0: বলল, সেটা নিয়ে কিন্তু আমাদের এর পরের কথা। এ শুনে বারাণসীর ব্রহ্মদত্তের সারথি বলল, তোমাদের রাজার কি কেবল এই সকলই গুণ? কোশল সারথি বলল, হ্যাঁ, তাঁর এই সকলই গুণ। সে তো খুব গর্বভরে বলেছে সকল গুণ, কিন্তু ব্রহ্মদত্তের সারথি সে আবার এক কাঠি বেশি। সে বলল, এই সকল যদি গুণ হয় তবে দোষ কাকে বলে? কোশলের যে সারথি সেখানটা বমকে গেল। তারপর বলল,
1: এ সকল যদি দোষ হয় তবে না জানি তোমাদের রাজার কেমন গুণ, বলো দেখি তোমাদের রাজার গুণ কেমন।
0: তখন বারাণসীর রাজা ব্রহ্মদত্তের সারথি বলছে, অক্রোধের বলে শাসেন ক্রোধিরে, অক্রোধের বলে শাসেন ক্রোধিরে, অসাধুরে সাধুতার। অর্থাৎ যে ক্রোধী তাকে তিনি অক্রোধ দিয়ে শাসন করেন, যে অসাধু তাকে সাধুতা দিয়ে তিনি শাসন করেন। অক্রোধের বলে শাসেন ক্রোধিরে, অসাধুরে সাধুতার। কৃপণ যে জন হেরি দান তার, মনে বড় লাজ পায়। সত্যের প্রভাবে অসত্য দানিতে এমন দ্বিতীয় নাই। অতএব রত সরাও তোমার ছাড়ি দেহ ভাই পথ। এইরকম একটা কথা যেখানে ক্রোধী মানুষকে তিনি অক্রোধ দিয়ে শাসন করেন, অসাধু মানুষকে সাধুতা দিয়ে শাসন করেন, কৃপণ যে জন সে তার দান দেখে লজ্জিত হয়ে নিজেও দান করে, সত্যের প্রভাবে অসত্য দমন করেন, এমন লোকের রথ তো রাখা আটকানো উচিত না। এই ভেবে কোশলরাজের সারথি তার রথ সরিয়ে ব্রহ্মদত্তকে জায়গা করে দিলেন, পথ ছেড়ে দিলেন। দেখুন, বাস্তব জীবনও ঠিক তাই। যার চরিত্র গুণ বড় সে কিন্তু সব জায়গায় সমাদর পায়, অন্তত সে তো নিজের কাছে তার সমাদর পায়, তার বিবেক তাকে দংশন করে না, রাত্রিরে তার নিশ্চিন্ত ঘুমও হয়। সুতরাং কে বড় এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের এই মরাল স্টোরি থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। জীবনের অনেক উঁচু নিচু অনেক রকমের প্রভাব রয়েছে। ধরুন কোনো একজন মানুষ, তিনি হয়তো সবার সঙ্গে খুব দুর্ব্যবহার করেন, তিনি খুব ক্রোধী, কোনো একজন মানুষের কাছে গিয়ে তিনি তার নরম ব্যবহার, তার সুন্দর পাণ্ডিত্যপূর্ণ ব্যবহারে হয়তো প্রথমে তার সঙ্গে স্বভাব যতভাবেই তার সঙ্গে খারাপ ব্যবহার করতেন বা করেছেন, কিন্তু সেই দ্বিতীয় মানুষটি তার স্বভাব গুণেই তার সঙ্গে কিন্তু মিষ্ট ব্যবহার করতে ছাড়েননি এবং তাকে বলেছেন যে তোমার মধ্যে অনেক রকমের গুণ রয়েছে। তখন সে প্রথম মানুষটি না প্রথমে খুব ঘাবড়ে গেছেন, কারণ তার সঙ্গে সবাই, সে যেহেতু খারাপ ব্যবহার করে তার সঙ্গে সবাই খারাপ ব্যবহারই করে, এমন একজন মানুষ যে তাকে বলছে তোমার মধ্যে অনেক গুণ আছে। সে বলল, পৃথিবীতে একটি মানুষ আমাকে ভালোবাসে, এই একটি মানুষ আমাকে বুঝতে পারে, কারণ আমরা কিছু ভুল করি দোষ করি, আমাদের কিন্তু একটা জিনিসই মনে হয়, আমাকে কেউ বুঝলো না, আমি কেন খারাপ ব্যবহার করছি কেউ বুঝলো না, সব আমার খারাপ ব্যবহারটাই দেখলো। যাই হোক, এবারে ব্যাপারটা হচ্ছে কি, সেই একটি মানুষ যখন তার সঙ্গে ভালো ব্যবহার করে পৃথিবীতে, তখন সেই মানুষটার কাছে গিয়ে তিনি কিন্তু তার আপ্রাণ ভালোত্ব দেখানোর বা ভালোত্ব আনার চেষ্টা করেন। তার ফলে এক অর্থে এই মানুষটা কিন্তু তার কাছে সাধু সঙ্গ। সে মানুষটার সঙ্গে সে যত বেশি থাকবে তত সে ভালোত্বকে

এর মধ্যে ডেকে আনার চেষ্টা করবে, তাই না? সুতরাং সে দ্বিতীয় মানুষটি নিজের ভালোত্ব দিয়ে পৃথিবীর সব খারাপ মানুষকেও কন্টামিনেটেড করতে পারে, সংক্রামিত করতে পারে। হয়তো বলবেন বাস্তবে তো সম্ভব না। আসলে ভালোত্বের একটা অদ্ভুত নিজস্ব গুণ আছে জানেন তো। আমরা যদি ভালোত্বের পথে খুব নিজেকে আটকে রাখতে পারি তাহলে সেই গুণের প্রকাশ বা প্রভাব দেখতে পাবো, কিন্তু আমরাও তো সে খারাপত্বের প্রভাবে নিজের ভালোত্বকে অনেক সময় ছেড়ে দিই। আর দ্বিতীয় পর্যায়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সবসময় যে সেটা ঘটবে তা নয়, কারণ কিছু কিছু ক্ষেত্রে তো নিয়মের ব্যতিক্রম থাকবেই, সেখান থেকে নিজেকে উইথড্র করে নিতে হয়। কারণ আমাদের নর্মাল একটা টেন্ডেন্সি আছে ফ্লাইট ফাইট অ্যান্ড ফ্রিজ মোড, এই নিয়েও কখনো কোনো একটা গল্প শোনাব। তবে আপনারা প্রচুর লেখা পাঠিয়েছেন, আপনাদের বক্তব্য পাঠিয়েছেন, সে বক্তব্য পড়ব, তারপরে অনেক কিছু বলার থাকে যদি সময় পাওয়া যায়। তবে এই মুহূর্তে কৃষ্ণ চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটি গান শুনি, তারপর ফিরে আসছি আপনাদের বক্তব্যে, নাকি আগে পড়ে নেব? আচ্ছা আগে পড়া শুরু করে দিই, কারণ অনেক সময় হয় কি এত বেশি আপনাদের মানে লেখা আসে যে সবটা শেষ পর্যন্ত পড়ে উঠতে পারি না, খুব খারাপ লাগে। আজ একটু পড়া যাক, চট করে শুরু করে দিই তারপরে গান শুনব। প্রথমে একটা খুব মজার লেখা, আমাদের খুব নিয়মিত শ্রোতা, তিনি লিখছেন বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে। সুপ্রভাত উজ্জ্বলদা, গান্ধীজি ও রবীন্দ্রনাথ নিয়ে গান্ধী জয়ন্তীর অনুষ্ঠান, হ্যাঁ গত 2 অক্টোবর আমার ছিল শুক্রবার, সেদিনকে গান্ধীজিকে নিয়ে একটি অনুষ্ঠান করেছিলাম এবং কথা প্রসঙ্গে বারবার রবীন্দ্রনাথের কথাও আসছিল। আসলে এগুলো আমার কথা না, তিতলি দাদুর বাড়িতে গেছিলাম, সেখান থেকে শুনেছিলাম, তাই বলি আপনাদের জন্য বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আনি আমি আর কতটুকু জানি। যাই হোক, গান্ধী জয়ন্তীর অনুষ্ঠান এত সুন্দর হয়েছিল যে সেই দিন সেই মুগ্ধতা সাদায় কালোয় প্রকাশ করলেও তা যে পাঠানো হয়নি তখন বুঝলাম, যখন আমার মন্তব্য অপঠিত থেকে গেল। সেই এটা খুব মজা লাগলো আমার এটা পড়ে, কারণ ভালো লাগাটার মধ্যে বোধ হয়ে মানুষ তখন সত্যি সত্যি তার সেই মুহূর্তটা থেকে হারিয়ে যায় কোথাও একটা বাস্তব থেকে একটা ভালো লাগার জগতে। আমার ক্ষেত্রেও এরকম বহুবার হয়েছে। এবং আপনার এই যে বার্তা লিখেও তার না পাঠানো, সেটা একটা বড় প্রমাণ। ভালো লাগলো খুব, মানে বার্তাটা না পড়ার দুঃখের পাশাপাশি এই যে আপনাকে একটা মুগ্ধতা দিতে পেরেছিলাম সেটুকুতে ভালো লাগা। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে, ফুলের সুগন্ধ কিন্তু চেপে রাখা যায় না। এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডাও লাগছে, তবু উজ্জ্বল ভট্টাচার্য আজ কি শোনায় সেই প্রত্যাশায় বসে আছি। সবাই ভালো থাকবেন, ভালো কাটুক সারাদিন, বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন। হ্যাঁ খুব ধন্যবাদ। আসলে আপনার লেখার সঙ্গে আপনি একটা কবিতা পাঠান, সেটাও একটা বড় পাওয়া, ভালো লাগা। আজকে একদম শুরুর দিকে লিখে দিয়েছেন, তাই মানে আগের দিন যেহেতু মিস করে গেছেন তাই থ্যাংক ইউ। এরপরে কে লিখছেন দেখা যাক, চিরন্তনীর ভোরে আসে, চিরন্তনী ভোরে আসে শুক্র শনি রবিবারে, নানা গল্প প্রেরণার আলো চালে অন্তরে, জীবনের দিশা দেখায় স্বপ্ন জাগায় প্রাণে, হতাশ রাত পেরিয়ে চলার সাহস আনে মনে, ছন্দে ছন্দে শেখায় হার মানা নয় কোনো দিন, চিরন্তনীর কথায় ফুটে ওঠে আশার রঙিন দিন। সৌভিক ঢাকুরিয়া থেকে, খুব সুন্দর। ছন্দে ছন্দে মনের অনুভূতিগুলো কি আপনারা প্রকাশ করেছেন। এরপরে লিখছেন কে, শুভ সকাল দাদা ভাই, সাথে আছি শুনছি, আবার সামনের সপ্তাহে চিরন্তনীতে জন্য অপেক্ষা করব, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে। থ্যাংক ইউ শর্মিষ্ঠা। সুভাষ চক্রবর্তী লিখছেন উত্তর বাওয়ালি থেকে, শ্রবণসাথী উজ্জ্বল সুপ্রভাত, চিরন্তনীর গল্প গানে নিমেষের সময় ফুরোয়, তবে ভালো লাগার রেশ সারাটা দিন থেকে যায়। সত্যি তাই, আসলে আমরা দেখেছি ধূপ যখন জলে ধূপ নিভে যায় যখন, তখন কিন্তু তার সৌরভটা থেকে যায়, এই সৌরভটুকুই তার প্রেজেন্স। ঠিক তেমনিভাবে চিরন্তনী আমাদের 3 দিন 1 ঘন্টার অনুষ্ঠান, কিন্তু প্রতি মুহূর্তে মনের মধ্যে তার অবস্থান থাকুক ভালোত্বের জন্য। থ্যাংক ইউ। এরপরে কে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বলদা, বড় হওয়ার গল্প গান নিয়ে এগিয়ে চলুন সাথে আছি, ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে।
এটা শুরুর দিকে লিখেছে।

থ্যাংক ইউ। এরপর লিখছেন, সুপ্রভাত দাদা ভাই, আজকের অনুষ্ঠানের প্রথম গানটি অভিনেতা বাহানি সান্যালের কণ্ঠে শুনতে পেয়ে খুব ভালো লাগলো, অশেষ ধন্যবাদ আপনাকে। অতুল প্রসাদী গান চিরন্তনী অনুষ্ঠানে এরকম শিল্পীদের মাঝে মাঝে আমাদের জন্য সংগ্রহ করে আনার জন্য। আজকের গল্পটি বেশ ভালো লাগলো, অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন, ধন্যবাদ অর্জুন। এই বিভিন্ন শিল্পীর বিভিন্ন রকমের গান আমাদের এই বাংলার একটা বড় ভাণ্ডার। কত রকমের স্রষ্টা, কত জন স্রষ্টা, তার কতটুকুই বা আমরা শোনাতে পারি, কিন্তু চেষ্টা করি বিভিন্ন রকমের গান শোনানোর আপনাদেরকে। এরপর লিখছেন সুপ্রভাত ভাই, উজ্জ্বল তপতী দিনমোটর থেকে, আজ রবিবারে চিরন্তনীদের শুরুতেই অপরূপ একটি গান শুনে মন ভরে গেল। বড় সবাই হতে চাই, তার জন্য নিষ্ঠা একাগ্রতা দরকার। গল্প শুনতে থাকি সবাইকে, প্রভাতী শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আপনি যেটা বলেছেন সেটা অবশ্য বড় হওয়ার একটা অন্য দিক, নিষ্ঠা একাগ্রতা দরকার। আসলে থ্রি ডিজ, এটা কিন্তু খুব একটা লাইফের ইম্পর্টেন্ট জিনিস, ডেডিকেশন, ডিটারমিনেশন, এই দুটো কিন্তু খুব জরুরি আমাদের লাইফে এগিয়ে চলার জন্য। কারণ আমরা যখন কোনোভাবে বড় হওয়ার কথা ভাবি বা বড় হতে চাই, তখন আমাদের লাইফে বা জীবনে অনেক রকমের সমস্যা আসে, অনেক রকমের পরিবর্তন আসে। তো তার মধ্যে থেকেও কিন্তু আমাদের এগিয়ে চলাটা খুব জরুরি। তো সেই এগিয়ে চলার যে ধরন বা প্রয়োজন, তার মধ্যে কিন্তু অনেক ছোট ছোট জিনিস থাকে। যদি কোনো ডেডিকেশন থাকে, তার সঙ্গে সঙ্গে ডিটারমিনেশন এবং একটা খুব বড় জিনিস, ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনটা কিন্তু লাইফে খুব দরকার। থ্যাংক ইউ তপতীদি। এরপর লিখছেন সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বল, আজ ভোর 4:32 উঠে যখন বাইরে পা বাড়াই, তখন দেখি চাঁদের দেখা নেই, চারিদিকে কুয়াশায় ভরা। কোথায় হারিয়ে গেল শরৎকালে শিশির ভেজা পথঘাট? তোমার উচিত ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান দিয়ে শুরু করা। যাই হোক, নদীর পাড়ে খেয়াঘাটে বসে তোমার অনুষ্ঠান শুনছি, বড় হওয়ার গল্প শুনছি। আজ সারাদিন শুধু সন্ধ্যা মুখোপাধ্যায়কে বড় করে তুলবই। তিনি রঞ্জন সাহু, বিশপুর হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে। থ্যাংক ইউ। এরপর অনঙ্গমোহন রায় বরগোদা গোদার পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, আজ রবিবার চিরন্তনীতে উজ্জ্বল, তোমায় গল্প শুনে পুরনো স্মৃতি ফিরে আসছে। রাজা ব্রহ্মদত্তের গল্প শুনছি, তোমার বাচনভঙ্গি অসাধারণ, সুন্দর সকালের শুভেচ্ছা রইল সকলের জন্য। ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন নিবেদিতা সেন শেওড়াপুলি থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ রবিবারে চিরন্তনীতে শুনছি গান নতুন গল্প, বারাণসীর রাজা ব্রহ্মদত্তের গল্প। তবে এই চিরসত্য দেশে রাজা পূজ্যতে, কিন্তু বিদ্যান সর্বত্র পূজ্যতে। আজ ভালো লাগছে এই সম্বন্ধে অজানা সেই গল্পটি। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আসলে কি, আমাদের প্রত্যেকের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই এক একটা ওরিয়েন্টেশন চলে। সেই ওরিয়েন্টেশনসগুলো আমরা খুঁজে পেতে চাই বিভিন্নভাবে। অরিজিৎ দাস অধিকারী সেনজিৎ বিবেকনগতে মাতৃ সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, সাত সুরে সারাদিন, তিন দিন চিরন্তনী, তোমা পরে আমরা সবাই ভীষণভাবে ঋণী। সৌম্য সাথে, আচ্ছা সৌম্য নয়, যেহেতু আমি ভাবছি উজ্জ্বল, এটা তো কোনো রকম ভুল হয়ে গেছে। যাই হোক, গলা শুনে বুঝতে পেরেছেন কিনা জানি না। চিরন্তনী বিশেষ নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছ আপন জন, আমার জীবন আধার ঢাকা, আলোর নাহি রেখা, এই জীবনে তেমন কিছু গল্প নাই কো দেখা। ও আচ্ছা, এটা মনে হয় পুরনো লেখা না? অনেকগুলো পরপর ছিল, মানে আগেরটা তাহলে পড়া হয়নি বলে আগেরটা চলে এসেছে। আচ্ছা, অক্টোবরের প্রথম রবিবার, পশু সংরক্ষণ দিবস প্রাতে, আছি সবাই বেঁধে বেঁধে চিরন্তনীর সাথে, উজ্জ্বলবাবুর উদাত্ত কণ্ঠে অপূর্ব নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছ আপন জন, কে বড় এই সমাজে সেই উদাহরণ আজ, অসাধারণ সেই গল্প শুনছি চিরন্তনীর মাঝ, লেগে থাকলে হব সফল প্রমাণ চিরন্তনী, এমন নিবেদনে মোরা ভীষণ ভীষণ ঋণী। ছদ্মবেশী রাজা নিজে প্রজামঙ্গল গল্পে, রাজার সারথি দ্বন্দ্বে দয়ের দ্বন্দ্ব জমেছে বেশ গল্পে, দ্বন্দ্বের মাঝে ছন্দ চাই বুদ্ধি দিয়ে সমাধান, আসল নকল বেশ সমস্যা সেই দিকেই সবার মন, বয়স সাম্যে মানের বিচার, সমাধান সূত্র আসছে সেই সমাধানই দেখি গুণের কদর চলছে। আজ কিন্তু গানের ডালা সত্যি চমৎকার, ছোট গল্প বেশি গানে সাজানো দরবার, জীবনের সঠিক বন্ধু সফল জীবনের প্রমাণ, হাতে হাত রাখলেই জাগে জীবনের গান, চেষ্টা এবং নিষ্ঠায় হৃদয়ে দিলে দোলা, সফল হওয়ার রাস্তা দেখি আছে সদাই খোলা, ইথার সাথী বন্ধু।

অনুষ্ঠানে জানাই প্রীতি প্রণাম, শরদ ভরে উজ্জ্বল বাবু তোমায় জানাই সেলাম, অরিজিৎ দাস অধিকারী। থ্যাংক ইউ অরিজিৎ, খুব সুন্দর করে লিখেছেন। এরপরে লিখছেন আলপনা এম কলম্পার আসাম থেকে, সুপ্রভাত উজ্জ্বল দা, চিরন্তনীর আসরে দুই রাজার গল্প শুনছি। আচ্ছা, আজই মনে হয় প্রথম পেলাম আপনার চিঠি বার্তা সুদূর আসাম থেকে। থ্যাংক ইউ, লিখবেন প্রতিদিন, আশায় থাকবো। আনন্দ কুমার কর ধরমপুর ইন্দপুর বাঁকুড়া থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলবাবু, গুড মর্নিং চিরন্তনী, উজ্জ্বলবাবু ইউ আর ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড টু মি, থ্যাংকস এ লট টু ইউ। অনেকটা মানে বিশাল জায়গা দিয়েছেন, এত বড় দায়িত্ব কি আমরা পালন করতে পারবো? তবে হ্যাঁ, সত্যি সত্যি এটা একটা বড় দায়িত্ব ভার তার চাপিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ। এরপরে নদিয়ার করিমপুর এ এর বাঁশবেড়িয়া থেকে রাজু দাস বৈরাগ্য লিখছেন, সুপ্রভাত দাদা ভাই, আমি আমার সবজি খেতে পটলের ফুল ছোঁয়াতে ছোঁয়াতে আপনার অসাধারণ গল্প পাঠ শুনছি। আচ্ছা, পটলের মানে বীজ চলছে আর কি, মানে জারিত করা, ঠিক আছে, খুবই শিক্ষণীয় গল্প। এই গল্পটি শুনে আমার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা খুব মনে পড়ছে, মহাপ্রভুকে কোন সে মেরে রক্তাক্ত করেছিলেন। প্রভু মৃদু হেসে বলেছিলেন, মেরেছ বেশ করেছ ভাই, এসো আমার বুকে এখন একবার বলো হরে কৃষ্ণ কৃষ্ণ রাম হরে হরে। হ্যাঁ, আসলে এই মানুষগুলো যারা ভালোবাসা দিয়ে অন্য অনেককে জয় করতে পারেন বা পেরেছেন। থ্যাংক ইউ। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে বলছেন, সুপ্রভাত উজ্জ্বলদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, আজকের গল্প কে বড়, অপূর্ব অসাধারণ উপস্থাপনা আর সাথে অতিপ্রসাদের গান, ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ। এরপর লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ সপ্তাহের শেষ চিরন্তনীতে শুনছি রাজার কাহিনী, আপনার সুন্দর কণ্ঠ অসাধারণ উপস্থাপনায় চিরন্তনী সকল শ্রোতাকে মুগ্ধ করে, এটাই আপনার ছোট্ট ভাই মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো দূর থেকে আমাদের সঙ্গে রয়েছেন বলে। এরপরে লিখছেন, উজ্জ্বলদা ভোরের এক রাস শুভেচ্ছা জানাই, আজকের চিরন্তনীতে খুব সুন্দর লাগছে, গলা আলাদা আলাদা করে উপস্থাপনা করছেন, হাসিগুলো খুব সুন্দর, গানগুলো দারুণ এবং আজকের গল্পটিও খুব সুন্দর। দীপক কুমার তুম গ্রাম বেলপুর তুমপাড়া শ্যামপুর হাওড়া থেকে, অনেকদিন বারে আপনার বার্তা পেলাম, থ্যাংক ইউ। এরপরে লিখছেন প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে, আসলে নিজেকে যে মানুষের কাছে তৃণভাব দেখাবে সেই বড় হবে, কৌরব এর রাজা দুর্যোধন এবং পাণ্ডব রাজা যুধিষ্ঠির দুই পক্ষের রাজাকে নিয়ে শ্রীকৃষ্ণ যখন ব্যবহার কৌরবের ব্যবহার পক্ষে নিল পাণ্ডবের দিকে, আচ্ছা শ্রীকৃষ্ণ ব্যবহারে পক্ষ নিল পাণ্ডবের দিকে এবং কৌরব পক্ষে দিল 18 অক্ষয় সৈন্য, দণ্ডবাদ বন্দে গিয়ে আজ পিতৃপক্ষের তিল তর্পণ শুরু, গত রাত গেল জিতিয়া উৎসব রাজবংশী সমাজের। আচ্ছা, পিতৃপক্ষ শুরু হলো। থ্যাংক ইউ। সুপ্রভাত ভাই উজ্জ্বল, সকল শিল্পী সহ সকলের আমাদের সহযাত্রী সংযুক্তা দিদি ভাইয়ের কণ্ঠে অতুল প্রসাদী বড় মধুময়, অসাধারণ উপস্থাপনা, গল্প শুনলাম, মুগ্ধতা একরাস বরাবরের মতো, চরিত্র মানুষের পরম সম্পদ, চন্দন গাছের কাছাকাছি অন্যান্য গাছগুলোও সুগন্ধ ছড়ায়, শুভেচ্ছা সহ শিবপ্রসাদ। হ্যাঁ, সংযুক্তা দিদি আমাদের অনুষ্ঠান শোনেন নিয়মিত, কখনো কখনো বার্তাও পাঠান, তার গানও আমরা যে শুনেছি ভাল লেগেছে, থ্যাংক ইউ আপনাকে, ধন্যবাদ। রাত্রি শেষে রবিবার শরতের চিরন্তনী, ভোরের শিউলি ফুল করুন এক মুঠো শিউলু সুগন্ধ, সপ্তাহের শেষ চিরন্তনী, আহা, অন্যদিকে কাঞ্চন নয়নতারা লাল হলুদ অশোক ফুলের বাড়ির চারপাশে সমারোহ, আমি শিবশঙ্কর সাত পুয়াগর হরিপুর আর বিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। থ্যাংক ইউ। আসলে এই ভালো লাগাগুলো চারদিকে ছড়িয়ে রয়েছে, ছোটো ছোটো ভালো লাগা, সেগুলোকে আপনি একসঙ্গে সংগ্রহ করে পাঠিয়ে দিয়েছেন। সুধীর কুমার দে শরৎপল্লী কার্জুরি ডাঙা বাঁকুড়া থেকে, হ্যাঁ, আজকে কি আপনার প্রথম বার্তা পেলাম? হতে পারে। শুভ সাদর শুভেচ্ছা উজ্জ্বলদা ভাই, ব্রহ্মদত্তের গল্প আর অতুল প্রসাদের গানে মুগ্ধ হচ্ছি, নমস্কার ও ভালোবাসা জানাই সকলকে। থ্যাংক ইউ। এরপরে লিখছেন, আচ্ছা, সুপ্রভাত চিরন্তনী, তাপস প্রামাণিক পাথুরিয়া বাগদা থেকে, থ্যাংক ইউ। শুভ সকাল উজ্জ্বল ভাই, রবিবারের সকালে চিরন্তনীর সাথে আমরা অনুষ্ঠান শুনছি, দিনটা সকলের ভালো যাক, পুরুতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দেখি মুর্শিদাবাদ থেকে, ধন্যবাদ আপনাকেও। বার্তা আর কে পাঠিয়েছে একটু দেখে নিই, সময় তো হু হু করে বয়ে যাচ্ছে। হাওড়া থেকে রঞ্জন, দাদা ভাই, তিতলিকে মহাকাজের রান মধ্যে কেমন জ্যাঠা বলেন নি, যদি বলেন
থাকতেন তো আধজন শোনান প্লিজ, কি ব্যাপারটা বুঝতে পারলাম না। মহা আসলে ইংলিশে লিখেছেন তো, এবং সেগুলো বানানগুলো এমনভাবে লিখেছেন আমি ঠিক বুঝে উঠতে পারলাম না কি লিখেছেন। তবে ধন্যবাদ পাঠানোর জন্য। গুড মর্নিং উজ্জ্বলা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ কে বড় বাই ইউর ইউনিক প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা। থ্যাংক ইউ রাজবন্ধু। এরপর চিরন্তনী এই ছন্দ বাজে আজ মনের মাঝে, আগমনির সুর ভাসে মন লাগে না কাজে, কাশের বনে লাগলো দোলা হাওয়ার লুটোপুটি, আনন্দের এই দিনগুলিকে দুহাত দিয়ে লুটি। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, থ্যাংক ইউ। রবির ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র লিখছেন, উজ্জ্বল ভাই মন দিয়ে গল্প আর গান শুনলাম, খুব ভালো লাগলো। আজ ওয়ার্ল্ড অ্যানিম্যাল ওয়েলফেয়ার ডে, আগামীকাল ওয়ার্ল্ড টিচার্স ডে, জানাই বিনম্র প্রণাম। আবার দুলাইন খোলা চিঠি, কথা আর সুরে লাগে দোলা, নবরূপে ওঠে তুফান, মুনি কোঠায় প্রিয় চিরন্তনী, দুর্বার গতি অম্লান, আগামীতে আবার আসব। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আসলে কি, এই যে ভালো লাগা যেটা বারবার করে বলি, সে ভালো লাগাগুলো কিন্তু জীবনের একটা বড় পাওয়া। আর কেউ কিছু পাঠিয়েছেন একটু চট করে দেখে নিই, কারণ এই মুহূর্তে আর কিছু নেই। একটা গান শুনে চেষ্টা করছি, পুরো গানটা হয়তো শোনানো যাবে না। আপনারা যেহেতু আমাদের সাথী, আপনাদের সবাইকে প্রণাম জানাই। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা আজকে বলেছেন, আর তার জন্মদিন, ভুলে গেছে তার গানটা, অবশ্যই শোনানোর চেষ্টা করছি অতুল প্রসাদের একটি গান।

গানের ফাঁকে আরো দুটো বার্তা এসে গেছে। সুপ্রভাত ভাই উজ্জ্বল, আমি সঞ্জিত রায় সরসোনা থেকে বলছি। আমি প্রায় তোমার এই সুন্দর গল্প বলার জন্য কেউ না কেউ আমার কথা বলে দেয়, তাই আমি আর নিজে কিছু লিখি না। আর লিখেছেন এরপরে সুমিন যাদবপুর থেকে, শুভ সকাল উজ্জ্বলদা, চিরন্তনীতে শুনছি, আবার সামনে সপ্তাহের অপেক্ষা থাকবো, ভালো থাকবেন। এরপর সমক অপেক্ষা করছে আপনাদের জন্য, নমস্কার কলকাতা এবং ভোরাই নিয়ে। আর এই গানটি শুনতে শুনতেই কিন্তু আমরা চলে যাবো বন্দে মাতরম এবং সেখান দিয়ে শেষ করবো আজকে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: সুপ্রভাত, নমস্কার। আকাশে বাতাসে কার যেন আশার বার্তা। হ্যাঁ, তাই তো, শরৎ এসে গিয়েছে। ক্যালেন্ডারের পাতা না দেখলেও বোঝা যায় তো শরৎ এসেছে। কিন্তু কিভাবে বলুন তো, আকাশটা হঠাৎ করে অনেক বেশি নীল হয়ে যায়, বাতাসে একটা মিষ্টি পুজো পুজো গন্ধ। আমি বলছি না, বলছে ওই দূরের কাশফুলের দল। আর এমন একটা সকালে আপনাকে সঙ্গ দিতে চলে এসেছি আজ এ সংযুক্তা, সঙ্গে নিয়ে শরতে আজ কোন অতিথি।

শরৎ মানে কি শুধু একটা ঋতু নাকি? আমার কাছে শরৎ মানে একটা বিরতি, একটু থেমে থাকা, বর্ষার ক্লান্তির পর, হেমন্তের ব্যস্ততার আগে একটু জিরিয়ে নেওয়া। শরৎ মানে শিউরি ফুলের মতো নরম, ধান ক্ষেতের মতো শান্ত। আজ এই সময়টায়, অর্থাৎ প্রভাত বিনায়, আমরা সেই শরতের শান্তিটাকে বরং খুঁজি।

গীতবিতানে শরতের যে আলাদা পাতা কটি, পৃষ্ঠা কটি, তার বাইরেও রয়ে গেছে এমন বেশ কিছু গান যেগুলোতে আগমনী সুর, ছুটির আভাস আর কাশ শিউলির সুগন্ধ রয়েছে, সঙ্গে সুনীল আকাশের ইশারা। আপন মনে গীতবিতানের পাতা উল্টোতে উল্টোতে হারিয়ে যাই মনে মনে গানে গানে। এতো কালই হঠাৎ করে গাইছিলাম, ওরে ওরে ওরে আমার মন মেতেছে, তারে আজ থামাই কে রে, সে যে আকাশ পানে হাত পেতেছে, তারে আজ থামাই কে রে। না, এ তো শুধু গান নয়, এ তো আমার আপনার আমাদের প্রত্যেকের মনের কথা। বিচিত্র পর্যায়ের গানগুলো আমাদের অনেককেই তাই বারবার ভাবিয়ে তোলে, তাই না?

দেখেছেন তো, শরতের আকাশের মেঘগুলো যেন তুলোর মতো যেতে যেতে কেমন থমকে থমকে দাঁড়ায়, আর নিচে সাদা কাশফুল মাথা নাড়িয়ে ডাকে, এসো এসো। এই ডাকটা কার জন্য বলুন দেখি? কার অপেক্ষায় তার এত সাজ? খুঁজবো, বলবো, ভাববো, কিন্তু তার জন্য এক গান বিরতি নিতে হবে। আসুন গান শুনতে শুনতে আমরা তার কথা ভাবি।

বিনা প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বিনা 100.1 FM

শরতে আজ কোন অতিথি? ভাবছেন মা দুর্গা আসছেন? হ্যাঁ, তিনি তো আসছেনই, কিন্তু আজকের অতিথি অন্য কেউ। সে আসে প্রত্যেকের মনে, কারো কাছে সে পুরনো প্রেম, কারো কাছে ফেলে আসা ছেলেবেলা, কারো কাছে একটা নতুন শুরুর সাহস। আপনার কাছে শরতের অতিথি কে? ভোরবেলা ঘুম থেকে উঠে উঠোনে শিউলি ফুল কুড়োনোর দিনগুলো মনে পড়ছে? পড়ছে কি? সাদা পাপড়ি, কমলা বোঁটা হাতে নিলেই একটা একটা মন কেমন করা গন্ধ। শরৎ আমাদের সবাইকে একটু হলেও শিশু বানিয়ে দেয়। চলুন চলুন এবার সেই ছোটবেলায় একবার ঘুরে আসি একটা ভীষণ পছন্দের গানের হাত ধরে। আমাদের পুরো ছেলেবেলাটাকে এবং পুজোর সময় বিশেষ করে এই গানটি কীরকম আচ্ছন্ন করে রাখত, সেই গান না শুনলেই নয়। আসুন শুনি।

বাঙালির কাছে শরৎ আর পুজো দুটো আলাদা শব্দ নয়। পাড়ার মণ্ডপে বাঁশ পড়েছে, কুমোরটুলিতে মায়ের চোখ আঁকা হচ্ছে, কত কত মানুষের ভিড়, কত কত ফটোগ্রাফারের ভিড়, কত কত ব্লগারের ভিড়। ঢাকের আওয়াজ বেশ কিছুটা দূরে, কিন্তু মনটা সেই ঢাকের তালে বাঁধা হয়ে গেছে। এই যে অপেক্ষা, এই অপেক্ষাটি সবচেয়ে মধুর, তাই না? শরৎ বড় মায়াবী প্রেমিক ঋতু, বর্ষার মতো পাগল নয়, বসন্তের মতো উচ্ছল নয়। শরৎ অনেক পরিণত, অনেক গভীর, গহীন। তাই তো এই সময়টায় কাউকে একটু বেশি করে মনে পড়ে, যাকে কিছু কথা বলা হয়নি, নতুন করে তাকে বলতে ইচ্ছে করে। আজ আপনার সেই প্রাণের মানুষটিকে একটি গান ডেডিকেট করবেন নাকি? আমি পৌঁছে দিই তাহলে তার কাছে।

প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।

শরতের একটা লুকোনো মন খারাপও আছে জানেন। সবচেয়ে সুন্দর জিনিসগুলোই তো তাড়াতাড়ি দূরে চলে যায়। কাশফুল ছড়ে যাবে, নীল আকাশ আবার খোলা হবে, কত মানুষ কত কিছুই তো হারিয়ে যায়। মেলার মাঠটা থেকে যায় মনে। মনে পড়ছে পূজোর আগে থেকে স্টল বাঁধা, কোথায় কি দোকান বসছে, ঘুড়ি থেকে শাড়ি, গয়না থেকে দোলনা, সব সব আগে থেকে উকি দিয়ে দেখে রাখা। বাবা মায়ের কাছে বায়না তো করতেই হবে। সেই মাঠগুলো হারিয়ে গেল। সেখানে বিশাল বড় বড় বিল্ডিং, ঝিল নেই, পাখি নেই, আকাশটাও কেমন যেন ছোট হয়ে গেছে, আর বায়না করার মতো মানুষগুলোও তো কোথায় যেন চলে গেল যাদের কাছে আমরা বায়না করতাম। শরৎ আমাদের শেখায় সুন্দর মুহূর্তগুলোকে ধরে রাখতে হয়, তাদের মনে রেখে দিতে হয়, আর এই সুন্দর মুহূর্তগুলো আঁকড়ে ধরে বাঁচতে হয়।

দেখতে দেখতে সময়টা শেষ হয়ে গেল। হ্যাঁ, প্রভাত বীণা থেকে তো বিদায় নিতে হবে, কিন্তু যাওয়ার আগে একটা কথা মনে করিয়ে দিয়ে যাই। 8:30 কিন্তু সঙ্গে থাকবেন সংযুক্তার, কারণ সুরমহলে আজ একটু অন্যরকম গান বাজনা করার ইচ্ছে, শোনার ইচ্ছে। আর বাইরের আকাশটা তো এখনও নীল, কাশফুলগুলো এখনও দুলছে। আমাদের অতিথি সে এসে গেছে, আমাদের মনের ভেতরেই বসে আছে। এই শরৎটা আপনার খুব ভালো কাটুক, আলোয় ভরে থাকুক। কাল, আগামীকাল, আগামী পরশু, আগামী রবিবার আবার কথা হবে আপনার সঙ্গে। তার আগেও কথা হবে, সেই সময় তার অপেক্ষা আপনাকে করতে হবে, খবর পৌঁছে দেবে ঠিক আপনার কাছে। আপাতত আলোর মাসি বেজেছে, লাল নয়, নীল।

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: 19th Pravasi Bharatiya Divas convention to be held from the 7th to 9th of January next year in Kolkata. Israeli Prime Minister Benjamin Netanyahu describes Indian pilot Smith Macher, hero of Israel, India and entire world, invites him and Prime Minister Narendra Modi to Israel's Independence Day ceremony. And Asian Games 2026 to conclude today at Nagoya in Japan, trap shooter Neeru Dhanda to be India's flag bearer for closing ceremony. For details of these stories and more, log on to our website newsonair.gov.in and News on AIR app. And with that, we end the morning news. Have a nice day.
1: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold. Shonali Shokale Shonali Diner Gaan. রবিবারের সুর মহলে আপনি শুনছেন সুর মহল, সুর মহল শুধুমাত্র 100.1 FM গোল্ডে।
2: নমস্কার নমস্কার নমস্কার, কেমন আছেন সবাই? একটা সপ্তাহ পরে যখন আরজে সংযুক্তা তুলে আসে আপনার কাছে, তখন আপনার কীরকম মনে হয় আমি জানি না, কিন্তু আরজে সংযুক্তার খুব একটা আনন্দ হয়, কারণ একটা পুরো সপ্তাহ আপনাদের অপেক্ষা থাকে এবং আমাদের অপেক্ষা থাকে সুরমহলের। সুরমহল মানেই একটা সুরেলা পরিবেশ তৈরি করা। আর আমাদের এখানে অনেক কিছু না থাকা সত্ত্বেও, না পাওয়া সত্ত্বেও, একটাই প্রাপ্তি, সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের ভালোবাসা। যারা রেডিও সেট টিউন করে রয়েছেন তাদেরকে তো ওয়েলকাম জানাবই FM গোল্ডে। আর আর আর আমরা শুরু করে দিয়েছি আমাদের ফেসবুক লাইভ, আমাদের তিনটে অফিসিয়াল পেজ আপনারা প্রত্যেকে জানেন। 107 FM রেনবো অ্যাড হয়েছে কার কার সঙ্গে? 100.1 FM গোল্ড কলকাতা আর আকাশবাণী কলকাতা। হ্যাঁ, এই তিনটে পেজে আমরা শুরু করে দিয়েছি আমাদের লাইভ সেশন। আপনারা রোজকার মতো টেলিফোনে আসবেন 2248808585 এই নাম্বারে, আর আর আর 9903059992 এই নাম্বারে আপনারা প্রত্যেক দিনের মতো প্রচুর প্রচুর প্রচুর প্রচুর ভালোবাসা জানাবেন, আপনাদের অনুভূতি জানাবেন সুরমহলকে ঘিরে। কারণ সুরমহল গুটি গুটি পায়ে আপনার হাত ধরে চলে এসেছে 202তম পর্বে। তো সবাইকে ওয়েলকাম জানাই। আর আজ একটা অপেক্ষার অবসান। হ্যাঁ, মানে সময়টাই এখন কতদিনে আমরা পুজোর হই হইটা শুরু করব এই দিকে, তাই তো? সেই অপেক্ষার সঙ্গে সঙ্গে আরও অপেক্ষা থাকে গানের, নতুন কি গান হচ্ছে সেসব তো থাকেই অপেক্ষা। আর অনেকদিন পর আজ একটা অন্য ধারার গান নিয়ে আপনাদের সামনে এসেছে শ্লোক। হ্যাঁ, শ্লোক মানে আমাদের গানবাজনার, ভারতবর্ষের গানবাজনার তো বটেই একেবারে আদি রূপ শ্লোক, তাই তো? শ্লোককে সবাই রয়েছে টিম মেম্বারদের প্রত্যেকে ওয়েলকাম জানাই, অর্ক, দীপাঞ্জন, বিট্টু আর শুভজিৎ, সবাই মিলে একটা হই হই করা সকাল। চলো শুরু করে দেবো কিভাবে বলো অর্ক?
3: সুপ্রভাত সবাইকে, কলকাতাবাসী এবং বঙ্গবাসী।
2: শুধুমাত্র তারা নয়, আমরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছি ওয়ার্ল্ড ওয়াইড নিউজ অন এয়ার অ্যাপের মাধ্যমে।
3: ওকে, তাহলে আজ গোটা পৃথিবী শুনবে শ্লোকের গান।
2: হ্যাঁ,
3: দ্যাটস ওয়ান্ডারফুল।
2: চলো, আর ফেসবুক লাইভ থাকা মানে তো ওয়ার্ল্ড ওয়াইড এমনিও ছড়িয়ে যাচ্ছি। আর এক সময় রেডিও ছিল আমাদের শুধুমাত্র অডিও, এখন আমরা অডিও ভিজুয়াল বলতেই পারি। সো আমরা আর দেরি না করে চলো গানে গানে পথ চলা শুরু করে দিই।
3: একদম,
2: কিভাবে শুরু করবে ভাবছো?
3: আমরা গাইতে চলেছি গৌতম চট্টোপাধ্যায়ের লেখা হায় ভালোবাসি গানটা। সবার প্রথমে এটি সম্ভবত মায়া অ্যালবামটির গান।
2: বেশ,
3: শুরু করা যাক
4: যদি কিছু বলতে পারি। এবং আমরা এই এই আজকের এই লেজেন্ডারি স্টুডিওটাতে আমরা এই প্রোগ্রামটা এমনভাবেই সাজিয়েছি, আমরা ট্রিবিউট করব যত আমাদের বাংলা সঙ্গীতের যারা লেজেন্ডরা আছে তাদের জন্য, তার মধ্যে গৌতম চট্টোপাধ্যায়, আয়ুব বাচ্চু, লালন ফকির এবং আরও অনেকে। তো আশা করি আপনাদের এটা ভাল লাগবে, এবং তাহলে হোক
2: হোক হোক।
4: Thank you.

0: একটা গানের মধ্যে কত কিছু বলা থাকে, কত রকমের আবেগ, কত রকমের ভালোবাসা, কত রকমের ভালো লাগা, তাই না? আপনি কি বলবেন? আজকে ওয়েট করছেন তো টেলিফোনে। নমস্কার।
1: নমস্কার দিদি। নমস্কার।
0: নমস্কার।
1: সকাল। আমি বলছি,
0: আজকে একেবারে অন্যরকম একটা সকাল।
1: বলছিলাম আমি 202তম সুরমহল, আমি প্রথম থেকেই শ্রোতা, কোনো অনুরোধ নেই, ভালোই লাগছে, গান শুনতে ভালো লাগছে, প্রত্যেকদিনই আমি শুনি অনুষ্ঠান।
0: অনেক ধন্যবাদ। এভাবে আপনিও টেলিফোনে আসতে পারেন 2248808585 এই নাম্বারে। আপনার কেমন লাগছে, কোন গান, ব্যান্ডের কোন গান কিভাবে আপনার জীবনকে অন্যরকম পথে চালিয়ে দিয়েছে, সেই সব খবরও আপনি একটু একটু দিতে পারেন। আর আপনার কোন গানটা শুনতে ইচ্ছে করছে সে খবরও বলতে পারেন 2248808585 এই নাম্বারে। আর 9903055992 এই নাম্বারে কে কে জয়েন করেছে, অনেকেই লিখেছেন অনেক কিছু। এনি সং টু রিড আউট মাই নেম প্লিজ। আর জি জি, আচ্ছা, নেম হিতেন্দ্র দাস, স্টেট আসাম থেকে। আচ্ছা, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনার নাম আমি পড়লাম, প্রত্যেক দিনই আপনি মেসেজ করেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ করেছেন যাদবেন্দ্র পণ্ডা, লিখেছেন সুভাষ চক্রবর্তী। কী লিখেছেন একটু দেখি। এই শরতে খুশিতে যেমন দুলে ওঠে কাশবন, তেমন করে শ্লোক ব্যান্ডের গানে আজ নাচুকে মন, সংযুক্তার সঞ্চালনায় সুরমহল সবার ভালো লাগে, তাই

0: সুরের জলসায় চলে আসি আগে ভাগে। উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ। আর এবার এবার আমি একটুখানি ফেসবুকে পাতায় চোখ রাখি, দেখি সেই পাতায় কোথায় কি লেখা আছে, কার নাম। যাদবেন্দ্র পণ্ডা সেখানেও জয়েন করেছেন, জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। সোমেন সরকার, গুড মর্নিং সংযুক্তা দিদিভাই, সুরমহল শুনতে বসে পড়লাম। শুভেন্দু সামন্ত লিখেছেন সুপ্রভাত। শঙ্করচন্দ্র দে জয়েন করেছেন, শঙ্কর চক্রবর্তী জয়েন করেছেন, দুজন শঙ্কর পরপর। সুরমহলে সংযুক্তা দিয়ে এবং আজকের শিল্পীদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। শুধুমাত্র আমাদের বললে তো হবে না, আরও একজন শিল্পী এখানে আছেন যার হাতের মুন্সিয়ানা আপনারা দেখতে পান অডিও এবং ভিজুয়াল দুই ক্ষেত্রেই। সৌরভ তার সুরভি ছড়াতে থাকে প্রত্যেক দিনে, তিনিও কিন্তু শিল্পী। সো থ্যাংক ইউ সো মাচ। আর কন্ট্রোল রুমে দাদারা রয়েছেন, আজ অনেকে মিলে সমস্ত কিছু ব্যালেন্স করে দিয়ে গেছেন। আর আমাদের প্রত্যেকটা এপিসোড পুরোপুরি ব্যালেন্স যার হাতে, তিনি হচ্ছেন আমাদের শুভায়ন স্যার। হ্যাঁ, তাকেও ধন্যবাদ, তাকে প্রত্যেককে নিয়ে আসলে আমাদের এই পথ চলাটা তো। আর ব্যান্ড মানে, অর্ক আর শুভ নিশ্চয়ই আরো বেটার বলতে পারবে, সেটা হচ্ছে যে ব্যান্ড মানে দলগত একটা ব্যাপার, সবাই মিলে এগিয়ে চলার, মানে পথে প্রান্তরে একসময় মাতিয়ে দিয়েছিল, তাই না? মানে ধরো আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় অনেক রকম গান, চৈতন্য মহাপ্রভুর সময় যে গান, তখনও প্রচুর প্রচুর গান এরকম সমবেতভাবে দলগতভাবে এগিয়ে নিয়ে চলেছিল, প্রচুর মানুষকে বেঁধে বেঁধে রেখেছিল। আজ যখন আমরা দেখি আশপাশটায় অনেক রকম অস্থিরতা, অনেক রকম অবক্ষয়, এইতে তোমাদের গান বাজনা, আমাদের গান বাজনা এত স্ট্রং একটা জমি পেয়েছে ব্যান্ডের হাত ধরে তো বটেই, মানে অন্যান্য গান বাজনা অবশ্যই রয়েছে, কিন্তু একটা সময় তুমুল তুফান তুলে দিলেন গৌতম চট্টোপাধ্যায়, তাই তো? একটু বলো বলো তোমাদের এই জার্নিটা একটু বলো।
1: ওয়েল, আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল কেন কি, এই যে আমাদের পারিপার্শ্বিক যে অবস্থা, তারা সবসময় আমাদের দমিয়ে রাখতে চায়, তো ব্যান্ড ব্যাপারটা একটা রিবেলিয়ন, একটা বিরোধিতা, আন্দোলন, সেখান থেকেই সবকিছু শুরু হয়। আমরা তো ছোটবেলা থেকে, মানে আমরা যেই সময় বড় হয়েছি সেই সময় অত ব্যান্ড আমরা শুনতে পেতাম না, ছোটুসে হিন্দি সিনেমার গানই চলতো বেশিরভাগ পাড়ায় পাড়ায়। আমরা এক সময় খুব অস্থির এবং অধৈর্য, বিরক্তি লাগতো যে এই একই চোঙায় একটা মাইক্রোফোনে পাড়ায় পাড়ায় পুজোর সময় বা যখনই হোক, তো ওখান থেকে বেরোনোর একটা উপায় খুঁজছিলাম আমরা, যেটা অন্য কোনো গানের মধ্যে হচ্ছিল না। আই এম শিওর এদের সবার সাথেই তাই হয়েছে, এবং তার জন্যই আমাদের এই দাড়ি, বড় চুল, কালো জামা, এগুলো একটা সময় আশেপাশের লোকজন মেনে নিত, প্রতিবাদ
0: একেবারেই। আচ্ছা চলো পরের গান শুনবো, আর অবশ্যই অপেক্ষা করব আপনাদের কমেন্টের, আপনাদের হোয়াটসঅ্যাপ, এসএমএস 9903055992 এই নাম্বারে আপনারা করতে পারেন এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ। কেউ কিন্তু ওখানে স্টিক ফোনে ফোন করবেন না, কিন্তু আমি কিন্তু ফোন ধরবো না, ফোন ধরার জন্য একটিই নাম্বার, এবং একটিই নাম্বার, সেটি হচ্ছে 2248-8085। এই নাম্বারে আমার এই ছোট্ট হাত পৌঁছে যাবে আপনার কাছে, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আপনার সঙ্গে আমি কথা বলতে চাই এবং আপনার সঙ্গে শ্লোকের কথা বলাতে চাই। চলো আমরা পরের গান শুনতে শুনতে অপেক্ষা করবো সবার জন্য।
2: মানে
0: একটা বিশাল বড় লিস্ট আছে আমাদের সকলের, চলো শুনি।

0: অনেক সময় আমাদের মনের মধ্যে নানা রকম প্রশ্ন ভিড় করে, তার অনেক অনেক কিছুই বেরিয়ে আসে গান হয়ে এই সব গানে। আপনি কি বলবেন? নমস্কার, কে আছেন টেলিফোনে?
1: নমস্কার।
0: নমস্কার অনিমেষ দা, বলুন। সুপ্রভাত।
1: বেহারা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন।
1: 16ই আশ্বিন সুরমহল 202 পর্বে উন্নীত হলো। আপনার নিরলস প্রচেষ্টা, সুন্দর উপস্থাপনায় এই অনুষ্ঠানটি আজ এই পর্যায়ে উন্নীত হয়েছে। আপনাকে অনেক অনেক অভিনন্দন। আজকের অনুষ্ঠান খুব ভালো লাগছে। আমার মনে আছে ক্যাকটাস ব্যান্ডের একটি গান, সেই যে হলুদ পাখি, আমার শৈশবের সকালে এই গানটি আমি যখনই শুনি আমার ছোটবেলার কথা মনে পড়ে। আমি ছোটবেলায় যে বাড়িতে থাকতাম সেখানে একটি জামরুল গাছ ছিল এবং সেই গাছে অনেক পাখি থাকতো। ভোরবেলা প্রতিদিন সেই পাখির ডাকে আমার ঘুম ভাঙত। যদি সম্ভব হয় ওই গানটি একটু শোনাবেন, সেই যে হলুদ পাখি।
0: হলুদ পাখি যা এখনো আসে। অনেক ধন্যবাদ আপনাকে। সেই হলুদ পাখিটা এখনো আমাদের আশপাশে ঘোরাঘুরি করে, কিন্তু আমাদের ছোটবেলাটা হারিয়ে গেছে, এটাই এটাই আমাদের দুঃখ। কিন্তু তার সেই দুঃখ থেকেও কিন্তু গান তৈরি হয়, কি বলো শ্লোক?
2: হ্যাঁ, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমার বাড়ির সামনেও একটা জামরুল গাছ আছে এবং সেখানে একটা ওই হলুদ পাখি, ওটা কি নাম আমি ঠিক জানি না, তো আমিও ক্যাকটাসের ওই গানটার সাথে খুব ছোটবেলা থেকে রিলেট করতে পারি। আর ক্যাকটাস এত প্রাচীন একটা ব্যান্ড, শ্লোকের মতোই প্রাচীন হবে, মানে শ্লোক শব্দটার মতো তো।
3: এবং সংযুক্তাদি এত সাপোর্টিভ। আমাদের লাস্ট আমাদের একটা এ ছিল, আমাদের মিউজিক ভিডিও রিলিজ ইউটিউবে গেলে হোক কলরব বলে, এবং পুরো হ্যাঁ এবং পুরো ব্যান্ড এত সুন্দর করে আমাদের একটা বাইট দিয়েছিল, একটা একটা রিল বানিয়ে দিয়েছিল, মানে উই ওয়ার ওভারওয়েলম। দেখুন আমরা তো মানে আমাদের হয়েছে 5-6 বছর আজকে হয়েছে, কিন্তু ক্যাকটাস তো আজকে কত বছর ধরে হয়েছে। সেখানে সিধুদা পটাদা এবং পুরো ব্যান্ডের সবাই একসাথে হয়ে একটা মানে এইগুলো থেকেই আমরা এনার্জি পাই। এবং আরেকটা তুমি বলছিলে না ওই ব্যান্ডের রেবেলিয়নের কথা, এই যে আগের গানটা করলাম আইবাচুর, এখানে কতটা ব্যথা
0: তৈরি,
3: এই কতটা লড়াই এই গানটার লিরিক্সের মানে লিরিক্সের মাধ্যমে বোঝা যাচ্ছে যে সে কতটা লড়েছে এই নিজের গানগুলোকে, নিজের সঙ্গীত
0: এবং মনের ক্ষতগুলো বোঝা যাচ্ছে গানের কথার মধ্যে দিয়ে। এবং সত্যি সত্যি এইভাবেই আমরা পথ চলবো নানা ধারার গান সঙ্গে নিয়ে। আপনারা টেলিফোনে আসবেন, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, আর আমি একটুখানি দেখে নিই আমাদের ফেসবুক লাইভে আর কে কী লিখলেন। সৌভিক সরকার অভি লিখেছেন, আহা কি সুন্দর গান দিয়ে অনুষ্ঠান শুরু হলো, ধন্যবাদ। সুমিতা রায় শেষ পর্যন্ত থাকছেন আমাদের সঙ্গে। রৌলিনা গাঙ্গুলি, আরে বাপরে, রৌলিনা শান্তিনিকেতনে সম্ভবত, অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। জয়দীপ রায় লিখেছেন, রবিবাসরীয় সুপ্রভাত বাঘা যতীন থেকে। আচ্ছা বেশ, জয়দীপ রায় আরও আরও আরও অনেক কিছু লিখেছেন। বরকত রামদানি জামালি লিখেছেন, গুড মর্নিং পাকিস্তান থেকে, ওয়াও দ্যাটস ইজ গ্রেট। এইভাবেই অ্যাকচুয়ালি আমাদের কানেক্টেড হই আমরা, এইভাবেই। অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা পরের গান শুনি সবাই মিলে, হই হই।

0: এরপরে আরো অন্যান্য দেশ থেকেও কমেন্ট পাবো আশা করছি। চলো অর্ক কি ভাবছো বলো, এরপরে নেক্সট
1: ভাবছি একটা লালনের গানে চলো।
0: হ্যাঁ হ্যাঁ চলো, ওই আরেকজন মানুষ সবাইকে একসঙ্গে মিশিয়ে দিয়েছিলেন এক পতাকার তালে।
1: ঠিক,
0: চলো শুনি।

আমি কি আরও একটা দুটো মেসেজ পড়ে নেব, তোমাদের সুবিধে হবে? রাই চক্রবর্তী, খুব ভালো লাগছে আকাশ আর আমি শুনছি তোমাদের একদম লাইভে, বাও, নিশ্চয়ই তোমাদের বন্ধুবান্ধবীরা রয়েছেন সঙ্গে। নবকুমার কর্মকার জয়েন করেছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের 95তম জন্মদিনে, আমাদের শ্রদ্ধাঞ্জলি, অবশ্যই দুপুরবেলায় সঙ্গে থাকবেন সুরেলা সফরে, নিশ্চয়ই আপনারা আমাদের পক্ষ থেকে, FM গোল্ডের পক্ষ থেকে যে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে সেখানেও নিশ্চয়ই আপনারা থাকবেন। কণাদ ভট্টাচার্য জয়েন করেছেন, দারুণ হচ্ছে বলেছেন, জয় রক। চলো আমরা সবাই মিলে একটু রক করি, রেডি তোমরা? চলো, হুম।

0: Netanyahu praised the Indian pilot as a hero of India.
1: Captain, I want to invite you and my dear friend Prime Minister Narendra Modi to light a celebratory flame on our next Independence Day. You are a true hero of the brave peoples of India and Israel, and you are a hero of the entire world. I wish you a very speedy and complete recovery.
0: The Aichi Nagoya Asian Games 2026 are set to conclude today, bringing more than 2 weeks of exciting sporting action to an end. The closing ceremony will be held at the Nagoya City Mizuho Park Athletic Stadium in Japan, the same venue that hosted the opening ceremony, and is scheduled to begin at 6 p.m. Indian Standard Time. And that is the end of this news bulletin. কে আছেন সঙ্গে টেলিফোনে? নমস্কার,
2: নবকুমার দা বলছি, নিউ টাউন রাজারহাট থেকে।
0: বলে ফেলুন, আপনি খুব কমপ্লেইন করেন, আমি নাকি আপনার ফোন ধরি না?
2: না না না, সরি বলছি, আর আজকে আমরা পেয়েছি শ্লোক দলের অলকুত, দীপাঞ্জন, বিট্টু এবং শুভদীপ। আমি শ্লোক দলের কাছে জানতে চাইছি, এই পথ খেলা কখন শুরু হয়েছিল, কোন বছরের কোন তারিখ থেকে, আর গৌতমের ঘোড়াগুলি, মহিমের
0: ঘোড়াগুলি, পূর্ণা ঘোষ লিখেছেন, শুভ সকাল সংযুক্তা, ছদিন পর আবার তোমার মিষ্টি কণ্ঠ শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি, তোমাকে, স্রোতকে এবং সকল সহযোগী শিল্পীদের, সকল কলা কুশলীদের আন্তরিক অভিনন্দন জানাই, হাওড়া জগাছা বারোয়ারি তলা থেকে পূর্ণা ঘোষ। কনাদ ভট্টাচার্য লিখেছেন, নতুন ভূমিকায় শ্লোক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ শুভজি, জয় রক, জয় শ্লোক। আচ্ছা, জয়দীপ রায়, দীপঙ্কর মৃধা, দারুণ হচ্ছে, কাজল রেখা মণ্ডল, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন, বিকাশ রঞ্জন মাইতি, সুপ্রভাত জানিয়েছেন। আচ্ছা, আর কে কি লিখেছেন একটু দেখে নি। মানসী ব্যানার্জি অসাধারণ লিখেছেন, রিমো মুখার্জি প্রত্যেক দিনের মতো জয়েন করেছেন, গুড মর্নিং জানিয়েছেন, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। হরপাল সিং দেখি কি লিখেছেন, নমস্কার নমস্কার নমস্কার সংযুক্তাদি, আমি হরপাল সিং ডানলপ থেকে জয়েন করে রয়েছি, বা খুবই ভালো প্রোগ্রাম চলছে, আপনাকে আর বাংলা রক ব্যান্ডকে অনেক অনেক শুভেচ্ছা রইল, চালিয়ে যান, আমরা শুনে যাচ্ছি, হোক হোক, শ্লোক ব্যান্ডের নিজেদের গান হোক, হচ্ছে তো, হচ্ছে তো, যাদবেন্দ্র পণ্ডা লিখেছেন। চলো পরের গান শুনি আমরা, আর আপনাদের জন্য অপেক্ষা করি। দুলাল মণ্ডল যাদবপুর বিজয়গড় থেকে সুরমহলে সকলকে অভিনন্দন জানিয়েছেন, গানে গানে নতুন স্বাদ পাচ্ছি আজ, ধন্যবাদ। আচ্ছা, শুভ সকাল মিষ্টি দিদিভাই, আপনার উপস্থাপনা শুনে আমার মন ভালো হয়ে যাচ্ছে, অতিথি শিল্পীদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, খুব সুন্দর সুন্দর গান শুনছি, আমার মন একেবারে গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে, সেই যে হলুদ পাখি গানটা যদি শুনিয়ে দেন খুব ভালো লাগবে প্লিজ। আচ্ছা, শেখ আজাদুল আখরা কৃষ্ণনগর শেখপাড়া থেকে লিখেছেন, পায়েল ব্যানার্জির যে SMS রয়েছে সেটা পড়ে আমরা পরের গান শুনব। শিউলিঝরা সকাল এলো রোদ্দুর ভরা মন, আগমনীর ছন্দে আজ ভরছে হৃদয় কোন, ছন্দে গানে ভরছে এ প্রাণ, সুরভি ঝরা মনে, আগমনীর ছন্দ মিশে স্বপ্নে জাগরণে, স্বপনে জাগরণে হলে বেশ হতো, হৃদয় মাঝে তাই আজ শিউলিঝরা মেলা, এ মন জুড়ে আজ তাই রোদ্দুরের মায়া খেলা। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে সুন্দর করে লিখেছেন, কিন্তু ওই যে বারবার করে আমি হোঁচট খাই, বাংলায় লেখো না প্লিজ প্লিজ প্লিজ। চলো আমরা শুনি, অর্ক না দুলেই যাচ্ছে, ভাবছে কি আরে থামলে আমি একটু গান শোনাই,
3: না না
0: ভাবছো না তো, না ভাবতেও পারো, কোনো অসুবিধা নেই, আমরা একটু ব্রেক দিই তোমাদের মাঝে মাঝে,
3: সেটা আমার গলার জন্য ইম্পর্টেন্ট।
0: চলো চলো চলো শুনি, এরপরে কি শোনাবে ভাবছো বলো?
3: আমরা ভাবছি আমাদের কলকাতারই অঞ্জন দত্ত, তার গান আমাদের খুব ফেভারিট, সেরকমই একটা গান আমরা প্রিপেয়ার করেছিলাম, দেখা যাক কিরকম দাঁড়ায়।
0: চলো শুনি।

0: তুমুল আলোড়ন তোলা গান বলাই যায় এটাকে। মানে একটা সময় এলাম, দেখলাম, জয় করলাম, এই এই লেভেল যাদের গায়ে, যে সব গানগুলোর গায়ে পড়েছিল তার মধ্যে এইটা একটা অবশ্যই। সর্বাণী দাশগুপ্ত জয়েন করেছেন কোথা থেকে, কলকাতা না দুবাই জানি না, একটু লিখিস। শুভ সকাল বন্ধু এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। রিমো মুখার্জি জয়েন করেছেন, আর আর আমাদের এটা আকাশবাণী কলকাতা পেজে আমি একটু চোখ রাখলাম, আকাশবাণী কলকাতা পেজের থেকে 100.1 FM গোল্ড কলকাতায় বেশিক্ষণ থাকি বলে আবার অনেকে লেখেন তো, কিন্তু আপনারাই বেশি বেশি করে লেখেন ওখানেই, অর্থাৎ 100.1 FM গোল্ড কলকাতায়। দেখি আর কে কি লিখেছেন। আচ্ছা, কাজল রেখা মণ্ডল, পম্পা মৃধা লিখেছেন, সকলকে অভিনন্দন, ওদের নিজেদের গান শুনতে চাই, নিজেদের গান তো হলো একটা, আবারও নিশ্চয়ই হবে। আচ্ছা, কে কে আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন এবার একটু চোখ রাখতে হবে। আমাদের পছন্দের, একটু আগে শান্তিনিকেতনের কথা বলছিলাম, সুখেন্দু ঘোষ গুরুপল্লী থেকে লিখেছেন, একটা জীবন খুবই ছোট, মিথ্যে শুধুই বলা, লম্বা দুটি পা থাকলে যেত অনেকটা পথ চলা, দুটি চোখ সেটাও কম, পায় না সকল দৃশ্য, 10টা ভুজ পেলে নিশ্চিত থাকবে না কেউ অস্পৃশ্য, একটা মন সদা মনোযোগী হিসেব মেলাতে ব্যস্ত, একটা মন সদা মনোযোগী হিসেব মেলাতে ব্যস্ত, একটা হৃদয় জানি পারে না ধরতে যারা ত্রস্ত, এ জীবনে হয়তো হবে না অনেক অনেক লেখা, এ জীবনে হয়তো হবে না অনেক অনেক লেখা, ফুটে থাকা সেই ঘাস ফুলের হাসিটা হলো না শেখা। কী সুন্দর লিখেছেন, ঘাস ফুল দেখতে প্রত্যেকেই খুব ভালোবাসি। আর আপনাদের একটা চুপি চুপি কথা বলি, অনেক রকম ফুল আমরা চিনি না, মানে দেখি হয়তো তাদের পথে ঘাটে ফুটে থাকতে, কিন্তু আমরা তাদের চিনি না। রিসেন্টলি আমি একজনের ফেসবুকে পোস্টে জানলাম যে প্রচুর ছোটোবেলা থেকে যে একটা ফুল আমি দেখে এসেছি, ঝিলে খালে বিলে ঝিলে সর্বত্র হয় এই সময়, সেই সাদা রঙের ছোট্ট ফুল, নরম একটা ফুল, সেই ফুলটার নাম কুমুদ, অথচ কুমুদ ফুলটার নাম আমরা অনেকেই জানি। আমি চমৎকৃত হয়েছি। যাই হোক, আপনি আরও কী কী লিখেছেন দেখি। আসে ঋতু ঘুরে ফিরে মনে জাগায় দোলা, এত আনন্দ জগৎ জুড়ে যায় না কভু ভোলা, গান শিল্পী তোমরা আছো সেটাই শুধু বল, তাই তো শুনি প্রতিটি পর্ব, বেঁচে থাক সুরমহল। অনেক অনেক ধন্যবাদ সুখেন্দু দা, খুব ভালো থাকবেন, এইভাবেই আপনারা আমার হাতটা ধরে থাকবেন। সুপ্রভাত সংযুক্তা দি অ্যান্ড আদার্স, খুব ভালো প্রোগ্রাম হচ্ছে, গানগুলো অসাম, শেষ পর্যন্ত থাকছি। বিজন মণ্ডল লিখেছেন, 6/22 বিবেকানন্দ পার্ক বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে। চলো এরপর আমরা আবার কোন দিকে যাই দেখি, অর্ক আমাদের বলবে নাকি শুভ বলবে জানি না, কে বলবে বলো,
1: খুবই নতুন সংযোজন আমাদের ব্যান্ডের, আমরা এই প্রথমবার এটা পারফর্ম করতে চলেছি, জানি না কিরকম হবে।
0: আরেকটা জিনিস আমাকে জিজ্ঞেস করতেই হবে, সেটা হচ্ছে আকাশবাণীতে তো এই প্রথম নাকি, কিরকম লাগছে সেটা তো শুভও বললো না তুমিও বললে না, মহিষাসুরমর্দিনী বেজে উঠবে আজকে রাস্তায় ঘাটে সব জায়গায় আমরা শুনতে পাই, কিন্তু আতুর ঘর তো এটাই
2: একদম। এবং পরবর্তী গানটা আমরা একটা চিন্তা ভাবনা করে করেছি, জানেন তো ভারতবর্ষটা এত এত মিষ্টি একটা দেশ, তো এখানে আমরা একটা মেডলি বানিয়েছি যেখানে শ্রীকৃষ্ণ আছেন এবং খজাও আছে, তো আমরা ইউনিটি ইউনাইটেড এই ব্যাপারটাকে আমরা প্রমোট করি, এবং ভালোবাসা সবাই মিলে একসাথে এগিয়ে যাওয়া, দেশটা যেন সব থেকে ওপরে যায়।
0: ইউনিটি তো স্ট্রেংথ আমাদের, চলো চলো একতাই ঐক্য।

0: ওহো, আরো এরকম বেশি বেশি করে পাগলের দরকার দুনিয়াতে। নমস্কার, কে আছেন টেলিফোনে?
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার নমস্কার।
1: নতুন নতুন সুরের গান শুনছি অর্ধাবাইয়ের কাছে, খুব সুন্দর লাগছে। সকাল থেকে বসে আছি, শুরু হওয়া থেকে এখনো পর্যন্ত এই লাইন পেলাম।
0: বাহ বাহ, অনেক অনেক ধন্যবাদ, এভাবেই সঙ্গে থাকবেন। আর প্রভাত বীণা, সকালের প্রভাত বীণায় শরতের বার্তা খুব ভালো লেগেছে, সবাইকে শরতের শুভেচ্ছা জানাই। ভুলু সাহা মধ্যম গ্রাম থেকে। আচ্ছা বেশ,
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। সোনালি সকালে সোনালি দিনের গান, রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল, সুরমহল শুধুমাত্র 100.1 FM Gold-এ।
0: মাঝে মাঝে একটু ব্রেক না দিলে সত্যি সত্যি এই দেড় ঘন্টা গান গাওয়াটা খুবই কঠিন ব্যাপার। সৌমেন সরকার কি লিখছেন একটু দেখে নিই আমাদের গোল্ড পেজে। গুড মর্নিং সংযুক্তা দিদি ভাই, সুরমহল শুনছি, অনেক অনেক ধন্যবাদ। আর কে কে জয়েন করেছেন একটু দেখি। বাবুনি বাচ্চু ব্যানার্জি, ভাবছিলাম তো মন মাঝির এই গানটার অনুরোধ রইল। সুপ্রভাত সুরমহল, ভালো থাকবেন সবাই। বাবুনি বাচ্চু ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে। শঙ্কর চক্রবর্তী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। পম্পা মৃধা, পড়েছি। আচ্ছা আর কে কে লিখেছেন কী কী দেখি একটুখানি। রয় ম্যানশন, আচ্ছা রয় ম্যানশন থেকে লিখেছেন, কে লিখেছেন কে জানে। আমি আমার মনকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি। আচ্ছা ও জমে একেবারে জম জমাট। সুতপা আচার্য লিখেছেন, কনাদ ভট্টাচার্য লিখেছেন, দারুণ লাগছে। আর কে কে লিখেছেন, অনেকে অনেক কিছু লিখেছেন, একই মানুষ প্রচুর প্রচুর মেসেজ করেছেন। আমি একটা জিনিস একটুখানি বলতে চাই আপনাদের, একই মানুষ বারবার করে মেসেজ করেন আমার খুব ভালো লাগে। এর সঙ্গে সঙ্গে এটাও হয় যে অনেক মানুষের ভিড়ে না কখনো টুক করে একটা কমেন্ট করে দিয়ে যান যারা, তাদের অনেক সময় আমি মিস করে যাই। আপনারা কিছু মনে করবেন না, নিশ্চয়ই বুঝতে পারছেন যে এত এত কমেন্ট আসে যে সকলের ওই তিনটে পেজে আমি হিমশিম খাই।

0: এই জন্য হয়তো আরেকটু বেশি করে কমেন্ট আপনার কাছ থেকে প্রত্যাশা করি, কেমন একটু এক্সপেক্ট করি, আরও বেশি করে কমেন্ট করুন। কিংবা যদি আপনার কমেন্ট আমি মিস করে গিয়ে থাকি, তাহলে আরেকবার সেই কমেন্টটাই করতে পারেন, তাহলে যাতে আমার চোখে পড়ে। হ্যাঁ, এটা একটু বলে রাখলাম। আর যারা যারা আমাদের ফেসবুক লাইভে জয়েন করে কমেন্ট করেন, তারাও যদি টেলিফোনেও আসেন, তাহলে কি হয়, অনেক নতুন বন্ধুরা যারা হয়তো মেসেজ করছেন, কমেন্ট করছেন, সেগুলো না পড়া হয়ে ওঠে না। আমি প্রত্যেক দিন, বিশ্বাস করুন, প্রত্যেক দিন এমন অনেক মানে অনুষ্ঠান শেষ হয়ে যায় 10টার সময়, কিন্তু তারপরেও দেখতে পাই যে প্রচুর মানুষের কমেন্ট পড়া হলো না, প্রচুর মানুষের হোয়াটসঅ্যাপ SMS বাকি থেকে গেল। দারুণ লাগছে দিদি, দীঘা থেকে কে লিখেছেন, রামনগর তাজপুর থেকে লিখেছেন আশিস কুমার ভারতী। বাহ, খুবই সুন্দর অনুষ্ঠান হচ্ছে, ভালো লাগছে। আচ্ছা চলো পরের গান শুনি। অর্ক, রেডি হয়ে আছো?
1: হ্যাঁ।
0: ভাবছো কি যে আরে বাপরে কত কথা বলে? আচ্ছা, জার্নিটা কোথা থেকে শুরু হয়েছিল সেটা একজন জিজ্ঞেস করেছিলেন, সেটা একটু বলো।
1: এটা শুরু হয়েছিল প্রায় 6-7 বছর আগে। শুভজিৎ শুরু করেছিল এই শ্লোক, ওই
0: নামটা কে দিয়েছিল?
1: শুভজিৎ।
0: আচ্ছা,
1: তো তখন আরো অনেক মেম্বার ছিলেন, শুভজিৎ চেষ্টা করছিল ওটা নিয়ে কাজ করার, সামহাও হয়ে ওঠেনি বা কিছুটা এগিয়ে। তো ফাইন, যাই হোক, মানে প্রতিটা ব্যান্ডে এরকম হয়, লাইন আপ চেঞ্জ হতে থাকে।
0: এবং গান বাজনাটাকে প্রফেশনালি নেওয়া আজকের দিনে দাঁড়িয়ে খুব দুঃসাধ্য বিষয়, কারণ এত চ্যালেঞ্জেস, এত PR করতে হয়। বহুদিন আগে আমার মনে আছে, আমি তখন নিছক শ্রোতা, নিছক শুনতাম বাড়িতে বসে, তখন আমি এখানে জয়েন করিনি। তার আগে প্রতীকদা একবার এসেছিলেন, প্রতীক চৌধুরী, তিনি মানে সেটা কতকাল আগে বুঝতে পারছো, মানে আমি 2002 জয়েন করেছি এখানে, তার আগের কথা বলছি। তো সেইখানে তখন উনি বলছিলেন যে PRটা মেনটেন না করতে পারলে কেউ প্রোগ্রামে ডাকে না। হ্যাঁ, তো আজকাল যদিও অপশনস অনেক বেড়ে গেছে আমাদের হাতে, মানে বিভিন্নভাবে আমার কাজকে আমি আমার লিসনারদের কাছে পৌঁছে দিতে পারি, তাই তো? তো তোমরা কী কীভাবে তোমাদের শোজ অ্যারেঞ্জ করো, বা কী কীভাবে তোমরা লোকজনের কাছে আরও বেশি করে নিজেদেরকে পৌঁছে দিচ্ছ?
1: আসলে আমাদের এই নতুন যে লাইন আপটা, এটা খুব নতুন, 2 বছর হলো আমরা প্র্যাকটিস করতে শুরু করেছি।
0: আচ্ছা,
1: 1 বছর হবে আমরা শোজ করতে শুরু করেছি। তো এই পুরো ব্যাপারটা দেখে শুভজিৎ।
0: আচ্ছা,
1: ও হচ্ছে ব্যান্ডের ম্যানেজার, কাম ড্রামার, কাম কম্পোজার।
0: আজকে একটা ছোট জিনিস নিয়ে বসিয়ে দিয়েছি, এমনি তো ড্রামার।
2: এবং আমি আপনাকে একটা কথা বলি, মানে আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমি অ্যাকচুয়ালি অ্যাকুস্টিক ড্রাম কিট বাজাই, বাট এটা আমার একটা হাইব্রিড কিট, জাস্ট এফেক্টস এর জন্য আমার ড্রাম কিটের সাথে থাকে, বাট সেটাই। তো আরেকটা হচ্ছে, তো এই জন্য আজকে এইটাই বাজাচ্ছি। এবং দ্বিতীয় কথা হচ্ছে, শ্লোক কি বলুন তো, একটা ব্যান্ড ফর্ম করা না, এই সংসার গোছানো, প্রথমে তো সংসারটা গোছাতে হবে,
0: এবং জয়েন্ট ফ্যামিলি।
2: হ্যাঁ, এবং ঠিক লোকটা ঠিক জায়গায় থাকবে, এবং সবার মধ্যে একটা খুব মিষ্টি একটা ভালোবাসা থাকবে,
0: এটা তো থাকতেই হবে।
2: সব থেকে বড় কথা, আমাদের মতো ব্যান্ডের চ্যালেঞ্জ আজকের ডেটে হচ্ছে যে নিজের গান করার মতো মিউজিশিয়ান সেরকম মেন্টালিটি, কারণ মানি আজ আমি যখন শুরু করেছিলাম 2002-2003, তো তখন আমার একটা ইংলিশ ব্যান্ড ছিল, তখন আমরা চ্যানেল ভি এ হর্নবিল অনেক কিছু মানে ন্যাশনালি, তখন ওটা ইংলিশ ব্যান্ড ছিল। ফ্যামিলির কারণে, এ কারণে 8 বছর তখন ছেড়েই দিয়েছিলাম।
0: আচ্ছা,
2: খুব মিষ্টি একটা গল্প। আমার তো ব্যবসা, তো ব্যবসার একজন আমার ক্লায়েন্ট, তার নাম হচ্ছে প্লাভিতা, মেয়েটি থাকে গুয়াহাটিতে, আজকে প্রায় 11 বছর হলো আমাকে রাখি পাঠায়।
0: আরে বাহ।
2: এবং একদিন ওর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে বলে যে ভাইয়া আপ মিউজিক করো, আপ ইসকো মত ছোড়ো। তো তখনই আমি একটা ওই মানে একটা অ্যাডেড একটা মানে উৎসাহ পাই, এবং ভাবি তাহলে করি দিয়ে। তারপরে অঙ্কুর জয়েন করেছিল প্রথমে, অঙ্কুর এখন ব্যাঙ্গালোরে, তো অঙ্কুর এসে গিটারি জয়েন করলো।
0: চাকরি সূত্রে অনেকে এদিক ওদিক ছিটকে যান, তখন হয়তো নতুন করে আবার সবটা শুরু করতে হয়। আচ্ছা চলো গান শুনি এবার, আবারও
1: আমরা একটা নিজেদের গান গাই আবার।
0: আবার
1: এই গানটির নাম হোক কলর অব, এটা আমরা কয়েকদিন আগে মিউজিক ভিডিও রিলিজ করেছি। এই গানটি যাদবপুরে একটি ছাত্রকে খুব নির্মমভাবে র্যাগিং করে খুন করা হয়, তো তারই উদ্দেশ্যে লেখা এই গানটির নাম হোক কলর অব।
2: আচ্ছা একটা ডিসক্লেমার দিয়ে দিই, কি হয়েছে এখনো ডোন্ট নো যে জুডিশিয়ালি কি হয়েছে, তবে আমরা অ্যান্টি র‍্যাগিং, র‍্যাগিং এর এগেনস্টে আমরা গানটা।

0: অলাটা ঠিক, মানে শুধুমাত্র তো তুমি যে প্রতিষ্ঠানের কথা বললে সেখানে নয়, র‍্যাগিং এখনো অনেক জায়গাতেই চলে,
1: এবং
0: তার এগেইনস্টে তোমাদের
1: এবং আমাদের একটাই যে, মানে আমি মনে করি আমার ছেলের আজকে 10 বছর বয়স, যে বাচ্চাটা যে কলেজে গেলে যেন পড়াশোনাটা করুক
0: একেবারে। চলো গানটা শুনি।

0: হ্যালো নমস্কার, কে আছেন সঙ্গে?
1: হ্যাঁ দিদি, সঙ্গে দেবী, আমি নিউ টাউন থেকে বিশু মন্ডল কথা বলছি।
0: বলুন।
1: হ্যাঁ দিদি, আজকে যে শিল্পে এসছে, আজকের কেন রোজই প্রত্যেক সপ্তাহে যে শিল্পী আসেন, এক একজনের গলা এক এক রকম মিষ্টি, খুব সুন্দর লাগে। আমি শুরু থেকেই এই আপনাদের সুরমহলটা শুনি দিদি।
0: অনেক অনেক ধন্যবাদ।

0: করতেই লাগে না।
1: না চেষ্টা করলে হবে, চেষ্টা করলেই হবে। আজকে যেমন চেষ্টা করেছিলেন পেয়ে গেছেন।
0: ওই গলা শোনার জন্য আমাকে একদম,
1: এটা আমার কাছে অনেক বড় আনন্দের বিষয়।
0: আপনার গলা যে এত সুন্দর, আপনার পরিবেশন মানে কি বলবো।
1: অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এভাবেই সঙ্গে থাকবেন, এভাবেই ভালোবাসা দেবেন, যাতে নাকি আপনাদের হাত ধরে আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এইভাবেই কাজ করে যেতে পারি। এই কণ্ঠস্বর আপনারাই বলেন, মোটেই আমার নিজের গান রেকর্ড করা যখন, তখন আমি দেখি যে বাবা, কথা যখন বলি রেকর্ড করি তখন খুবই খারাপ লাগে শুনতে। এনিওয়েজ, দেখি শঙ্কর চন্দ্র দেব বারাসাত থেকে লিখেছেন, আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আপনার হোয়াটসঅ্যাপের জন্য। কাশ ফোটা শিউলি ঝরা মিষ্টি শরৎকালে, খুশিতে মন উঠল ভরে শ্লোক ব্যান্ডের গানের তালে। ব্যান্ড মানে তো বাঁধন হারা, অন্য ধারার গান উঠল জমে শরৎ প্রাতের দারুণ অনুষ্ঠান। সকলকে শারদ শুভেচ্ছা জানিয়েছেন শঙ্কর চন্দ্র দেব বারাসাত থেকে। আর কে কি লিখেছেন একটুখানি চটপট করে পড়ে ফেলি, কারণ এরপরে সময় খুব দ্রুত 10টার দিকে এগিয়ে চলেছে। সুমিতা শীল বেহালা চৌরাস্তা থেকে সকলকে অভিনন্দন জানিয়েছেন, খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান আজকেও। আচ্ছা এটা দেখে পাঠিয়েছি। আচ্ছা কে কি লিখেছেন, ওকে ওকে, এটা অনুগল্পের আসরের একটা মেসেজ এসেছে। প্রভাতী ভট্টাচার্য, আমি আপনার অপেক্ষাও করছিলাম বেহালা থেকে, আজও শুনছি সুরমহলে সুরের ঝর্ণাধারা, এখন সে তাই শ্লোক ব্যান্ডের গান রয়েছে ভরা। সারা সপ্তাহ অপেক্ষায় থাকি এমনি সকাল থেকে, সকাল পেতে, আচ্ছা সারা সপ্তাহ অপেক্ষায় থাকি এমনি এমন সকাল পেতে, যন্ত্রযন্ত্রী গানের সাথে উঠেছে সেথায় মেতে। প্রতিবারের প্রতি রবিবারের মতো দিদি তাহার মিষ্টি কণ্ঠে এসে শিল্পীর সাথে কত কথা শোনান সুরমহলে বসে। আগমনীর আগমনে প্রকৃতির সাজে আপন খেয়ালে ভিন্ন সুরে সরগরম এখন আমাদের সুরমহলে। প্রভাতী দি থ্যাংক ইউ, প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন। চলো আমরা পরের গান শুনে ফেলি, কারণ সময় খুব দ্রুত এগিয়ে চলেছে। আর মিনিট কত আছে, 7 মিনিট, হ্যাঁ না 7 না একটু বেশি আছে, চলো দেখি কতক্ষণ, হ্যাঁ 13 মিনিট, চলো দেখা যাক। নিঃস্ব করেছো আমায় রেকর্ড, আমাদের অবশ্যই অনেক অনেক অনেকে কমেন্ট করেছেন। আর পৃথিবীটা নাকি ছোট হতে হতে, আর জানি না কোনটা হবে এখন,
2: পৃথিবী
1: করো, চলো এটা আমরা সবাই মিলে গাইবো। হ্যাঁ আমি একটু গলা মেলাবো, প্লিজ অ্যালাউ করো আমাকে, চলো চলো চলো।

একেবারে একটা অন্যরকম অ্যারেঞ্জমেন্টে আমরা গানটা শুনছিলাম, এবং সত্যি সত্যি আমাদের প্রত্যেকের খুব ভালো লাগার কথা অবশ্যই। আচ্ছা দেবাশিস কর্মকার আমাদের ফেসবুক লাইভে জয়েন।

0: করেছেন, একেবারে শেষ বেলায় দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানিয়েছেন, গান খুব ভালো হচ্ছে জানিয়েছেন। নবকুমার কর্মকার লিখেছেন, শুভদীপ অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা সকলকে অবশ্যই। সুমিতা রায়, গানে গানে সকালটা সুন্দর হয়ে উঠেছে। আচ্ছা একটুখানি দেখি হোয়াটসঅ্যাপ করেছেন কে। সংযুক্তাদি সুপ্রভাত, সংযোজনা খুব সুন্দর হচ্ছে, শরৎকালের সুরমহল এমনিভাবেই চলতে থাকুক, আমাদের মনে আনন্দ রাখুক একেবারেই। শুভ শারদীয়ার শুভেচ্ছা সকলকে রইল আমার। নমস্কার দিদি, বেলুড় থেকে রঞ্জনা মজুমদার লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ। অর্ক, এবার কি হবে, মিনিট আমাদের 5 মিনিটও নেই হাতে, এবার আমি সবাইকে একটুখানি থ্যাংক ইউ বলে দিই। শ্লোকে তো তোমরা শুধু নয়, অবভিয়াসলি আরও অনেক অনেকে আছে, সবাই যারা যারা শুনছে তাদেরকেও আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। আগামীতে আরও আরও সুন্দর সুন্দর গান হোক, আমরা ডেফিনেটলি তোমাদের সকলের কাছ থেকে এই এক্সপেকটেশনটা রাখলাম। চলো
1: একটা ছোট কথা বলবো দিদি, মাঝখানে একটা একটা ছেলের নাম না নিলেই নয়, ওর নাম হচ্ছে সুমিত ঘোষ, ও হচ্ছে প্রথম ভোকালিস্ট আমাদের, এবং অনেকগুলো গানের মধ্যে ওর লেখা অনেক কথা আছে, তো ও এখন আমাদের সাথে কন্টিনিউ করতে পারেনি, তো এটাই
0: হতেই পারে সেটা, কিন্তু সে রয়ে গেছে আর কি তার নিজের সৃষ্টির মধ্যে দিয়ে, তো তোমাদের সঙ্গে সঙ্গেই চলেছে। অর্ক, দীপাঞ্জন, বিট্টু আর শুভজিৎ, আজকে আমরা 4 জনকে পেয়েছি, শ্লোকের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে 4 মিনিট পুরোপুরি নেই, 3.5 মিনিট, চলো আমরা সেই গান শুনতে শুনতে আজকে বিদায় নেবো আপনাদের কাছ থেকে। আগামী পর্বে আবার আসছি ফিরে আপনার কাছে সুরমহলে।
2: ঠিক আছে, আমরা নিঃস্ব করতে করতে শেষ করি।

0: আমাদের একটা সমস্যা হয়, আমাদের অনেক গান ডিফারেন্ট স্কেলে হয়, তো কিছু কিছু ডিতে হয়, আবার কিছু কিছু স্ট্যান্ডার্ড টিউনিং এ হয়। যাই হোক, হয়ে গেল,
1: চলো, সময় তো বেশি নেই, চটপট করে 3 মিনিট আছে। হ্যাঁ,
2: চলো।

আকাশবাণী কলকাতা খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। পশ্চিমবঙ্গের লোকসভা সাংসদ কাকলি ঘোষ দস্তিদার রাসায়নিক ও সার সংক্রান্ত কমিটির সভাপতি হয়েছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য পশ্চিমবঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সহ পাঁচটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচার অভিযান শেষ হতে চলেছে আজ বিকেলে। পাকিস্তান থেকে নিয়মিত অবৈধ অনুপ্রবেশে সহায়তা করার বিষয়ে তীব্র প্রতিবাদ জানাতে বিদেশমন্ত্রক সেদেশের হাইকমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে। এশিয়ান গেমসের আজ সমাপ্তি দিন। 21টি সোনাসহ মোট 85টি পদক পেয়ে ভারত এবারে গেমসে চতুর্থ স্থান অধিকার করেছে। আইএফএ শিল্ডের সেমিফাইনালে আজ মোহনবাগান পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। লোকসভার স্পিকার ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় কমিটি পুনর্গঠন করেছেন। লোকসভার 21 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য নিয়ে গঠিত অর্থ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন বিজেপি সাংসদ ভাতৃহরি মহতাব। বিদেশ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এই কমিটিতে নিম্নকক্ষ থেকে 21 জন এবং উচ্চকক্ষ থেকে 10 জন সদস্য রয়েছেন। রেলওয়ে বিষয়ক কমিটির নেতৃত্বে থাকবেন বিজেপি সাংসদ সুধীর গুপ্ত। লোকসভার সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে রাসায়নিক ও

0: সার বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। কৃষি, পশুপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ক কমিটির সভাপতি হচ্ছেন কংগ্রেস সাংসদ চরণজিৎ সিং চন্নি। প্রতিরক্ষা বিষয়ক কমিটির সভাপতি হয়েছেন বিজেপি সাংসদ রাধামোহন সিং। জলসম্পদ বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডিকে। পাশাপাশি গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ বিষয়ক কমিটির নেতৃত্বে থাকছেন কংগ্রেস সাংসদ সপ্তগিরি উল্কা। যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য পাঁচটি সেন্টার অফ এক্সেলেন্স বা উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। উচ্চশিক্ষা বিভাগ ধ্রুপদী, ধ্রুপদী বাংলা, অসমীয়া, মারাঠি, পালি এবং প্রাকৃত ভাষার অধ্যয়নের জন্য এই পাঁচটি উৎকর্ষ কেন্দ্র স্থাপন করা হবে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ছাড়াও আসামের তেজপুর বিশ্ববিদ্যালয়, পুনের ডেকান কলেজ পোস্ট গ্র্যাজুয়েট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব ওড়িশা এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অব গুজরাটে এটি গড়ে তোলা হবে। 19তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন আগামী বছরের 7-9 জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করবে বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করবেন। সমাপ্তি অনুষ্ঠানে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই সম্মেলনের অংশ হিসেবে একটি যুব প্রবাসী ভারতীয় সম্মেলনও আয়োজন করা হবে। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের ভারতীয় সম্প্রদায়, যুব নেতৃত্ব, উদ্যোক্তা, পেশাদার শিক্ষাবিদ, উদ্ভাবক এবং সংশ্লিষ্ট সব পক্ষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, 1915 সালের 9 জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধীর দেশে ফেরার স্মরণে ওইদিন প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচার আজ শেষ হচ্ছে। সব দলের প্রার্থীরাই এখন শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ব্যস্ত। রেজিনগরে আজ বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর পাশাপাশি সিপিআইএম প্রার্থীরা বিভিন্ন এলাকায় জনসংযোগ চালাচ্ছেন। অন্যদিকে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রচার বন্ধ রেখেছে আম জনতা উন্নয়ন পার্টি। এদিকে নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে আজ একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতোমধ্যে টেঙ্গুয়া মোড় থেকে নন্দীগ্রাম হাসপাতাল মোড় পর্যন্ত মিছিলে উপস্থিত ছিলেন তিনি। অপরদিকে কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থীরা বাড়ি বাড়ি ভোট প্রচার সারছেন। কংগ্রেস প্রার্থী রেয়াপাড়া ও ভীমবাজার এলাকায় প্রচার চালান। ইতোমধ্যে নন্দীগ্রামে পৌঁছতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গ্রামে গ্রামে রুট মার্চ করছে। বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটি আসন থেকেই জয়ী হন। উন্নততর আইটিআই এর মাধ্যমে প্রধানমন্ত্রী দক্ষতা ও কর্মসংস্থান রূপান্তর কর্মসূচি আজ এক বছর পূর্ণ করল। দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা বিষয়ক মন্ত্রকের এই প্রকল্পটি গত বছরের 4 অক্টোবর চালু করা হয়েছিল। এই উদ্যোগের লক্ষ্য হল শিল্পের নেতৃত্বাধীন পরিচালন ব্যবস্থাকে শক্তিশালী করা, প্রশিক্ষণের পরিকাঠামো উন্নত করা এবং পরিবর্তনশীল কর্মী বাহিনীর চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারের চাহিদাভিত্তিক পাঠ্যক্রমের প্রসার ঘটানো। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মতো বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন দিক নির্দেশ। একটি প্রতিবেদন।
1: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে এসেছে নতুন কৌশল এবং নতুন বার্তা। সরকার সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এখন শুধু হামলার পর প্রতিক্রিয়া জানানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিরোধ, গোয়েন্দা তথ্য, প্রযুক্তি, আন্তর্জাতিক সহযোগিতা সবকিছুকে একসঙ্গে নিয়ে তৈরি হচ্ছে নতুন কৌশল। তাই সন্ত্রাসের বিরুদ্ধে এই নিউ নর্মালের মূল লক্ষ্য আরো স্থিতিশীল পরিবেশ গড়ে তুলে বসুধৈব কুটুম্বকমের বার্তা সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া, এমনই মনে করেন প্রাক্তন বায়ুসেনা আধিকারিক শ্যামল ভট্টাচার্য।
2: সারা পৃথিবীতেই এখন মানবতার সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই সন্ত্রাসবাদ। যেহেতু আমরা বসুধৈব কুটুম্বকমে বিশ্বাসী, সেই দেশের পক্ষে এই ধরনের সন্ত্রাসবাদ আমাদের এই মূল ভাবনা, যে জাতীয় মূল ভাবনার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক। সন্ত্রাস মুক্ত ভারত আমাদের বসুধৈব কুটুম্বকমকে আরো সুউচ্চে তুলে ধরার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো অত্যন্ত সুচিন্তিত এবং দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা সংগ্রামী শ্যামজি কৃষ্ণ বর্মার জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমের বার্তায় উপরাষ্ট্র

0: রাষ্ট্রপতি বলেন, ভারতের স্বাধীনতার জন্য শ্যামজি কৃষ্ণ বর্মার জীবন ও আত্মত্যাগ অবিস্মরণীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্যামজি কৃষ্ণ বর্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি সমগ্র জীবন ভারতের স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিলেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাকিস্তান থেকে নিয়মিত অবৈধ আন্তঃসীমান্ত অনুপ্রবেশে সহায়তা করার বিষয়ে ভারতের তীব্র প্রতিবাদ জানাতে বিদেশমন্ত্রক পাকিস্তান হাইকমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করেছে। এছাড়া শুক্রবার পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন ফিরোজপুর সেক্টরের একটি ঘটনা নিয়ে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগও ভারত দ্ব্যর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করেছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, তিন ব্যক্তি অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল। আসন্ন নিরাপত্তা ঝুঁকি সৃষ্টির কারণে বিএসএফ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়। এরা আন্তঃসীমা মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত। এ ব্যাপারে পাক কর্তৃপক্ষকে প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পাকিস্তানকে আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেদেশের আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রদীপ জ্বালানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মৎসরকে আমন্ত্রণ জানিয়েছেন। ক্যাপ্টেন মৎসরের সঙ্গে টেলিফোনে বার্তালাপের সময় নেতানিয়াহু তাকে ভারত, ইসরায়েল এবং সমগ্র বিশ্বের নায়ক বলে অভিহিত করেন। ক্রমবর্ধমান মার্কিন চাপ এবং নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজাসকিয়ান একটি নতুন ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে পেজাসকিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিকাঠামো ধ্বংস করে ইরানি জনগণের উপর চাপ সৃষ্টির অভিযোগ করেছেন। নীতি আয়োগের সদস্য রাজীব গৌবা দ্রুত পরিবর্তনশীল ভূ রাজনৈতিক, প্রযুক্তিগত ও অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নিয়ন্ত্রণমূলক কাঠামো বা রেগুলেটরি ফ্রেমওয়ার্কের বিবর্তনের উপর জোর দিয়েছেন। তিনি মনে করেন, নীতি নির্ধারকদের সামনে মূল চ্যালেঞ্জটি হল নিয়ন্ত্রণ ও বৃদ্ধির মধ্যে কোনো একটিকে বেছে নেওয়ার পরিবর্তে এমন সব নিয়মকানুন বা বিধান তৈরি করা যা ঝুঁকি ব্যবস্থাপনার পাশাপাশি উদ্ভাবন, প্রতিযোগিতা এবং বিনিয়োগকে সাহায্য করবে। জাপানের নাগোয়া শহরের মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে দু সপ্তাহ ব্যাপী এশিয়ান গেমসের আজ সমাপ্তি দিবস। ভারতীয় সময় দুপুর 2:30 অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 6:00। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন শুটিং তারকা নিরু ধান্দা। এই অনুষ্ঠানে থাকবে ক্রীড়াবিদদের প্যারেড এবং দোহা 2030 আয়োজক কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে এখানে দায়িত্ব হস্তান্তর করা হবে। 126তম আইএফএ শিল্ড ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বিভিন্ন মন্ত্রক সংক্রান্ত বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করেছেন। পশ্চিমবঙ্গের লোকসভার সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার রাসায়নিক ও সার সংক্রান্ত কমিটির সভাপতি হয়েছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ধ্রুপদী ভাষা সংক্রান্ত পঠন পাঠনের জন্য পশ্চিমবঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সহ 5টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। খবর এখনকার মতো শেষ হলো।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে মুকেশ কুমার। लोकसभा अध्यक्ष ओम बिरला ने कई संसदीय समितियों का पुनर्गठन कर नए अध्यक्ष नियुक्त किए हैं। हमारी संवाददाता ने बताया है कि इन समितियों का कार्यकाल पिछले महीने की 26 तारीख से लागू हो गया।
2: भाजपा सांसद भर्तृहरि मेहताब को वित्त समिति का अध्यक्ष बनाया गया है। कांग्रेस सांसद शशि थरूर विदेश मामलों की समिति के अध्यक्ष होंगे। रेल समिति की अध्यक्षता भाजपा सांसद सुधीर गुप्ता करेंगे। डॉक्टर काकोली घोष दस्तीदार को रसायन और उर्वरक समिति का अध्यक्ष बनाया गया है। कांग्रेस सांसद चरणजीत सिंह चन्नी कृषि, पशुपालन और खाद्य प्रसंस्करण समिति के अध्यक्ष होंगे। भाजपा सांसद राधा मोहन सिंह रक्षा समिति की अध्यक्षता करेंगे। इन समितियों का कार्यकाल पिछले महीने की 20 तारीख से लागू हुआ है। अक्षित की रिपोर्ट के साथ समाचार कक्ष से पायल शर्मा।
1: शिक्षा मंत्रालय ने शास्त्रीय भाषाओं के अध्ययन के लिए 5 उत्कृष्टता केंद्र स्थापित करने को स्वीकृति दी है। हमारे संवाददाता ने बताया कि उच्च शिक्षा विभाग के अनुसार ये केंद्र असमिया, बंगाली, मराठी, पाली और प्राकृत भाषा के विशेष अध्ययन के लिए बनाए जाएंगे।
3: ये केंद्र असम में तेजपुर विश्वविद्यालय, पश्चिम बंगाल में विश्व भारती विश्वविद्यालय, पुणे में डेक्कन कॉलेज पोस्ट ग्रेजुएट एंड रिसर्च इंस्टीट्यूट, ओडिशा केंद्रीय विश्वविद्यालय और गुजरात केंद्रीय विश्वविद्यालय में स्थापित किए जाएंगे। यह पहल इन शास्त्रीय भाषाओं से संबंधित उन्नत अकादमिक अनुसंधान, भाषाई और साहित्यिक विरासत के संरक्षण

0: এই যে আমরা আছি আপনার বন্ধু স্বজন 100.1 FM গোল্ড, আপনি টিউন করেছেন, শুনছেন তোমায় গান শোনাবো। স্টুডিওর এ প্রান্তে আপনার দুই বন্ধু একেবারে হাজির, আমি প্রযুক্তি
1: আর আমি আছি দোলন, আজ আপনাদের সঙ্গে। আর এই যে গানটা আমরা শুনলাম, বহু বহু বহু বছর আগের গান, 1978 সালে পুলক বন্দ্যোপাধ্যায় কথা লিখেছিলেন, অমল মুখোপাধ্যায় সুর দিয়েছিলেন। মানে পুজোর ঠিক মুখেই বেশ কিছু গান থাকে যে গানগুলো ভীষণ পুজোর নস্টালজিয়া এনে দেয়, আর বেশ কিছু গান থাকে স্বল্পশ্রুত গান, যে গানগুলো শুনলে একটা অদ্ভুত মন কেমনের সুর ফিরে আসে, যেটাকে কোথাও আবার আমরা এই পুজোর আনন্দের সঙ্গে একটু হলেও রিলেট করি। এই গানটা তেমনই একটা গান শুনলাম আমরা। কাদের অনুরোধে প্রযুক্তি বলে দেবে কি?
0: হ্যাঁ অবশ্যই, অনুরোধ করেছেন রাহুল সুরাই, শর্মিলা সুরাই ও রাজকুমার সুরাই, অনিমা সুরাই ও দীপালী দাস ও প্রত্যুষা দাস বিপ্রন্নপাড়া হাওড়া থেকে তারা অনুরোধ করেছিলেন।

0: পরে আমরা শুনব সনত সিংহের কণ্ঠে গান।
1: সনত সিংহের কণ্ঠে গান শুনতে চেয়েছেন রণবীর নাথ শ্যামনগর থেকে। আর খুব একটা মানে পার্টিনেন্ট কোয়েশ্চেন এই গানে তোলা হয়েছে, যেটা একসময় আমাদের কথা ছিল, আজকে হয়তো আজকের ছোটদের কথা, প্রবীর মজুমদারের কথা এবং সুরে। দেখা যাক কি প্রশ্ন গানে গানে তুলছেন সনত সিংহ।

আমোধরা দিনগুলো সব চোখের জলে ভাসে, একটুখানি অদল বদল করে দিন আমার, আনন্দটাই থাকে যেন।

নবমী পার হলে বিসর্জনের বাজনা যখন বাজে বিজয়ারি আলিঙ্গনের মাঝে হঠাৎ যখন চোখ পড়ে ওই পড়ার বইয়ের তাকে বুকটা কেন ছাত করে মায় ওঠে মন চলে যায় স্কুলে ওই তার দেয়ালের কাছে খানি অদল বদল করে দেন আমার আনন্দটাই থাকে যেন।

তার কিছুদিন পরেই আসে লক্ষ্মী পুজোর পালা, মনটা আবার পড়ার ঘরে ঝুলিয়ে দিয়ে যায় তালা। তার কিছুদিন পরেই আসে লক্ষ্মী পুজোর পালা, মনটা আবার পড়ার ঘরে ঝুলিয়ে দিয়ে যায় তালা।

আমার হলে আমার জামা তো সার রাতে দেয়ালি আর আতশবাজির ধোঁয়ায় ঠাই দিতে আয় বনের শেহের ছোঁয়ায়। হঠাৎ যখন চোখ পড়ে ওই ক্যালেন্ডারের পাতায় ঘুরতেছে মা হাতকে কেন দুঃখি সব ভুলে যাই যদিন করে করে থাকে তাতে। আনন্দটাই থাকে যেন সারা।

0: গীতা দত্তের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান,
1: শুনছিলাম আমরা ডাকঘর করা ছবি থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা, সুধীন দাশগুপ্তের সুর, 1958 সালের গান।
0: এই গানের অনুরোধ করেছেন হাওড়া থেকে বাবলু মোদি।
1: আমরা চলে যাব আরেকটি গানে, সে গানের অনুরোধ রয়েছে শ্রীকান্ত আচার্যের কণ্ঠে, গান শুনতে চেয়েছেন বন্ধু, এই গান শুনতে চেয়েছেন শুভদীপ সূর্য পলাশ রায়, সুভাষগ্রাম আশ্রমপাড়া থেকে, আর সঙ্গে রয়েছেন আরও দুজন, সুপ্রিয়া পাড়ুই এবং বাবু মণ্ডল। সবার অনুরোধে শ্রীকান্ত আচার্য।

শ্রীকান্ত আচার্যর গানের পর চলে যাব আমরা আজকের জন্মদিনের শিল্পী, যিনি তার অনুরোধের গানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের আজ 95তম জন্মবার্ষিকী, তাকে শ্রদ্ধা জানিয়ে পবিত্র সাহা, সীমা সাহা, 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে শুনতে চেয়েছেন এই গানটি।

0: আমরা শুনছিলাম গান শৈলেন্দ্র সিংয়ের কণ্ঠে 1977 সালে। না, এই গানটি আমরা শুনছিলাম,
1: হ্যাঁ, শৈলেন্দ্র সিংয়ের কণ্ঠেই আমরা শুনছিলাম অজস্র ধন্যবাদ ছবির গান,
0: 77
1: সালের ছবি, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা,
0: শ্যামল মিত্রের সুর। আর তার আগে আমরা যে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানটি শুনেছিলাম সেটিরও কথাকার গৌরীপ্রসন্ন, সুর হেমন্ত মুখোপাধ্যায়, সূর্যমুখী ছবি 58 সাল থেকে গানটি নেওয়া।
1: আর শৈলেন্দ্র সিংয়ের কণ্ঠে গান শোনার অনুরোধ জানিয়েছিলেন নাকতলা থেকে অসীম আসেন।
0: বেশ, আমাদের কাছে একটা অনুরোধ এসেছে শ্যামল মিত্রের গানের, আমরা কি সেই গানটায় যেতে পারি?
1: হ্যাঁ,
0: এটিরও গৌরীপ্রসন্ন গীতিকার, শ্যামল মিত্রের নিজের সুরে। এই গান শুনতে চেয়েছেন কারা? আমরা গানটা শুনে নিয়ে এসে বলি।
1: বেশ।

0: সুজিত মণ্ডল, শুভ্রা মণ্ডল রায় রামনগর কুলপি থেকে শুনতে চেয়েছিলেন শ্যামল মিত্রের কণ্ঠে এই গানখানি।
1: এর পরের গান, আজকে জন্মদিন বলে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের অনুরোধ একটু বেশি,
0: স্বাভাবিক।
1: রঞ্জন কর, বন্দনা কর, শ্রেয়া কর মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে শুনতে চেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া এই গান, চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে জীবনে তোমায় যদি পেলাম না। এটি কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়ের নিজের সুর শ্যামল গুপ্তের কথায়।

0: আমরা শুনছিলাম প্রমিত সেনের গাওয়া গান। যে এই গানের কি আমরা অনুরোধের মানে শ্রোতার নাম
1: আমরা বলিনি,
0: শুভ্রা ভট্টাচার্য
1: মাসদ্রোণী থেকে শুনতে চেয়েছেন, যদিও উনি অন্য শিল্পীর কণ্ঠে শুনতে চেয়েছিলেন, আমরা সেই শিল্পী
0: না, উনি কিন্তু আমাদের সেই স্বাধীনতা না হলে যে শিল্পীর কণ্ঠে, আমরা সেই স্বাধীনতাটুকু একটু নিলাম আর কি। রয়েছে আবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের অনুরোধ।
1: সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে চেয়েছেন নিহারিকা পাল মাহেশ হুগলি থেকে।
0: শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের সুর, এবং গানে যেটা বলা হয়েছে আজকে আমাদের বাইরে বোধহয় ঠিক এই মুহূর্তে তেমনই অবস্থা।

0: একষট্টি সালের ছবি, স্বরলিপি, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এই গানের অনুরোধ করেছিলেন আমাদের বন্ধু প্রদীপ সরকার স্মৃতি থেকে।
1: চলে যাব আজকের শেষ গানে। গানটি অনুরোধ করেছেন লালমোহন মাঝি, বউবাজার হাওড়া জালালসি থেকে। শুনতে

চেয়েছেন অমল মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান, অনিল দাশগুপ্তের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে এই গান। আর এই গান শুনতে শুনতেই আমরা বিদায় নেব এই পর্ব থেকে। আবার 2:30 প্রযুক্তি আর দোলন চলে আসবে সুরেলা সফর নিয়ে, এবং আজ সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিন, এটা তো মাথায় রেখেই আমরা চলব। কিন্তু সেই সঙ্গে জুটিতে দুটিতে আজ রবিবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে জুটিতে কে রয়েছেন সেটা জানার জন্য আপনাকে টিউন করতেই হবে 100.1 FM গোল্ড। আবারও ফিরে আসব ঠিক 2:30 প্রযুক্তি আর দোলন, আপাতত অমল মুখোপাধ্যায়।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold এ। সুরেলা সফর, সুরেলা সফর।

0: বাড়ি গোলাম আলী খান তার হাতে সুতো বেঁধে দিয়েছিলেন, লাল সুতো, আর মুখে তুলে দিয়েছিলেন গুড় আর ছোলা। এরপর থেকে বাড়ি গোলাম আলী খানকে তিনি বাবা বলে সম্বোধন করেছেন আজীবন। এই মানুষটি যখন গান শিখে গান গাওয়া শুরু করলেন তখন সকলে মুগ্ধ হয়ে গেল। গানের আসর হোক বা কোনো প্রতিযোগিতা, কিংবা ধরুন বাংলা আধুনিক গানের যে বিরাট পরিসর, কিংবা বাংলা ছায়াছবির গানের বিরাট ক্যানভাসে তিনি সন্ধ্যা তারার মতো জলজল করে উজ্জ্বল হয়ে রইলেন আজও। আজও সন্ধ্যা মুখোপাধ্যায়, আজ তাঁর জন্মদিনে আমরা তাঁকে শ্রদ্ধা তো জানাবই, সেই সঙ্গে সঙ্গে অবশ্যই যেহেতু আজ জুটিতে দুটিতে, ফলে সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে আরও একজন মানুষের কথা, তাঁর সাংগীতিক জীবনের কথা আমরা জুড়ে নিয়ে যাব।
1: হ্যাঁ, আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা যেমন বলবো, তার গান যেমন শুনবো, সেই গানের নেপথ্যে থাকা আরেকটি মানুষ যাদের কথা সচরাচর ওই সঙ্গীত শিল্পীর নামের আড়ালে, যার নামটা হয়তো বহু সময় অনুচ্চারিত থাকে, সেই গীতিকার, গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। তাঁর সঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায়ের যে জুটি, তাদের যৌথ যে সমস্ত সৃষ্টি, আজকে আমরা সেই গানগুলোই আপনাদের শোনাবার চেষ্টা করব, আর তার সঙ্গে থাকবে টুকরো টুকরো কিছু কথা। গৌরীবাবুর লেখনই কিভাবে জাস্টিফাইড হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, এক্ষেত্রে তো একটা পারস্পরিক দায় থেকেই যায়। একজন গীতিকার, তিনি যে ভাবনা থেকে গান লিপিবদ্ধ করছেন, গায়ক বা গায়িকা যখন তাকে কণ্ঠে তুলে নিচ্ছেন, তার সেই ভাবটিকে যথাযথ পরিস্ফুট করা, সেটা তো, সে দায়টা কিন্তু তাদেরই কাঁধে তখন। তো সেই যে পারস্পরিক বোঝাপড়া এবং তাদের দুজনের যে যৌথ, মানে তাদের সম্মিলিত প্রচেষ্টায় যে গানগুলি, আজকে আমরা সেই গানগুলো শুনবো আর কথা তো বলবই।
0: আমরা শুরু করেছিলাম এই গানটি দিয়ে, জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া। সত্যি তো আমরা তাঁদের গানের কাছে নত হয়ে থাকি, আমরা সব সময় তাঁদের গান শুনতে ভালোবাসি, আর এবারে যে গানটি শোনাবো সেটি বোধহয় তাঁদের কথা নাকি আমাদের কথা হয়ে উঠেছে তা জানি না।

0: আজকে একেবারে মন ভরানোরই তো সময়। এমন দুই মানুষকে নিয়ে আজ কথা বলবো যে দুজনের অনবদ্য এক একটি সৃষ্টি আমাদের আজও, মানে ওই যে বলছে না যে তোমায় আজ ভোলাবো তোমায় আজ দোলাবো, মানে আজকে আমাদের মন দুলে উঠবে আর আমরা তো ভুলে যাবই চারিপাশ, কারণ এই রকম অসাধারণ সব গান যখন কানের কাছে বাজবে।
1: একেবারেই তাই। যেটা হয়েছিল দেখো, অনেক যেমন হতো তাদের সেই সময়ে তিরিশের দশকের গোড়ার দিকে অনেক ভাই বোনের সঙ্গে একসঙ্গে বড় হওয়া, কিন্তু তার মধ্যেই বাবা মা এবং দাদা লক্ষ্য করেছিলেন কোথাও কোথাও থেকে সুর মানে বাজলেই বা সুর কানে এলেই এই ছোট্ট মেয়েটি শিশু তখন বা একেবারেই হামাগুড়ির অবস্থা, কিন্তু সে দাঁড়িয়ে যেত, স্থির হয়ে যেত, উৎকর্ণ হয়ে সেই সুরের যেদিকে আসছে সে সেদিকে তাকাতে থাকতো, মানে শিশু অবস্থা থেকে। আরেকটু যখন বড় হলো তখন সেটা আরও বাড়ল, এবং দাদা ভীষণভাবে এই ব্যাপারটাকে নার্চার করতে চেয়েছিলেন, যার জন্য দাদা কিন্তু প্রথম হাত ধরে নিয়ে গিয়েছিলেন যামিনী গঙ্গোপাধ্যায়ের কাছে। তারপরে তো মানে তুমি বললেই

0: বড়ে গুলাম আলীর কথা বা তার ছেলের তার কাছেও তিনি শিখেছেন, চিন্ময় লাহিড়ী, এডি কানন, এদের প্রত্যেকের কাছে। এবং সন্ধ্যা মুখোপাধ্যায় বোধহয় একমাত্র সেই বাঙালি কণ্ঠশিল্পী মানে মহিলাদের মধ্যে যার এই বিপুল শাস্ত্রীয় সঙ্গীতের তালিম থাকা সত্ত্বেও মূলত তিনি কাজ করলেন লঘু সঙ্গীত এবং চলচ্চিত্রে।
1: এবং দেখো যখন তিনি গাইছেন সেই সময় একটা ছোট্ট মেয়ে সে গান গাইছে, সেটা না তখন এমনিতেই তো তিনি ছোট্ট খাট্টো মানুষ ছিলেন, কিন্তু তখন যখন আরও ছোট ছিলেন তখন না সকলের কাছে তিনি বড্ড আদরের, বড্ড স্নেহের ছিলেন। বড়ে গুলাম আলী খান তাকে একবার বলেছিলেন যে কেউ যদি জীবনে একটি রাগ খুব ভালো করে শিখতে পারে তাকে আর কেউ মানে সঙ্গীতের কোনো কিছুতে তাকে হারাতে পারবে না, তার সঙ্গীত শিক্ষা, সঙ্গীত সাধনা সার্থক। তুমি একটু আগে চিন্ময় লাহিড়ীর কথা বললে, অন্তরাল ছবির এই গান শুনি আমরা অবশ্যই গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং সুধীন দাশগুপ্তের সুরে এই গান। একটা জিনিস দেখো, এই যে যখনই তিনি শাস্ত্রীয় সঙ্গীত ভাঙা যে গানগুলো, সেই সময় না ছবিতে যখনই এই ধরনের গানের প্রসঙ্গ আসতো আনবিটেবল সেখানে সন্ধ্যা মুখোপাধ্যায়কে আমরা পেয়েছি। আমরা শুনি 1965 সালের ছবি, সেই গান।

আমরা শুনছিলাম অসাধারণ একটি গান, এবং এই গানগুলো বলে দেয় সত্যি যে কথা শুরুতে বলেছিলাম যে শাস্ত্রীয় সঙ্গীতের এই তালিমের পরেও সন্ধ্যা মুখোপাধ্যায়ের যে ছবিতে কাজ। 1946 সালে যখন তিনি মানে সেই একেবারে যাকে বলে জীবনের চরম পরীক্ষা শুরুতেই, সেই পরীক্ষায় যখন তিনি বসলেন,

0: এবং বসলেন শুধু নয়, মানে সসম্মানে উত্তীর্ণ হলেন সে গীতশ্রী পরীক্ষায় আর কি। সেই পরীক্ষার পরীক্ষকদের নাম যখন জেনেছিলাম তখন সত্যি মনে হয়েছিল এই পরীক্ষা জানি না কজন খুব ওই সাহসের সঙ্গে মুখোমুখি হতে পারতেন। পরীক্ষকের আসনে সেদিন ওস্তাদ দবির খাঁ, আলাউদ্দিন এবং রথীন্দ্রনাথ ঠাকুর। সেই পরীক্ষায় সন্ধ্যা মুখোপাধ্যায় একেবারে প্রথম হলেন এবং তারপরেই জ্ঞানপ্রকাশ ঘোষ তাকে সুযোগ করে দিলেন বারেগুলাম আলীর কাছে প্রশিক্ষণের। যেটা ইন্টারেস্টিং প্রযুক্তি, সন্ধ্যা মুখোপাধ্যায়ের শুরুটা দেখো বোম্বেতে হলো, এবং হলো মানে কি খুব সাড়া জাগানো শুরু, তাই না? লতা মঙ্গেশকরের সঙ্গে হিট হিট গান গাইছেন তখন। এই খানটা আমার একটু মনে হয় যে মানে কলকাতায় ফিরে যদি না আসতেন তিনি তাহলে সর্বভারতীয় ক্ষেত্রে হয়তো আরও বেশি করে তার নাম আমরা পেতাম।
1: ঠিক তাই। আর আজকে তার যেমন কথা আমরা বলছি সেই সঙ্গে সঙ্গে আমরা তার সঙ্গে জুটিতে আরও একজন মানুষকে রেখেছি যিনি সন্ধ্যা মুখোপাধ্যায়ের মানে অধিকাংশ গান শুধু ছায়াছবি বা আধুনিক নয়, মানে মানে দুটি দিকেই সমানভাবে তিনি নেপথ্যের কারিগর বলা যায়। এবং সন্ধ্যা মুখোপাধ্যায়কে আমরা যখনই মানে দেখেছি তার সোপ্রানো ভয়েস, কিন্তু সেখানেও যে বাংলা শব্দের তো বাংলার তো মূলত হচ্ছে গীতি কবিতার মধ্যে যে জাদুকরি বিষয়টা সেগুলো শব্দের খেলা, আর সেই প্রত্যেকটি শব্দ উচ্চারণের ক্ষেত্রে আমরা তাকে এত সুন্দর এক্সপ্রেশন দিতে দেখেছি। আর গৌরীবাবু তো একটা আফসোস ছিলই, তিনি কবি হতে চেয়েছিলেন, সেখানে সেই আফসোসটা তার সারা জীবন রয়ে গেল যে তাকে গীতিকার, এই গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, কেউ কবি গৌরীপ্রসন্ন মজুমদার বলেন না। অথচ দেখো এই মানুষটিকে যখন সচিনদেব বর্মন বোম্বেতে ইন্ট্রোডিউস করাচ্ছেন তখন বলছেন যিনি কলকাতার মজরু সুলতানপুরি, তার মানে আমরা মজরু সুলতানপুরিকে কিন্তু গীতিকারের থেকেও কবি হিসাবেও অনেকে পরিচয় তার জানেন।
0: এবং গৌরীপ্রসন্ন হচ্ছেন সেই মানুষ একই সঙ্গে একই রকম সমান কৃতিত্ব নিয়ে যিনি বাংলা এবং ইংরেজি সাহিত্য দুটিতেই মাস্টার্স করলেন, শুধু করলেন নয় তারপরে মানে মহাকাব্যিক নানান কিছু তিনি অনুবাদ করতেন অনায়াসে, অনায়াস দক্ষতায়। তো এইগুলো তো কোথাও তাকে মানে তার যে কাব্য প্রতিভা তার ভেতরে ছিল সেটা তো অনস্বীকার্য, এগুলোই তার প্রমাণ।
1: তেমন একটা গান শুনি, গানটা আমার ভীষণ পছন্দের একটা গান। এই যে গানের কথার মধ্যে কোথাও না বাঙালি ইমোশনগুলো এত সুন্দর জড়িয়ে থাকে, আর বিশেষ করে বাঙালি কাব্যের মানুষ কবিতার জগতের তার তার বিচরণ, তো সেখানে কোথাও যেন এই কবিতা গান না হয়ে শুধু কবিতাও হতে পারত।

0: আজকে আপনাদের কাছে অনুরোধ করব যে গানগুলো শুনে তো আমরা আহা আহা করবই, কারণ কণ্ঠটি যখন সন্ধ্যা মুখোপাধ্যায়, সেই সঙ্গে সঙ্গে আপনারা এই যে কাব্য, সেই কাব্যের দিকেও একটু নজর রাখবেন।
1: অবশ্যই,
0: তাই না?
1: একদম।
0: যে কাব্য যখন লিখেছেন তিনি, তার প্রথম গান তিনি লিখে শোনাতে গিয়েছেন তার ছোটবেলার আইডল শচীন কর্তার কাছে, এবং যখন শচীন কর্তার কাছে গেছেন তখন তিনি কলেজের ছাত্র, স্নাতক পড়ছেন। শচীনদেব বর্মন তাকে বললেন যে ইংরেজি সাহিত্যের ছাত্র শুনে তিনি একটি ইংরেজি বই বার করে দিয়ে বললেন যে এই লাইনটা মাথায় রেখে একটা গান লেখো তো। গৌরীপ্রসন্ন মজুমদার সঙ্গে সঙ্গে তা লিখলেন, এবং লেখাটা পছন্দ হওয়াতে শচীন কর্তা তাকে বললেন গানটা যেন আকাশবাণীতে দিয়ে আসেন, তিনি গাইবেন। ভাবো, একজন মানুষের কাছে
1: একদম একজন বিগিনার, মানে একদম আনকরা একটি ছেলে, তাকে এইভাবে সুযোগ দেয়া। এখানে একটা জিনিস দেখো, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং গৌরীপ্রসন্ন দুজনের ক্ষেত্রে কিন্তু ওই প্রথম ব্রেকটা সন্ধ্যাকেও বম্বেতে নিয়ে গিয়েছিলেন শচীন কর্তা, তার ছবিতে গাইয়েছিলেন। গৌরীপ্রসন্নর ক্ষেত্রেও সেই প্রথম ব্রেক শচীন কর্তার হাত ধরেই এলো।
0: একদম, এই মানুষটি যে কতজনকে এইরকম ভাবে সামনে তুলে এনেছেন। তো যাই হোক, যখন শচীনদেব বর্মনের গান, মানে শচীনদেব বর্মন তার গান গাইবেন, এর চেয়ে আনন্দের, এর চেয়ে অসাধারণ গল্প তো আর কিছু, মানে ঘটনা তো আর কিছু হতে পারে না। জীবনের একটা প্রথমেই একটা এত বড় প্রাপ্তি। যাই হোক, তারপরে তো তার গানের গান লেখার মানে কি বলবো, তরি এগিয়ে চললো। তবে শচীন কর্তা তার গান রেকর্ড করবেন বলে যখন কথা দিয়েছেন, তখন বললেন যে এরপরেও আরও অনেক গান তোমার রেকর্ড করব আমি, কিন্তু তোমাকে স্নাতক হতে হবে তারপরে। তো স্নাতক হওয়ার পরেও কিন্তু তিনি দৌড়ে গিয়েছিলেন শচীন কর্তার কাছেই। যাই হোক, সেই গল্প আরও আপনাদের কাছে নিয়ে আসব ঠিক 3:10 দোলনার প্রযুক্তি 100.1 FM গোল্ডে থাকবে আপনাদের সঙ্গে। আজ সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিনে সন্ধ্যা মুখোপাধ্যায় এবং গৌরীপ্রসন্ন মজুমদার এই জুটি নিয়ে আপাতত এই গান রেখে গেলাম আপনাদের জন্য।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে।

0: সত্যি তো ক্ষতি কি, আজকে এমন একটা দিন যেদিন আমাদের মন চঞ্চল হতে বাধ্য,
1: এত
0: সুন্দর মানে কি বলবো ঐশ্বরিক কণ্ঠ, তাই তো
1: ঐশ্বরিক কণ্ঠ, আর যে সিচুয়েশনে এই গান, মানে আমার বারে বারে মনে হয় এই যে কিছুই তো ছিল না তখন, মানে আজকে যে আমরা কথায় কথায় HD ছাড়া কোনো ছবি দেখতে চাই না, আমরা দেখে নি আগে এটা HD কিনা, রঙিন তো কোনো ব্যাপারই না, মানে প্রশ্নই ওঠে না, সাদা কালো একটা ফ্রেম, একটা ঝিরঝির করা ছবি, কিন্তু তার মধ্যে ওই কন্টেন্ট জিনিসটা এমন ছিল, ধরো এই গানটা, মানে হঠাৎ করে একজন ব্যাচেলারের কোয়ার্টার্সে একটি মেয়ে এসে গেছে এবং সেই ব্যাচেলার স্টেশন মাস্টার বাধ্য হচ্ছে তাকে তার স্ত্রী ছাড়ার কী বা বলবে, মানে 50-60-এর দশকে এরকম পরিস্থিতিতে তো আর কিছু করার সম্ভবই নয়, এবং উত্তম কুমার রঞ্জনা ভৌমিকের সেই যে এক রাতের যে সম্পর্ক যাপন সেটা তো তাদের পার্শ্ববর্তী দাদা বৌদি যারা থাকেন পাহাড়ি সান্নাল অনুভা গুপ্তা তাদের কাছে তো ধরেই নিল, মানে তারা তো মানে অলোককে এই মারে তো সেই মারে বিয়ে করেছো, দেশে রেখে এসেছো, বৌমাকে আমাদের জানাওনি বলোনি, খাওয়াতে হবে সেই ভয়, অতএব সেদিনই চলো একটা ছোট করে আউটিং হয়ে যাক, দাদা বৌদি সেখানে পৃষ্ঠপোষক, এবং সেইখানে গিয়ে যে টেনশনটা, মেয়েটি তো যথেষ্ট সপ্রতিভ জলি, কারণ সে হচ্ছে সেই সময়কার মানে ইন্ডাস্ট্রির একজন বেশ ফেমাস নায়িকা, কিন্তু ছেলেটি অত্যন্ত সিরিয়াস এবং সে বুঝতে পারছে যে এই ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে, তো এই যে অঞ্জনা ভৌমিকের মধ্যে মানে তিনি যে পরিস্থিতিটাকে যথেষ্ট এনজয় করছেন এবং ওই রকম একজন সুন্দর সুপুরুষ তার বাড়িতে থাকা, তাকে ঘিরে নানান রকম মজার পরিস্থিতি তৈরি হচ্ছে, গানের মধ্যেও সেটা চঞ্চল, মন যদি মৌমাছি হতে চায় ক্ষতি কি, এবং উত্তম কুমারের এক্সপ্রেশনটা সেখানে শুধু দেখবার, তো এই যে প্লেফুল ব্যাপারটা গানের মধ্যে, যেমন গৌরীপ্রসন্ন আলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে তো মনে হচ্ছে একেবারে সত্যি মধু ঝরছে, এবং সত্যি একজন মানে সদ্য বিবাহিতা স্ত্রী যে স্বামীর কাছে হঠাৎ চলে এসেছে তার প্রাণে যে একটা যাকে বলে খুশির তুফান ওঠে, সেই খুশিটা কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায় গলা দিয়ে ঝরিয়েছেন এই গানে।
0: আমরা ছবির গানে একটু থাকবো, আমরা আপাতত ত্রিজামা ছবির এই গান শুনি, তারপরে আবার ফিরে আসছি তাদের দুজনের প্রথম যে কাজ সেই কাজ নিয়ে।

0: এবারে আমরা সেই গল্পে যাই, মানে যেখানে প্রথম গৌরীপ্রসন্ন মজুমদার গান লিখলেন এবং সন্ধ্যা মুখোপাধ্যায় গান গাইলেন এবং সেই গান
1: জনপ্রিয় হলো
0: অবশ্যই মহানায়িকার লিপে।
1: আমি একটা শুধু ছোট্ট করে একটা কথা তার আগে বলি, এই যে গানটার পিকচারাইজেশনে ছিলেন একেবারেই এমন দুজন যাদের কোনোভাবেই মানে রোম্যান্টিক নায়ক নায়িকার লিস্টে তো ফেলা যায় না, তাও অনুভা গুপ্তা এবং দিলীপ মুখার্জি এই দুজন, মানে কিন্তু শুধু গানটার জন্যই না, দৃশ্যটা যাকে বলে এখনও একটা অসম্ভবই রোম্যান্টিক আবেশ মাখা হয়ে আছে শুধুমাত্র গানটার জন্য, কারণ এই দুজনকে তো রোম্যান্টিক নায়ক নায়িকা হিসেবে নিতে দর্শক কখনোই অভ্যস্ত নয়। তাদের লিপেও যখন এই গান বসে এবং গৌরীপ্রসন্ন এবং সন্ধ্যা মুখোপাধ্যায় একসঙ্গে হাত মেলান, তখন এরকমই কিছু ইতিহাস সৃষ্টি হয়।
0: দিলীপ মুখোপাধ্যায়ের কথা তুমি বললে, অগ্রদূতের কথা চলে এলো। অগ্রদূতের পরিচালনায় তৈরি হচ্ছে অগ্নি পরীক্ষা এবং সুচিত্রা সেনের লিপে প্রথমবার গান গাইবেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তৈরি হচ্ছে সেই গান, গৌরীপ্রসন্ন মজুমদার কথা লিখলেন গানে মোর কোন ইন্দ্রধনু, অনুপম ঘটক সুর দিলেন সেই গানে, গান রেকর্ডিং হয়ে গেল সিঁথির মোড়ে একটি স্টুডিওতে গান রেকর্ডিং হয়েছিল এবং সেখানে তো খুব স্বাভাবিকভাবেই পরিচালক গোষ্ঠীর সকলেই ছিলেন, বিভূতি লাহাও ছিলেন সেখানে অগ্রদূত গোষ্ঠীর এক প্রধান বলা যেতে পারে। তো তিনি রীতিমতো মানে হম্বিতম্বি করে অনুপম ঘটককে বললেন, এটা একটা কি গান হয়েছে, এটা কি কেমন একটা সুর হয়েছে। কিন্তু যেটা হয় আর কি, তখনকার দিনের পরিচালক তো সঙ্গীত পরিচালক, তারা না কোথাও বুঝতে পারতেন যে এই গানের কি আগামী ভবিষ্যৎ হতে চলেছে। তিনি বললেন, আপনি কি করবেন, গানটা রাখবেন কি না রাখবেন সেটা আমি জানি না, কিন্তু আমি এই সুর নিয়ে যথেষ্ট কনফিডেন্ট। অন্যদিকে এই অগ্রদূত গোষ্ঠীর আরও একজন মানুষ যতীন দত্ত, তিনি নিজে একজন সাউন্ড রেকর্ডিস্ট ছিলেন এবং তিনি তো প্রথম কথা বললেন খুবই ভালো লেগেছে তাঁর সুর, বিশেষ করে গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার বলছেন একটি বিশেষ জায়গার কথা, যেখানে ওই কুহু কুহু শব্দটা, যেখানে সন্ধ্যা মুখোপাধ্যায় একটি ট্রেমেলো ব্যবহার করেছেন, একটা কম্পন ব্যবহার করেছেন এই এই গানে, তো এইটা গৌরীপ্রসন্ন মজুমদারের আলাদা করে ভালো লেগেছে। এবং আপনারা জানেন যে অসিলেটরের যে বিষয়টা থাকে, সেই যে একটা কম্পন, সেই কম্পনটা আলাদা করে এই গানটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। আমরা আজও এই গানটা যখন শুনি, বিশেষ করে ওই জায়গাটা আমাদের একটা আলাদা করে ভালো লাগা তৈরি করে। আমরা সেই গান শুনি, যে গান সন্ধ্যা মুখোপাধ্যায় এবং গৌরীপ্রসন্ন মজুমদার জুটির প্রথম ছবির গান এবং অবশ্যই মনে করতে হয় প্রথম যে গান মহানায়িকার লিপে ছিল।

0: সত্যি তাই, এই যে কম্পন, এই যে ট্রেমেলো, এই অসিলেটরের টিউনটা, এটার কিন্তু কণ্ঠে আনাটা খুব টাফ, যেটা উনি আনতে পেরেছিলেন এবং
1: একেবারে মানে এবং পাহাড়ে মানে পাহাড়ের মধ্যে গাওয়া তো,
0: হ্যাঁ, যে কুয়াশার মধ্যে,
1: কুয়াশার এবং আওয়াজটা পাহাড়ে আমরা জানি ইকো হয়,
0: হ্যাঁ,
1: সেই এফেক্টটা গানের মধ্যে যখন নিয়ে এলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, অগ্নিপরীক্ষা প্রকৃত অর্থে ইতিহাস সৃষ্টি করলো সব দিক দিয়ে।
0: ঠিক তাই, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা তো চেনা পরিচিত গান অনেক শুনছি, আজকে শুনবো বটে, আজকে তাঁরই জন্মদিন ফলে শুনবো তো বটেই, তার সঙ্গে আজকে দোলন আমরা যদি একটু আকাশবাণীতে রেকর্ডেড যে গানগুলি,
1: যেটা শুধুমাত্র এখান থেকেই শোনা যাবে, আর কোথাও এই গান শোনার সুযোগটা কম,
0: ঠিক তাই,
1: সেই রম্যগীতিতে আমরা যাব,
0: আমরা রম্যগীতি শুনবো একটি, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা তো অবশ্যই, এবং সেই সঙ্গে সুরকার যিনি, তিনি নিখিল ঘোষ, আমরা সেই গান শুনি।

0: আন্দোলন আমাকে লোভ ধরিয়ে দিল কিন্তু।
1: এবং একটা জিনিস দেখো, এই যে সে সন্ধ্যা মুখোপাধ্যায় যখন বারবার বলছেন বলো বলো গো শ্যাম একই স্বর চলো না তোমার, যত গানটা শেষের দিকে আসছে একটা অদ্ভুত মানে তাড়না, মানে ওই হয় না ঈশ্বরের কাছে কি একটা মানে নিখিল ঘোষ সুর করেছেন, মানে এ গান তো আমি জানি না আমরা কেন সত্যি নির্দিষ্ট একটা গানকে নিয়ে আমরা বেশি কথা বলি সবসময়, এই গানগুলো বড্ড অন্তরালে থাকে আজকে, তাই আর একটা রম্যগীতি
0: একদম প্রলোভন সামলাতে আমরা পারলাম না, একটা রম্যগীতিতে আমাদের মন ভরলো না, আমরা আরো একটি রম্যগীতি শোনাবো আপনাদের। এবং আবারও অবশ্যই গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় অনিল বাগচির সুরে এবারের গানটি।

0: মানে জানি না এই গানের পরে না সত্যি কোনো কথা জোগায় না, কোনো ভাষা আসে না।
1: ঠিক তাই। আজকে আমরা যে জুটি নিয়ে কথা বলছি, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং গৌরীপ্রসন্ন মজুমদার, আমরা শুনলাম রম্যগীতি, আকাশবাণীর আর্কাইভ থেকে নেওয়া এই গান আপনাদের শোনালাম আজ। সেই সঙ্গে সঙ্গে ছবির কথাতে যদি বলি, তাহলে গৌরীপ্রসন্ন মজুমদারকে আমরা শুধু গীতিকার হিসেবেই জানি, চিনি, কিন্তু এই মানুষটি বেশ কয়েকটি ছবির কাহিনী লিখেছেন, চিত্রনাট্য লিখেছেন। উত্তম কুমার পরিচালিত প্রথম ছবি 1966 সালে, শুধু একটি বছর, যার কাহিনীকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। সেই সঙ্গে উত্তম সুপ্রিয়া জুটির বেশ কিছু ছবি, যেমন মানে বেশ কিছু ছবির তিনি কাহিনীকারও ছিলেন। এছাড়াও আরও বেশ কয়েকটি ছবি অগ্রদূতের পরিচালনায় রয়েছে,
0: সূর্যতপা,
1: সূর্যতরণ, এইরকম ছবি, এবং সূর্য সাক্ষী, দীনেন গুপ্ত পরিচালিত প্রক্সি, এই ছবিরও তিনি কাহিনীকার ছিলেন। চিরদিনের, আবার উত্তম সুপ্রিয়া জুটি, এই ছবির কাহিনীকার ছিলেন তিনি। সেই ছবির একটি গান এই মুহূর্তে আপনাদের জন্য। এই ছবির গান, মানে তিনি যখন কাহিনীকার, স্বাভাবিকভাবেই গানও তিনি লিখেছেন, আর নচিকেতা ঘোষের অনবদ্য সুর, শুনি সেই গান।

0: আমরা ওই যে লোভে পড়েছিলাম সেই তার বশবর্তী হয়েই আরও একটি আমরা রম্যগীতি শুনলাম, চিরদিনের গান শুনছিলাম, তারপরে কিন্তু আমরা শেষ যে গানটি শুনলাম সেটিও আকাশবাণীর নিজস্ব সংগ্রহশালা থেকে নেওয়া রম্যগীতি।
1: যেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে গৌরীপ্রসন্ন মজুমদার দিদি ভাই বলে ডাকতেন। যদিও সন্ধ্যা মুখোপাধ্যায় বয়সে ছোট ছিলেন তার থেকে, বছর চারেকের বা পাঁচেকের ছোট ছিলেন, কিন্তু তা সত্ত্বেও গৌরীপ্রসন্ন মজুমদার তাকে দিদি ভাই বলে ডাকতেন। এবং গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা গান এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া, সেই তার তো একটা অবিমিশ্র রসায়ন, এবং সেই রসায়ন বাঙালিকে আজও যে মুগ্ধ করে রেখেছে সেটা আমরা বুঝতেই পারছি। মানে আমাদের যদি এ প্রান্তে আমরা এরকমভাবে মুগ্ধ হচ্ছি, আপনারা কিভাবে হচ্ছেন সেটা তো আমরা বুঝতেই পারছি। কত যে গান গৌরীপ্রসন্ন মজুমদারের কণ্ঠে, মানে আমরা যে কটা গানই ধরছি সবকটি গানই একমাত্র আর্কাইভাল যে গানগুলি সেগুলি হয়তো ততটা পরিচিত নয়, কিন্তু বাকি আমরা যে গানেই হাত দিচ্ছি সেটাতেই শোনা ফলছে বুঝতে পারছি। মানে মানে খাঁটি শোনায় হাত দিচ্ছি আর কি, যাকে বলে। গানে মোর কোন ইন্দ্রধনু আমরা শুনিয়েছি, ঘুম ঘুম চাঁদ আমরা শোনাইনি, কিন্তু আপনাদের এটা
0: সবার মনের মণিকোঠায় গানগুলো বসে আছে।
1: জানি না ফুরাবে কবে এই পথ চাও, আকাশের অস্তের আগে আমরা কিন্তু এর আগের পর্বে শুনিয়েছিলাম। সন্ধ্যা মুখোপাধ্যায় নিজে বলেছিলেন জানো, যে সুচিত্রা সেন যেভাবে গানে লিপ দিতেন সেটা দেখে আমি অবাক হয়ে যেতাম, ওই রকম ভাবে চোখ মুখের ভঙ্গি এরকম করে মেলাতে তাকে দেখিনি। আর সুচিত্রা সেনের ঠোঁট মেলানো গানগুলোর গীতিকার যখন গৌরীপ্রসন্ন মজুমদার, তখন মানে গৌরীপ্রসন্ন বাবু যেন এমন এক একটা গান, এমন এক একটা শব্দ চয়ন করতেন, তা যেন মানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গায়নের জন্যই এবং সুচিত্রা সেনের লিপের জন্যই যেন মনে হয় আমাদের সেই গানগুলো।
0: মানে যিনি গাইছেন এবং যিনি সেটাকে পরিস্ফুট করছেন, দুজনের কথা ভেবেই গৌরীপ্রসন্ন শব্দ চয়ন করতেন।
1: ঠিক তাই, মানে গৌরীপ্রসন্ন মজুমদার এমন গান না লিখলে সন্ধ্যা মুখোপাধ্যায় কোথা থেকে গাইতেন এরকমটা আবার মনে হয়। কখনো আবার মনে হয় সন্ধ্যা মুখোপাধ্যায় না গাইলে সুচিত্রা সেনের লিপে কি ওই গানগুলো জনপ্রিয় হতো, মানে এইরকমটা এতটাই মানে কি বলবো ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে গানগুলো। যখন আমরা এই তিনজনের কথাই বললাম, তাহলে তিনজনকে মেলালে যে গান হয় সেইরকম একটি গান বিপাশা ছবি থেকে শোনাচ্ছি আপনাদের।

0: মানে বলে না একটা যেন একটা একটা স্পেল ক্রিয়েট করে গেল এই গানগুলো, ঠিক সেরকম মানে এমন একটা স্পেল ক্রিয়েট করে যেটা থেকে বেরোনোটা একটু মানে দুঃসাধ্য হয়ে যায়, মনে হয় যে আরো আরো কিছুক্ষণ থাকি আরো কিছুক্ষণ থাকি। তো সন্ধ্যা মুখোপাধ্যায় এবং গৌরীপ্রসন্ন এদের যৌথ যে কর্মজীবন, সেখানে আরও একটা জায়গায় দুজনে মিলেছিলেন, সেটা হচ্ছে একাত্তরে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়। তো আমাদের ভারতবর্ষের কন্ট্রিবিউশন বিপুল, সেটা নতুন করে কিছু বলার নেই, যেমন ছিল সামরিক ক্ষেত্রে তেমনই সাংস্কৃতিক ক্ষেত্রেও। সন্ধ্যা মুখোপাধ্যায় এই সময়কে কেন্দ্র করে এটি গান গিয়েছিলেন, এবং গৌরীপ্রসন্ন তার একদিন আর কি ওই রামগড় অঞ্চল যেখানে তিনি থাকতেন সেখানে একটি চায়ের দোকানে বসে একটা প্রবল তর্ক বেঁধে যায়, তো বাংলাদেশের ওই সে সময়কার পরিস্থিতি ইত্যাদি নিয়ে। তো গৌরীপ্রসন্ন তার পরিপ্রেক্ষিতে একটি গান লিখেছিলেন যেটি সে সময় অসম্ভব মানে আলোচনায় উঠে এসেছিল যে গানটি। তো এখানেও কিন্তু একই বিষয়কে কেন্দ্র করে দুজনেরই দুটো উল্লেখযোগ্য কাজ ছিল।
1: হ্যাঁ, এবং দেখো মাঝখানে কিন্তু সেই আকাশবাণী।
0: হ্যাঁ,
1: তাই না?
0: অবশ্যই।
1: আমরা এবারে যে গানটি শুনব পথে হলো দেরি ছবির গান, আবারও গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় রবীন চট্টোপাধ্যায়ের সুরে।

0: আমার না একটা গানের কথা মনে পড়ছে, যদিও সেই গানে আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়কে খুব অল্প সময় পেয়েছি। আমরা এই যে মহানায়িকা লিপের কথা বলছি না, এই পথ যদি নয় শেষ হয় গানটার কথা ভাবো, সেখানে কিছুই নয়, ওই ছোট্ট ছোট্ট ডায়লগ, সেগুলো কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায় মানে বললেন আর কি, এবং মহানায়িকা লিপ দিলেন,
1: এবং একটা অন্য ধরনের গান তৈরি হলো। তার আগে পর্যন্ত তো ওই ধরনের ঠিক টুকরো টুকরো কথোপকথন মিশ্রিত গান আমরা পাইনি কখনো বাংলাদেশে।
0: একদমই তাই। এবং সেই গানটাও কিন্তু গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা গান ছিল। আজকে আমরা এমন এমন সমস্ত গান শুনছি যে গানগুলি মানে কি বলবো, আবারও আমাদের মনকে তো দোলা দিচ্ছেই, সেই সঙ্গে সঙ্গে আবারও কোথাও যেন মনে হচ্ছে যে ভাগ্যিস আমরা বাংলা ভাষা জানি, ভাগ্যিস আমরা একটু সুরের স্বাদ নিতে জানি, ভাগ্যিস আমরা বাংলা কবিতার ভাবটা খানিকটা হলেও বোঝার ক্ষমতা রাখি। ফলে এই যে অনবদ্য সমস্ত গানগুলি, সেগুলি আমরা শুনতে পাচ্ছি, তার
1: রসাস্বাদন কিছুটা হলেও করতে পারি। এবং এইটা একটা মানে ঈশ্বরের আশীর্বাদ, এটা হয়তো সবার থাকে না বা এই সুযোগটা সবাই পায় না।
0: আমরা প্রায় একেবারে ওই যে আরো কিছুক্ষণ না হয় রোহিত কাছে, আমাদের তাই মনে হচ্ছে যে আরেকটু সময় পেলে ভালো লাগতো, কিন্তু আবারও একটি অনবদ্য জুটি মানে গৌরীপ্রসন্ন মজুমদার এবং নচিকেতা ঘোষ, এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই সেই অবিস্মরণীয় কণ্ঠ সন্ধ্যা মুখোপাধ্যায় শুনি।

0: এই গানটার একটা শব্দ না একদম শেষ মুহূর্তে ভীষণ ছুঁয়ে গেল, যে কৃষ্ণচূড়ার মতন এমন অনুরাগে লাল। এই কৃষ্ণ, আমরা তো লাল বলতে গোলাপটাকেই বেশি ব্যবহার হয় কাব্যে, তাই না? কিন্তু কৃষ্ণচূড়ার মধ্যে ওই যে অল্প অল্প একটু হলুদের ছিটে থাকে, ওই এইটা যেন অনুরাগের যে পর্বটা সেটাকে আরও বেশি বাংময় করে তোলে। কি অসামান্য গৌরীপ্রসন্নের কলম।
1: ঠিক তাই, আজ আমরা শেষ করব এই পর্ব, যে পর্বে আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিনে আমরা সন্ধ্যা মুখোপাধ্যায় এবং গৌরীপ্রসন্ন মজুমদারের যে জুটির গান, তা আধুনিক হতে পারে, তা ছায়াছবির গান হতে পারে, তা আকাশবাণীর রম্যগীতি হতে পারে, সেই সব গান আপনাদের জন্য রেখে গেলাম, শোনালাম আপনাদের। আর রেখে যাব যে গান শ্যামল মিত্রের সুরে, সেই গান গৌরীপ্রসন্ন মজুমদারের কথা।
0: এবং বলা বাহুল্য প্রযুক্তি, আমরা নিজেরা ভীষণ এনজয় করলাম, ভীষণ নিজেরা মানে একটা পরিপূর্ণ প্রাপ্তি হলো এই সময়টুকু।
1: ঠিক তাই, তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব। আমাদের প্রণাম এই দুই শিল্পীর প্রতি।

আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে এখন খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। অভিনেত্রী কোয়েল মল্লিককে ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনে আবার তাকেই প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। গত 16 জুলাই দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করেন অভিনেত্রী কোয়েল। তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা জমা দেওয়ার পর তার নামই জল্পনা চলছিল। আগামী 16 অক্টোবর তার ছেড়ে দেওয়া এই আসনে উপনির্বাচন রয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনের প্রচার আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। সব দলের প্রার্থীরাই এখন শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ব্যস্ত। আজ বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী পাশাপাশি সিপিএম প্রার্থীরাও বিভিন্ন এলাকায় জনসংযোগ চালাচ্ছেন। কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং আগামীকাল নতুন দিল্লিতে সপ্তদশ পেনশন আদালতের সভাপতিত্ব করবেন। মন্ত্রক জানিয়েছে যে অতি প্রবীণ পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের দীর্ঘদিনের অমীমাংসিত 897টি অভিযোগের সুরাহায়ের বিষয়টি এতে বিবেচনা করা হবে। মন্ত্রক আরও জানিয়েছে যে ডঃ সিং চলতি বছরের 13 মে অনুষ্ঠিত ষোড়শ পেনশন আদালতের সাফল্যের কাহিনী তুলে ধরে প্রচারপত্র প্রকাশ করবেন। ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের সাহসিকতার বিষয়ে কংগ্রেস নেতৃত্বের নিরবতায় তীব্র সমালোচনা করেছে ভারতীয় জনতা পার্টি। নতুন দিল্লিতে বিজেপি জাতীয় মুখপাত্র ডক্টর সুধাংশু ত্রিবেদী আজ বলেন যে যখন দেশে ও বিদেশে ক্যাপ্টেন মাচ্ছারের সাহসিকতার ভূয়সী প্রশংসা করা হচ্ছে, তখন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাঁর এই কৃতিত্বের বিষয়ে নীরব রয়েছে। তিনি

0: অভিযোগ করে যে নিজেদের ভোট ব্যাংক হারানোর ভয়ে বিরোধী দল এমন নিরবতা পালন করছে।
1: কংগ্রেস কে প্রথম পরিবার সে এক ভি শব্দ এক ভি পোস্ট আর এক ভি প্রেস বক্তব্য ক্যাবিনেট স্মিথ মাচার কে লিয়ে না আনা ইয়া সওয়াল খড়া করতা হ্যায় কি প্রথম পরিবার কি রাজমাতা শ্রীমতী সোনিয়া জি জিনকি আঁখো মে বটালা হাউস এনকাউন্টার কে আরোপিও কে লিয়ে আঁসু থে উনকি আঁখো মে করুণা কা এক স্বর ক্যাপ্টেন স্মিথ কে লিয়ে দিখাই নাই পড় রহা হ্যায়। লগতা হ্যায় ভোট ব্যাংক সে ইস কদর খৌফ জাদা হো গিয়া হ্যায় মুহ সে এক লফজ নাই নিকল রহা হ্যায়।
0: বারাণসীর বাঙালি টোলায় কোচবিহার মহারাজের দেবোত্তর ট্রাস্টের জমিতে একটি সাংস্কৃতিক কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ ভবন গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বিজেপি। দলের রাজ্যসভা সাংসদ ও রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুনীল বানসাল আজ বারাণসীতে এই প্রস্তাবের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করেন ও সম্ভাব্য উন্নয়নমূলক কাজের রূপরেখা সরেজমিনে খতিয়ে দেখেন। জাপানের নাগোয়ার মিজুহি পার্কে অ্যাথলেটিক স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে এশিয়ান গেমস। দু সপ্তাহের বেশি সময় ধরে 43টি ক্রীড়ার জমজমাট প্রতিযোগিতার ইতি ঘটল। এশিয়ান গেমসের স্মরণীয় আসরের সমাপ্তি ঘোষণা করেন অলিম্পিক কাউন্সিল অব এশিয়া ওয়েস্টের সভাপতি। উদ্বোধনী অনুষ্ঠান থেকে চলে আসা ঐতিহ্যবাহী মশাল ও পতাকা কাতারের প্রতিনিধির হাতে হস্তান্তর করা হয়। 2023 সালে কাতারের দোহায় পরবর্তী এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। খবর শেষ হল, পরবর্তী খবর গ্রামীণ সংবাদ 6:35।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, উৎসবের মরশুমের আগে শিল্প বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজ্য সরকার আগামীকাল আরও একবার মন্ত্রিসভার বৈঠকে বসতে চলেছে। আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে চারটি নতুন বিমানবন্দর তৈরির জন্য রাজ্য সরকার আগামীকাল কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করবে। অভিনেত্রী কোয়েল মল্লিকে ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনে আবার তাঁকেই প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদে রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনের প্রচার আজ সন্ধ্যায় শেষ হয়েছে। ভোটগ্রহণ 6 অক্টোবর। আইএফএসএল ফুটবলের প্রথম সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট পাঞ্জাব এফসির মুখোমুখি, অতিরিক্ত সময় পর্যন্ত খেলা, গোলশূন্য রয়েছে। আসছে বিস্তারিত খবরে। উৎসবের মরশুমের আগে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজ্য সরকার আরও একবার মন্ত্রিসভার বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আগামীকাল নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। শিল্প, সীমান্তবর্তী জেলার বিএসএফকে জমি, বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণ সহ আগামী মঙ্গলবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের সঙ্গে উরুগুয়ের যে প্রীতি ফুটবল ম্যাচ রয়েছে, সেখানে গত বছরে মেসিকান্ডে যারা টিকিট কেটে প্রতারিত হয়েছিলেন তাদের বিনামূল্যে টিকিট দেওয়ার বিষয় নিয়েও বৈঠকে প্রস্তাব আনা হতে পারে বলে জানা গিয়েছে। রাজ্যের আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে এবং বিমান যোগাযোগ পরিকাঠামো আরও শক্তিশালী করতে চারটি নতুন বিমানবন্দর তৈরির জন্য রাজ্য সরকার আগামীকাল কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে আগামীকাল দুপুরে নবান্ন সংলগ্ন সভাঘরে এই চুক্তি স্বাক্ষর হবে বলে প্রশাসন সূত্রের খবর। উল্লেখ্য, কেন্দ্রীয় উড়ান প্রকল্পে পুরুলিয়া ছড়রা, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং আলিপুরদুয়ারের হাসিমারায় নতুন এই বিমানবন্দর তৈরি হলে বিনিয়োগ ও পর্যটনে নতুন সম্ভাবনা, কর্মসংস্থান তৈরি হবে বলেই আশা করা হচ্ছে। অভিনেত্রী কোয়েল মল্লিকে ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনে আবার তাঁকেই প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। গত 16 জুলাই দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করেন অভিনেত্রী কোয়েল। তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফাপত্র জমা দেওয়ার পর থেকেই তাঁর নামেই জল্পনা ছিল। আগামী 16 অক্টোবর তাঁর ছেড়ে দেওয়া ওই আসনে উপনির্বাচন রয়েছে। কোয়েলের আগে আরও 3 জন, সুধাংশু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক, রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদে ইস্তফা দেন। পরে 3 জনকেই আবার রাজ্যসভায় পাঠায় বিজেপি। তৃণমূলের সাংসদ পদ ছাড়ার পর গত 9 জুলাই বিজেপিতে যোগ দিয়েছিলেন সুখেন্দু, সুস্মিতা এবং প্রকাশ। যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই 3 জনকেই রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করে বিজেপি। এবার কোয়েলকে রাজ্যসভার প্রার্থী করল দল। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম ও মুর্শিদাবাদে রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে প্রচার আজ সন্ধ্যায় শেষ হয়েছে। নন্দীগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে সকালে টেঙ্গুয়া মোড় থেকে নন্দীগ্রাম হসপিটাল মোড় পর্যন্ত জনসংযোগ যাত্রা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেলে রাজা রামচক হাইস্কুল থেকে মীরের বাজার পর্যন্ত এক পদযাত্রায় তিনি যোগ দেন। কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থীরাও আজ নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় গ্রামে গ্রামে ভোট প্রচার করেন। কংগ্রেস প্রার্থী রিয়াপাড়া ও ভীমবাজার এলাকায় প্রচার চালান। দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নানে ভোট প্রচারের সময় সকালে বিজেপির বিরুদ্ধে মারধর করার অভিযোগ করেছেন নন্দীগ্রামের আইএসএফ প্রার্থী সাবে মিরাজ আলী খান। বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রচার চালানো হয়, তবে সন্ত্রাস ও পুলিশি হয়রানের অভিযোগ এনে ভোট প্রচার থেকে নিজেদের সরিয়ে রেখেছে আমজনতা উন্নয়ন ও আরএসপি। ইতিমধ্যে নন্দীগ্রাম ও রেজিনগরে পৌঁছতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গ্রামে গ্রামে রুটমার্চ করছে। বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রামের 2টি আসন থেকে জয়ী হন। আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির নওদা ও রেজিনগর আসন থেকে জয়লাভ করেন। পরে নন্দীগ্রাম আসনটি শ্রী অধিকারী এবং রেজিনগর আসনটি হুমায়ুন কবির ছেড়ে দেওয়ায় ও 2 কেন্দ্রে 6 অক্টোবর মঙ্গলবার উপনির্বাচন হবে, গণনা 9 তারিখ। এই প্রথম লোকভবনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য 1946 সালে কলকাতা গণহত্যা বা দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের বিষয় নিয়ে রাজ্যস্তরের প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রাজ্যে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বাংলা বা ইংরেজি ভাষায় প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। স্কুল বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার 50, 35 ও 25 হাজার টাকা, কলেজ ও বিশ্ববিদ্যালয় বিভাগে পুরস্কার 1,75,000 ও 50,000 টাকা। একজন প্রতিযোগী একটি মাত্র প্রবন্ধ জমা দিতে পারবেন। এআই নির্ভর লেখা গ্রহণযোগ্য হবে না। 15ই নভেম্বরের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার মাধ্যমে লোকভবনে প্রবন্ধ পাঠাতে হবে। লোকভবনে বিজয়ীদের সম্বর্ধনা দেওয়া হবে আগামী 26শে জানুয়ারি। নদিয়ার ফুলিয়ায় আজ অনুষ্ঠিত হয় 10ম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হ্যান্ডলুম অ্যালুমিনি মেগামিট। এখানে পরিবেশ বান্ধব তাঁত শিল্প, প্রাকৃতিক রং ও জলহীন রং প্রক্রিয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির বাজার তৈরির বিষয় নিয়ে গুরুত্ব আরোপ করা হয়। সমগ্র তাঁত শিল্পের উন্নতিকল্পে দেশের বিভিন্ন অংশ থেকে প্রাক্তন ছাত্রছাত্রী, ডিজাইনার ও আধিকারিকেরাও এতে যোগদান করেন। 18টি রাজ্য থেকে 350 জন প্রতিনিধি এই মেগামিটে যোগ দেন। বারাণসী, সেলাম, গুয়াহাটি, বারগার ও ফুলিয়া থেকে উত্তীর্ণ হওয়া সফল 15 জন উদ্যোগপতিও এতে যোগ দিয়েছেন। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনে এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। আজকের বিষয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন দিক নির্দেশ, একটি প্রতিবেদন।
1: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে এসেছে নতুন কৌশল এবং নতুন বার্তা। সরকার সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এখন শুধু হামলার পর প্রতিক্রিয়া জানানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিরোধ, গোয়েন্দা তথ্য, প্রযুক্তি, আন্তর্জাতিক সহযোগিতা, সবকিছুকে একসঙ্গে নিয়ে তৈরি হচ্ছে নতুন কৌশল। তাই সন্ত্রাসের বিরুদ্ধে এই নিউ নর্মালের মূল লক্ষ্য আরো স্থিতিশীল পরিবেশ গড়ে তুলে বসুধৈব কুটুম্বকমের বার্তা সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া, এমনই মনে করেন প্রাক্তন বায়ুসেনা আধিকারিক শ্যামল ভট্টাচার্য।
2: সারা পৃথিবীতেই এখন মানবতার সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই সন্ত্রাসবাদ। যেহেতু আমরা বসুধৈব কুটুম্বকমে বিশ্বাসী, সেই দেশের পক্ষে এই ধরনের সন্ত্রাসবাদ আমাদের এই মূল ভাবনা, যে জাতীয় মূল ভাবনার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক। সন্ত্রাস মুক্ত ভারত আমাদের বসুধৈব কুটুম্বকমকে আরো সুউচ্চে তুলে ধরার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো অত্যন্ত সুচিন্তিত এবং দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। পশ্চিমবঙ্গে কোনো প্রকার দেশবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। কলকাতায় আজ রাম মন্দির আন্দোলনের পুরোধাপুরুষ ও বিশ্বহিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি অশোক সিংহলের জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি বলেন, সারাদেশে দেশবিরোধী শক্তিগুলি সক্রিয় হয়ে উঠছে। প্রসঙ্গতে তিনি রামনবমীতে সাম্প্রদায়িক অশান্তি, ধুলিয়ান, শামসেরগঞ্জ, মহেশতলার ঘটনার কথাও তার বক্তব্যে তুলে ধরেন। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী স্লোগানেরও তিনি তীব্র নিন্দা করেন। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে অপারেশন সিঁদুরের মাধ্যমে দেশবিরোধী শক্তিকে বার্তা দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, অতীতে রাজ্য সরকার হিন্দু সংস্কৃতিকে ক্রমাগত অসম্মান করেছে এবং বিগত বছরগুলিতে রাজ্যের নানা প্রান্তে হিন্দুদের উপর বিভিন্ন আক্রমণ চালানো হয়েছে। পূর্বতন সরকারের সময় দেবী নিরঞ্জন যাত্রার দিন পরিবর্তনের সিদ্ধান্তেরও মুখ্যমন্ত্রী সমালোচনা করেন।
3: আমাদের সরকার বলেছে অষ্টমীর দিন এই রাজ্যে সম্পূর্ণভাবে সুরাপান নিষিদ্ধ, পূজা হবে শাস্ত্র মতে, পূজা হবে পঞ্জিকায় বলে দেওয়া টাইম অনুযায়ী, মুখ্যমন্ত্রী ঠিক করা টাইমে নয়। এর আগের মুখ্যমন্ত্রী বিজয়া দশমীর ডেট চেঞ্জ করে দিয়েছিল, বলেছিল মহরমের মিছিল যাবে, বিজয়া দশমী হবে না। এসব জিনিস অতীত।
0: মোহনবাগান সুপার জায়ান্ট 126তম IFAB শিল্ডের ফাইনালে উঠেছে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ সেমিফাইনালে মোহনবাগান ট্রাইব্রেকারে 4-3 গোলে পাঞ্জাব FC কে হারিয়ে দিয়েছে। এর আগে নির্ধারিত 90 মিনিটে খেলা অমীমাংসিত অংশেতে থাকায় অতিরিক্ত সময় গড়ায়। 85 মিনিটে মোহনবাগানের অধিনায়ক সুভাষিস বসু গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। উৎসবের মরশুমের আগে শিল্প বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজ্য সরকার আগামীকাল আরও একবার মন্ত্রিসভার বৈঠকে বসতে চলেছে। আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে চারটি নতুন বিমানবন্দর তৈরির জন্য রাজ্য সরকার আগামীকাল কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। আইএফএসএল ফুটবলের
4: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে জয়া ভারতী। विदेश मंत्री सुब्रमण्यम जयशंकर ने कहा है कि अंतर्राष्ट्रीय शांति और सुरक्षा, आपूर्ति श्रृंखला का लचीलापन और संपर्क सुविधा उभरती और मध्यम स्तर की शक्तियों के लिए महत्वपूर्ण एजेंडा है। नई दिल्ली में म्यूनिख सुरक्षा सम्मेलन में डॉ जयशंकर ने कहा कि विश्व बदल रहा है, इसका एजेंडा और परिदृश्य बदल रहा है तथा उभरते और मध्यम स्तरीय देशों के बीच सहयोग के लिए महत्वपूर्ण एजेंडा सामने आ रहा है। ग्रामीण विकास मंत्री शिवराज सिंह चौहान ने आज प्रधानमंत्री आवास ग्रामीण के दूसरे चरण के अंतर्गत आंध्र प्रदेश को 3,600 करोड़ रुपए की लागत से 3,00,000 घरों के लिए पहली किस्त जारी की। ये कार्यक्रम गुंटूर जिले में मुख्यमंत्री एन चंद्रबाबू नायडू की उपस्थिति में आयोजित किया गया। श्री चौहान ने 3D कंक्रीट प्रिंटिंग तकनीक का उपयोग करके देश की पहली पायलट आवास परियोजना की आधारशिला भी रखी। इसके अंतर्गत 14 करोड़ रुपए की लागत से 177 घरों का निर्माण किया जाएगा। श्री चौहान ने कहा कि केंद्र और आंध्र प्रदेश सरकार राज्य भर में विकास को गति देने और इसे देश का अग्रणी राज्य बनाने के लिए मिलकर काम कर रही है।
5: केंद्र सरकार ने प्रधानमंत्री जी के आशीर्वाद से 3,00,000 मकान बनाने की पहली किस्त आंध्र प्रदेश के गरीबों को समर्पित की है। 100% मकान गरीबों को बनाने में आपके साथ भारत सरकार खड़ी है। प्रधानमंत्री जी के नेतृत्व में 3D कंक्रीट प्रिंटिंग टेक्नोलॉजी, एक नई टेक्नोलॉजी से ये मकान हम बनाने वाले हैं कि ये मकान 6 महीने के अंदर कम्प्लीट हो, उसमें लागत भी कम आए।
4: कार्मिक लोक शिकायत और पेंशन मंत्री जितेंद्र सिंह कल नई दिल्ली में 17वीं पेंशन अदालत की अध्यक्षता करेंगे। इस दौरान 80 वर्ष से अधिक उम्र के यानी सुपर सीनियर पेंशन भोगियों और पारिवारिक पेंशन भोगियों की 897 दीर्घकालिक शिकायतों का समाधान किया जाएगा। मंत्रालय ने बताया कि अब तक आयोजित पेंशन अदालतों में कुल 28,797 शिकायतों में से 20,676 शिकायतों का मौके पर ही समाधान किया गया है। उपराष्ट्रपति सीपी राधाकृष्णन ने कॉरपोरेट गवर्नेंस को आधुनिक अर्थव्यवस्था का अदृश्य आधार बताया है। नई दिल्ली में इंस्टीट्यूट ऑफ कंपनी सेक्रेटरीज ऑफ इंडिया के स्थापना दिवस समारोह में उन्होंने कहा कि विकसित भारत के निर्माण में मजबूत संस्थान और सुशासन उतने ही महत्वपूर्ण हैं जितने की भौतिक और डिजिटल बुनियादी ढांचे हैं। श्री राधाकृष्णन ने कहा कि सतत आर्थिक प्रगति के लिए निवेशकों का विश्वास आवश्यक है। उन्होंने कहा कि भारत विश्व की सबसे तेजी से बढ़ती अर्थव्यवस्थाओं में से एक है और तीव्र गति से तकनीकी विकास के युग में प्रवेश कर रहा है। सांख्यिकी और कार्यक्रम कार्यान्वयन मंत्रालय के सचिव सौरभ गर्ग ने कहा कि भारत की निरंतर आर्थिक मजबूती, मजबूत कॉरपोरेट प्रदर्शन और निरंतर निवेश गतिविधियों के कारण अब विभिन्न अंतर्राष्ट्रीय एजेंसियों द्वारा देश के विकास अनुमानों में की गई बढ़ोतरी में परिलक्षित हो रही है। नई दिल्ली में कौटिल्य आर्थिक कॉन्क्लेव के दौरान श्री गर्ग ने कहा कि वित्त वर्ष 2026-27 की पहली तिमाही में 7.8% की वृद्धि दर्ज करने के बाद भारतीय अर्थव्यवस्था ने अपनी गति बरकरार रखी है। तमिलनाडु, पुदुचेरी और पश्चिम बंगाल की 5 विधानसभा सीटों तथा असम की 1 लोकसभा सीट पर उपचुनाव के लिए प्रचार आज शाम समाप्त हो गया। मतदान मंगलवार को और मतगणना शुक्रवार को होगी। इनमें तमिलनाडु की मदुरांतकम और धारापुरम, पुदुचेरी की थट्टनचावड़ी और पश्चिम बंगाल की रेजीनगर तथा नंदीग्राम विधानसभा सीटें शामिल हैं। असम की नौगांव लोकसभा सीट पर भी उपचुनाव होगा। भारतीय जनता पार्टी ने राज्यसभा चुनाव के लिए उत्तराखंड से दिनेश आर्य को और पश्चिम बंगाल से रुक्मणी मल्लिक को उम्मीदवार घोषित किया है। पार्टी की केंद्रीय चुनाव समिति ने इसकी घोषणा की। एशियाई खेल 2026 का जापान के आईची नागोया में आधिकारिक समापन हो गया है। इस दौरान खेलों की मशाल और ध्वज 2030 एशियाई खेलों के मेजबान कतर को सौंपे गए। समापन समारोह में निशानेबाजी में 2 स्वर्ण और 1 रजत पदक जीतने वाली नीरू ढांडा ने ध्वजवाहक के रूप में भारतीय दल का नेतृत्व किया। भारत एशियाई खेलों के इतिहास में दूसरा सर्वश्रेष्ठ प्रदर्शन किया। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
6: दिस इज आकाशवाणी, द न्यूज रेड बाय रेणुका। External Affairs Minister Dr. S. Jaishankar has said international peace and security, supply chain resilience and connectivity are important agendas for emerging and middle powers. Speaking at the 62nd Munich Security Conference in New Delhi today, the External Affairs Minister said emerging and middle powers are from Global South and Global North who are united in their goal of being more relevant.
7: There is today a substantial agenda for emerging and middle powers to cooperate. The world is changing, its agenda is changing, the landscape is changing, the architecture is changing, and I'm very glad today that we have this issue as a starting point before us, because I hope that it would give our gathering a stronger purpose and a clearer direction.
6: Union Minister for Agriculture and Farmers Welfare and Rural Development Shivraj Singh Chauhan today handed over the first installment for 3 lakh houses worth 3,600 crore rupees to Andhra Pradesh under Pradhan Mantri Awas Yojana Grameen 2.0. The event was organized in Guntur district in the presence of Chief Minister N. Chandrababu Naidu. Mr. Chauhan also laid the foundation stone for the country's first pilot housing project using 3D concrete printing technology, under which 177 houses will be constructed at a cost of 14 crore rupees. Addressing the gathering, Mr. Chauhan said the centre and the Andhra Pradesh government are working together to accelerate development across the state and make it the number one state in the country. Mr. Chauhan said the initial allocation proposed by officials was 76,000 houses. However, following Chief Minister Chandrababu Naidu's request to ensure that every poor family in the state gets a permanent home, the allocation was increased to 3 lakh houses. Campaigning ended today for by-elections to 5 assembly constituencies across Tamil Nadu, Puducherry and West Bengal and one Lok Sabha constituency in Assam. Polling for the 6 seats will be held on Tuesday while counting of votes will take place on Friday. Principal Secretary too to the Prime Minister, Shaktikant Das, has said that restoration of the health of the financial sector has been the defining feature of India's resilience in recent years. He said India's financial sector has emerged as a strong pillar of economic growth, supported by reforms such as the Insolvency and Bankruptcy Code, bank recapitalization and constructive regulatory oversight. He was speaking at the Kautilya Economic Conclave 2026 in New Delhi today. Mr. Das highlighted that the gross non-performing assets have fallen sharply to 1.68% in June this year, while bank profitability has improved significantly. The 7 OPEC plus countries, Saudi Arabia, Russia, Iraq, Kuwait, Kazakhstan, Algeria and Oman, have decided to maintain their September 2026 production quotas unchanged for November. The decision was taken during a virtual meeting today where the countries reviewed global oil market conditions and outlook. The group will continue to meet monthly, with the next meeting scheduled for 1st of next month. Swiss President Guy Parmelin will arrive in New Delhi tomorrow for a 3-day state visit to India. He will be accompanied by a high-level delegation comprising senior officials and business leaders. Prime Minister Modi and President Parmelin will hold bilateral discussions to review progress in bilateral cooperation across a wide range of areas. The curtain has come down on the Asian Games with a dazzling closing ceremony in Aichi, Nagoya, Japan, bringing more than 2 weeks of action-packed competition across 43 disciplines to an end. The ceremony featured the traditional parade of athletes, the lowering of the Asian Games flag and the formal handover to Doha, Qatar, the host city for the 2030 edition. Proudly carrying the Indian tricolour for the closing ceremony was India's women's flag bearer and shooting star Neeru Dhanda. The double gold medalist led the Indian contingent in a proud moment for the nation. Uttar Pradesh Chief Minister Yogi Adityanath has announced that Bhadohi district has been renamed Sant Ravidas Nagar Bhadohi. Making the announcement at a program in Bhadohi, Mr. Adityanath said the district would now be known as Sant Ravidas Nagar Bhadohi. And that's the end of this news bulletin.
8: Gaane Kothai Golden Shomoy. আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold FM Gold বলবেন আপনি শুনবো আমরা শুনছেন আপনার কথা আপনার কথা 100.1 FM Gold আপনার কথা 100.1 FM Gold

100.1 FM গোল্ড ঘড়ি বলছে এই মুহূর্তে রাত 8:11 হয়ে 20 সেকেন্ড। আপনারা টিউন করেছেন এই সময়টা, কারণ সময়টা একেবারেই আপনার জন্য নির্ধারিত এবং বিষয় প্রত্যেক দিন একটা নির্দিষ্ট বিষয় থাকে যে বিষয়ের উপরে আপনারা আপনাদের মতামত জানান। আর আজ স্টুডিওতে আছি আমি আপনাদেরই বন্ধু কল্পলাল, কল্পলাল মজুমদার। একটা নির্দিষ্ট বিষয় তো আছেই, যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন তারা তো জেনে গেছেন এবং সেই মতো করে আমাদেরকে মেসেজ করেছেন। কিন্তু যারা টিউন করেছেন 100.1 FM গোল্ড, তাদের জন্য আরও একবার বিষয়টা, আইনের ভয়ে অপরাধ কমে নাকি মানুষের বিবেকের কারণে? আসলে একটা জিনিস তো আমরা প্রায়শই দেখি যে প্রায়শই যে রাস্তায় হয়তো পুলিশ দেখলাম গাড়ির গতি কিছুটা কমে যায়, কিংবা সিসিটিভি দেখলেই নিজের যে হয়তো একটা অসৎ কাজ করব বলে মনে করি কিন্তু সেটা করতে পারলাম না, সিসিটিভি চোখ পড়ল। আসলে আইন আছে বলেই সমাজটা টিকে আছে। আইনের ভয় না থাকলে কি সমাজটা তাহলে একেবারেই সেই একটা অন্ধকারময় জায়গায় পৌঁছে যেত? একটা জিনিস ভেবে দেখেছেন যে গভীর রাতে ফাঁকা রাস্তায় যখন কোনো পুলিশ থাকে না, কোনো ক্যামেরা নেই, তখনও তো আমরা বেশিরভাগ মানুষ রাস্তায় বেরোই। এবারে এই আইনটাকে ফাঁকি দেয়া যায় বলে কি তখনও অনেক অসৎ কাজ নিজের অজান্তে বা নিজের জ্ঞাতসারে করে ফেলি? কোথাও কি বিবেক আমাদের বাধা দেওয়ার চেষ্টা করে না? শুধুই কি আইনের কথা ভেবে আমরা অপরাধ করে ফেলি, অপরাধ করার একটা প্রবণতা থেকে নিজেদেরকে সরিয়ে আনি, নাকি সত্যি কখনো কখনো বিবেকের তাড়নাও আমাদের বড্ড যন্ত্রণা দেয়? নানান রকম অপরাধ তো মানুষ করে ফেলে, তো সেই অপরাধটা কমবে কোন জায়গায়, আইনের ভয়ে নাকি মানুষের বিবেকের কারণে? চলে আসুন আমাদের পরিচিত নাম্বার 2248 8085, এই নাম্বারে সরাসরি কথা বলবার জন্য। এছাড়াও 9903055992, 9903055992, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। এছাড়া আমাদের ফেসবুক পেজ, যেখানে মানে 100.1 FM গোল্ড কলকাতার যে ফেসবুক পেজ, যেখানে আজকেই অনুষ্ঠানের পোস্টারটি ইতিমধ্যে দেয়া হয়ে গেছে এবং সেখানে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করেছেন, এখনও সময় আজ থাকবে আর কি, 8:45 পর্যন্ত তো আছি, করে ফেলুন, জানিয়ে দিন আপনার মূল্যবান এবং সুচিন্তিত মতামত। যেমন এই মুহূর্তে আমি একটু ফেসবুক পেজেই চোখ রাখব, চোখ রাখলে দেখা যাচ্ছে প্রথম যে মেসেজটি পেয়েছি অমিতাভ হোর কোথা থেকে লিখেছে জানাইনি, যাই হোক, বলছেন যে শুভ সন্ধ্যা কল্পলাল, শুভ সন্ধ্যা দাদা আপনাকেও। কঠিন প্রশ্নের উত্তর স্পষ্ট করে সর্বদা দেওয়া যায় না, কারণ অনেক বাধ্যবাধকতার সম্মুখীন হতে হয়। অপরাধ দমনের জন্য আইনের সৃষ্টি, আইন শৃঙ্খলা বোধ শেখায় ও অপরাধমূলক কর্মকাণ্ড যাতে অপরাধী না করে অথবা এই ধরনের সমাজবিরোধী কর্মে জড়িত না হয়, তাই আইন অপরাধীদের জন্য তৈরি। দেখো, আইন কি সর্বদা অপরাধ দমনের জন্য তৈরি? না, শৃঙ্খলা ও শান্তির জন্য অবশ্যই। আইনের মাধ্যমে সব অপরাধ দমন করা যায় না। আমরা একটু অন্য চিন্তা করে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের দিক, গুরুত্বপূর্ণ দিক দিয়ে ভেবে দেখি, যদি মানুষের মনুষ্যত্ব দিয়ে যদি অপরাধ দমন করা যায় তাহলে খুব ভালো, এতে অপরাধ কমে, সমাজ এক উজ্জ্বল দিকের দিশা পাবে, অপরাধীদের মনুষ্যত্বের চেতনা হবে, সমাজ এক সুন্দরভাবে গঠিত হবে। চলুন আমরা অপরাধ দমনে মনুষ্যত্বের আইন তৈরি করি। ভালো থেকো, অমিতাভ হোর আমাদের মেসেজ করেছেন ফেসবুক পেজে। শীষ মোহাম্মদ

0: লিখেছেন, আইনের সাজা দিয়ে অপরাধ কমে না। হ্যাঁ, আইনের সাজা দিয়ে অপরাধ কমে না, বিবেকের দংশনে কিছুটা অপরাধ কমাতে সাহায্য করে। সর্বোচ্চ সাজা অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েও কি অপরাধ কমানো যাচ্ছে? যাচ্ছে না। কিছু কিছু লোকের মধ্যে অপরাধ প্রবণতা থাকে, তাদেরকে যতই বোঝানো হোক না কেন তারা অপরাধ করবেই। কয়েকদিন আগে একটা সাজা দেখেছিলাম, ছেলেটি জামিনে মুক্ত হয়েও আবারও সেই অপরাধ করেছে। এবার তার সাজা ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড। তার বিবেকের দংশন নেই, অপরাধ বেড়ে চলে পরিবেশ, বন্ধু বান্ধব ইত্যাদির সঙ্গদোষে। কথাতেই আছে, সঙ্গদোষে ভাসে শিলা, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। শীষ মোহাম্মদ পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে পাঠিয়েছে মেসেজ। গোপা দত্ত লিখেছে, কোথা থেকে লিখেছে গোপা দত্ত? নিউ আলিপুর থেকে লিখেছে। শুভ সন্ধ্যা কল্পলাল। অপরাধ প্রবণতা এক ধরনের মানসিক প্রবৃত্তি যাকে আইনের শাসনে সীমায়িত করা যায় না। প্রকৃত অপরাধী নিজের কৃতকর্মের পরিণতি সম্পর্কে অবগত থাকে, কোনো প্রতিবন্ধকতা তার অন্যায় সাধনের অন্তরায় হয় না। কিন্তু অনিচ্ছাকৃত অপরাধ বা বিতর্কিত পরিস্থিতি যদি কোনো অপরাধ ঘটে, পরিস্থিতিতে যদি কোনো অপরাধ ঘটে, তবে আইনভঙ্গের কারণে শাস্তির আশঙ্কা থাকে। বিবেক দংশন তাদেরই হয় যারা অপরাধ মনস্ক হয়। কিন্তু অপরাধী যাদের জীবনের জীবন ধারণের উপায় তাদের আইন বা প্রশাসন দিয়ে দমিয়ে রাখতে পারে না, শুধুমাত্র দুটো বিষয়ে তারা সতর্ক থাকে, নির্ভুলভাবে অপরাধ সম্পাদন ও আত্মরক্ষা। এছাড়া যারা অনিচ্ছাকৃত অপরাধে জড়িয়ে পড়েন, বিবেকের দংশন এবং অনুশোচনাই তাদের সঠিক পথের দিশারি হয়। আইন প্রণয়ন করে বা আইন প্রয়োগ করে অপরাধ কিছুটা কমানো যায় ঠিকই, কিন্তু মানসিকতার পরিবর্তন করা যায় না, বরং শুভবুদ্ধির জাগরণই অপরাধ প্রশমিত করতে পারে। গোপা দত্ত নিউ আলিপুর থেকে পাঠিয়েছে আমাদের মেসেজ। পাশাপাশি বন্ধুর সঙ্গেও কথা হবে, 2248080 85-এ কেউ তো রয়েছেন আমাদের সঙ্গে, কে রয়েছেন দেখে নি। নমস্কার।
1: নমস্কার, শুভজিৎ বলছি বেলঘরিয়া থেকে।
0: হ্যাঁ বলুন।
1: আমার মনে হয় কিছু কিছু অপরাধ হয় যেটা ধরুন বিবেকও কোনো সাড়া দেয় না, মানে তার বিবেক চেতনা জাগে না। এবং এখনকার দিনে অপরাধগুলো এমন জায়গায় চলে গেছে, আপনার কাছে আর কোনো অল্টারনেটিভ কিছু নেই, মানে এখানে শাস্তি দে, মানে দুটোর যদি কম্প্যারিজন করি যে কোনটা দিলে ভালো, তাহলে আমার মনে হয় সেখানে শাস্তিটাই যোগ্য। মানে কারণ যখন কোনো মানুষের ওপর সেই অত্যাচার হয় বা কোনো নিষ্ঠুরতা হয়, যেটা আমরা দেখে চলেছি, এবং সেটা কিন্তু নাবালক সাবালকের জায়গায় আর আটকে নেই, অনেক অনেক অদ্ভুত অদ্ভুত সব অপরাধ আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আর বিবেকের জায়গা নেই। এবং আমরা সেটা একটা মানুষকে নাবালক হিসেবে দেখে তার জন্য আইন শিথিল করে দেওয়া, সেটাও যেমন একটা অপরাধের মতন জায়গায় চলে যাচ্ছে। তার সাথে সাথে যদি আইন না থাকে, তাহলে যেটা হবে যে এই যে আমাদের স্বাধীনতা, সেটা কিন্তু স্বেচ্ছাচারিতা হয়ে যাবে। কারণ আইনটা থাকা যে কতটা আবশ্যক সেটা আমরা তো মোটামুটি জানি। তো আমি যদি এখন মনে করি নৈতিকতা বা এইসব গুলো, এগুলো খুব একটা আমার ক্ষেত্রে মনে হয় ঠিক নয়। মানে বিবেক তো অবশ্যই প্রত্যেক মানুষেরই আছে, কিন্তু যারা অপরাধ করে করে অভ্যস্ত বা যারা রেগুলার অফেন্ডার আর কি, তাদের আর কি বিবেক জাগবে বলুন, এই হচ্ছে ব্যাপার।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ। এটা তো বহু ক্ষেত্রে অবশ্যই, মানে আমাদের একজন শ্রোতা লিখে, আমাদের একজন ফেসবুক পেজে একজন বন্ধু পাঠিয়েছেন ঠিক সেরকমভাবেই, অপরাধীর বিবেক থাকে না, তাই শিক্ষিতরাও অপরাধ করে, ব্যাকেটে দেশের সম্পদ চুরি, কঠোর আইনই পারে এদের উচিত শিক্ষা দিতে। অরুণ গুপ্ত কুননগর থেকে লিখেছেন। তারপর লিখেছে হচ্ছে অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে লিখেছে, এটা অবশ্যই ফেসবুক পেজে ওনারা পাঠিয়েছেন, লিখেছেন, কঠোর আইনের দ্বারা কখনো অপরাধ কমে না, আইন শুধুমাত্র ছোট ছোট অপরাধী বা গরিব শ্রেণীর মানুষের ক্ষেত্রে প্রয়োগ হয়, বড় বড় অপরাধীর ক্ষেত্রে সেভাবে প্রয়োগ হতে আমরা দেখি না। তবে যদি নিজের বিবেক চায়, সে অপরাধ থেকে দূরে সরে আসে, কুকর্ম করা বা নিজের মন বা বিবেকের উপর নির্ভর করে কোনো রকম আইনের উপর নির্ভর করে না। কারণ যারা কুকর্ম করে তারা আইনকে বুড়ো আঙুল দেখিয়েই করে, তারা ভালোভাবেই জানে বুড়ো আঙুল আইনকে, তারা ভালোভাবেই জানে বুড়ো আইনকে আঙুল দেখিয়ে নিজের কার্যসিদ্ধি করা সম্ভব। তাপস প্রামাণিক লিখেছেন, কঠোর আইন দিয়ে অপরাধ দমন করা যায়, কিন্তু অপরাধের জন্ম বন্ধ করা যায় না। অপরাধ কমাতে হলে অপরাধীর পাশাপাশি অপরাধের কারণগুলোর বিরুদ্ধেও লড়াই করতে হবে, কারণ একজন অপরাধীকে শাস্তি দেওয়া হয়তো একটি অপরাধের বিচার নিশ্চিত করে, কিন্তু একজন মানুষকে অপরাধের পথ থেকে ফিরিয়ে আনতে পারলে ভবিষ্যতে অনেক অপরাধ রোধ করা সম্ভব। তাই আমাদের শুধু লক্ষ্য অপরাধীকে শাস্তি দেওয়া নয়, এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে অপরাধ করার কারণই ধীরে ধীরে কমে যাবে। তাপস প্রামাণিক আমাদের ফেসবুক পেজে লিখেছে। পাশাপাশি আবারও দেখে নেব কোনো শ্রোতা রয়েছেন কিনা আমাদের সঙ্গে টেলিফোনে 2248-8085। নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
2: আমি বিপ্লব মিশ্র বলছি, মিলনপল্লি বাঁকুড়া থেকে।
0: হ্যাঁ বলুন বিপ্লব বাবু।
2: সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, তাই এই অনুষ্ঠানের মাধ্যমে প্রিয় কল্পলাল বাবু আপনাকে এবং প্রিয় শ্রোতা বন্ধুদের জানাই পুজোর অগ্রিম শুভেচ্ছা।
0: একেবারে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনাকে এবং আমাদের অপরাপ শ্রোতাদের। বলুন দাদা।
2: ধন্যবাদ। আইনের ভয়ে যে অপরাধ কমে তা আমি একটি গল্পের মধ্য দিয়ে বোঝাতে চাইছি। ডিসেম্বরের শেষ সপ্তাহ, নিম্নচাপের প্রভাবে ঝিরঝিরে বৃষ্টি আর শিশিরানি হাওয়া বইছিল বিকেল থেকেই। সন্ধ্যার পর থেকেই রাস্তাতে মানুষজন কম, রাত যখন ১২টা সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, এই সুবর্ণ সুযোগটাকে হাতছাড়া না করে নির্জন রাস্তার একটি দোকানের তালা ভেঙে দোকানে ঢুকলো একদল চোর। হঠাৎ দূরে পুলিশের গাড়ির সাইরেন শুনে তারা আতঙ্কে সবকিছু ফেলে পালিয়ে গেল। অথচ কয়েক মুহূর্ত আগেও তাদের মনে অপরাধ বোধের কোনো চিহ্ন ছিল না। পরদিন পুলিশ জানালো সেদিন রাতে ওই এলাকায় টহল বাড়ানো হয়েছিল বলেই বড় চুরি রুখে দেওয়া সম্ভব হয়েছে। ঘটনাটি দেখিয়ে দেয় অনেক মানুষ নৈতিকতার জন্য নয়, শাস্তির ভয়েই অপরাধ থেকে পিছিয়ে যায়। যদি আইনে শাস্তির ভয় না থাকতো তবে সুযোগ পেলে অনেকেই অপরাধ করত। তবে শুধু অপরাধীকে শাস্তি দিলেই অপরাধ কমে না, অপরাধের শিকড় উপড়ে ফেলাই প্রকৃত সমাধান। দারিদ্র, বেকারত্ব, অশিক্ষা, পারিবারিক অশান্তি ও সামাজিক বৈষম্য অপরাধের অন্যতম কারণ। তাই কঠোর আইনের সাহায্যে অপরাধীকে দমন করার পাশাপাশি অপরাধের কারণ দূর করাও অত্যন্ত জরুরি। নমস্কার।
0: নমস্কার। প্রত্যেকের একটা ভাবনা তো রয়েছে, কেউ মনে করেন যে না, শুধুমাত্র আইন প্রণয়ন করে অপরাধ কমানো নয়, শিকড়টা একটু অন্য জায়গায়। আবার অবশ্যই অনেক শ্রোতার মনে করেন যে বিবেক, এই যে একজন আমাদের বন্ধু লিখেছিলেন যে যারা অপরাধ করে তারা করিয়ে যাবে, তাদের বিবেক বুদ্ধি বিচার করার ক্ষমতাটা একেবারেই থাকে না। বিজয় কৃষ্ণ দালাল কি লিখেছে দেখে নিই, আমাদের ফেসবুক পেজে লিখেছেন নালিকুল বন্দিপুর থেকে। লিখেছেন, আশা করি তুমি খুব ভালো আছো। হ্যাঁ দাদা, আমি তো অবশ্যই ভালো আছি এবং আপনাদের জন্যই ভালো থাকা। দেখো, আইন আছে বলেই এখনো অপরাধ অনেক কম আছে, আজ মানুষের বিবেকের অনেক অভাব। তাই বলছি, অনেকেই আইনকে ভয় করে কারণ আইনের ঊর্ধ্বে কেউ নয়, আর আইন নিজের হাতে নেওয়া উচিত নয়। তাই বলবো, আইন মেনেই চলা উচিত, সবাই চলা উচিত। আমি ছোট্ট করে বললাম, ধন্যবাদ, নমস্কার। বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে লিখেছেন এবং খুব সুন্দর করে ছোট্ট করে লিখেছেন। বিষয়টা তো সত্যি আমাদের ভাববার যে আইনের ঊর্ধ্বে আমরা কেউই নই, তবুও যারা অপরাধ করছে, যারা অপরাধী, তারা কি এতটা আইনের কথা ভাবছে? আর যদি সত্যি ভাববে তাহলে সমাজে এত অপরাধের প্রবণতা, অপরাধ প্রবণ মানুষগুলো এত কেন ঘুরে বেড়াচ্ছে? সত্যি কেন আজও পর্যন্ত নিশ্চিন্তে রাস্তায় পথ চলা অনেক সময় সম্ভব হচ্ছে না, বা কেউ একজন বেরোলে বাড়ির লোক চিন্তার সঙ্গে দুশ্চিন্তাটা করছে? সব রকম অপরাধ বেড়ে চলছে বা বাড়ছে, তার জন্য আইন প্রণয়ন হচ্ছে এবং আইনের ভয়টা অনেকে থাকছে, কারো থাকছে না। সব মিলিয়ে একটা পরিস্থিতি এমন জায়গায় তৈরি হয়েছে যে আমরা আমাদের মতো করে ভাবতে শুরু করছি যে না, আইন প্রণয়ন করে বোধহয় অপরাধ কমানো যেতে পারে। আবার অনেকেই ভাবছে শুধু আইন দিয়ে কী হবে, মানুষের বিবেক যদি না জাগরিত হয়, মানুষের বিবেক বোধ রুচি এগুলো যদি না জেগে ওঠে, তাহলে কি করে অপরাধ কমানো যেতে পারে? শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে, কে রয়েছেন একবার দেখে নেব। নমস্কার।
3: হ্যালো।
0: হ্যাঁ হ্যালো, কে বলছেন?
3: আমি শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী থেকে বলছি।
0: হ্যাঁ শুভ্রাদি বলুন।
3: হ্যাঁ, আসলে আইনের ভয় নাকি মানুষের বিবেক, কোনটি অপরাধ কমায়, তা এক চিরন্তন বিতর্ক। তবে আমার মনে হয় অপরাধ দমনে এই দুইটি শক্তি একে অপরের পরিপূরক। বিবেক হলো মানুষের ভেতরের আদালত, যা সিসিটিভি ক্যামেরা বা পুলিশ না থাকলেও মানুষকে সর্বক্ষণিক পাহারা দেয় এবং নৈতিকভাবে অন্যায় থেকে দূরে রাখে। কিন্তু সবার বিবেক সমানভাবে জাগ্রত থাকে না, আর ঠিক সেখানেই প্রয়োজন হয় আইনের কঠোর শাসন ও শাস্তির ভয়। সহজ কথায়, বিবেক মানুষকে অপরাধ না করার আলো দেখায়, আর আইন অপরাধীকে অপরাধ করার সুযোগ বা সাহস থেকে বিরত রাখে। তাই একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়তে যেমন মানুষের বিবেক ও নৈতিক শিক্ষার বিকাশ দরকার, ঠিক তেমনি আইনের নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক প্রয়োগও সমভাবে জরুরি। ধন্যবাদ এই চমৎকার বিষয়টির জন্য।
0: আপনাকেও ধন্যবাদ জানালাম আমাদের সঙ্গে থাকার জন্য, এবং এত সুন্দর করে আপনি আপনার ভাব, আপনার যে মনের কথাটা আমাদের সামনে প্রকাশ করলেন বলে। এভাবে আপনারাই সকলে চলে আসুন আজকের এই সন্ধ্যায়। কল্পলাল আছে আপনার কথা নিয়ে 100.1 FM গোল্ডে, অবশ্যই আপনারা আছেন। আবার চলে যাব ফেসবুক পেজ নয়, এবারে যাব আমরা হোয়াটসঅ্যাপ 9903052992, 9903052992 তে আমাদের অনেক শ্রোতারা হোয়াটসঅ্যাপ করেছেন। যেমন প্রথম যিনি পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ, বিশ্বজিৎ কর, বোরাল মেন রোড, গুড়িয়া, কলকাতা থেকে লিখেছেন, অপরাধ বাড়ছে ক্রমশ, অদৃশ্যের ছত্র ছায়ায় বিচারের বাণী কাঁদে, নীরবে প্রমাণ লোপাট হয়ে যায়। আইন তো সব যুক্তিযুক্ত, প্রয়োগ কোথায় হয়, প্রয়োগ হয় কোথায়? অদৃশ্যের অঙ্গুলি হেলনে কত জন ছাড় পেয়ে যায়। আইনকে ভয় তখনই যদি অপরাধী পায় সাজা, দোষ করেও অধরা হলে আমরা সবাই রাজা। আইনত শাস্তি হলে তবেই তো বিবেক দংশন, সবার আগে বন্ধ হোক বিচারের নামে প্রহসন। বিশ্বজিৎ কর, বোরাল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে আপনার কথা আজকে খুব সুন্দর করে বিষয়টা তুলে ধরেছেন। পাশাপাশি সুবিতা রায় ঢাকুরিয়া থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা কল্পলাল দাদাভাই, শুভ সন্ধ্যা দিদি। আইন নিজের হাতে নেওয়া ঠিক নয়, তার বিচার করবে আদালত, আর দুটো কারণে অপরাধ কমে, নিজের বিবেকের কাছেও আবার আইনের কাছেও। নিজের বিবেকই আসল আইন, তার কাছে অপরাধ করলে কোনো ক্ষমা থাকে না। সারাক্ষণ মনের ভেতরে ঝড় বইতে থাকে, তোলপাড় হতে থাকে, যে ভুল কাজ অপরাধের কাজ কেন করলাম। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপ। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা দিদি। অপরাধ দমনে আইনের ভয় এবং মানুষের বিবেক দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে একটি অপরাধমুক্ত সমাজ গঠনে মানুষের বিবেকই সবচেয়ে বড় হাতিয়ার। আইন সাময়িকভাবে মানুষকে অপরাধ থেকে দূরে রাখে, কিন্তু বিবেক মানুষকে স্থায়ীভাবে ভালো মানুষ হিসেবে গড়ে তোলে। বাহ, খুব সুন্দর কথা। কিন্তু সেই বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষকে বোধহয় খুঁজে পাওয়া খুব দুষ্কর। তবে অবশ্যই সংখ্যাটা যেহেতু বেশি, মানে বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষের সংখ্যাটা যেহেতু বেশি, তাই তো সমাজ আমাদের কাছে এত সুন্দর লাগে, এত ভালো লাগে। যাই হোক, উনি লিখেছেন যে সহজ কথায় আইন হলো সমাজের বাইরের দেওয়াল যা অপরাধকে জোর করে আটকে রাখে, আর বিবেক হলো ভেতরের আলো যা মানুষকে আলোর পথ দেখায়। তাই একটি সুন্দর সমাজের জন্য আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি মানুষের নৈতিক মূল্যবোধ এবং বিবেকের জাগরণ সবচেয়ে বেশি জরুরি। খুব ভালো থাকবেন আপনি সবসময়। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস পাঠিয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ। আবারও চলে যাই শ্রোতার কাছে, কে রয়েছেন 2248805 দেখে নি। নমস্কার নমস্কার, কে বলছেন সরাসরি?
4: নমস্কার দাদাভাই।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
4: আমি বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল বলছি দাদাভাই।
0: বলুন প্রবীরবাবু, রেডিও সেট থেকে একটু দূরে সরে কথা বলুন, ফিডব্যাক আসবে না।
4: হ্যাঁ দাদাভাই, দেখুন আমাদের যে রক্ষক সেই ভক্ষক, কারণ একটা মন্দির, আমাদের মন্দির আছে, বামুন পুজো করে, সেই বামুনই মানে মন্দিরের সব জিনিস নিয়ে চলে যাচ্ছে। যখন ধরা হলো তখন বামুন বলছে, না না আমি তো এগুলো নিই নাই, আমার ঘরে নিয়ে যাচ্ছি। কিন্তু প্রত্যেক দিনই একটা একটা করে জিনিস ওখান থেকে সরে যাচ্ছে। তো যখন তাহলে দেখুন যে রক্ষক সেই ভক্ষক, তাহলে আইনটা কি করে বিচার জায়গায় থাকবে? এই জন্য আজ কিন্তু বিচারের বাণী নীরবে নির্ভীতে কাঁদে। তো সেই জায়গাটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং মানে পাচ্ছি। হ্যাঁ, এইটুকু বললাম দাদা ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: বেশ, আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই আমাদের সঙ্গে থাকুন। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কাছে নিয়ে চলে আসুন, যাতে করে আমরাও

0: নিজেদের বিবেকবোধকে যদি আরও বেশি জাগ্রত করতে পারি। সত্যি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যদি সত্যি অপরাধ প্রবণতা মানুষের মধ্যে কমে যায়, সমাজ যদি আরও সর্বাঙ্গীণ সুন্দর হয়ে ওঠে, তাহলে তো সেটা আমাদের একটা বড় প্রাপ্তি না? যে সত্যি যে অপরাধগুলো সমাজে বিভিন্ন সময় হচ্ছে, শুধু অপরাধ কমানোর জন্য আইন প্রণয়ন করব এমনটা নয়, নিজের বিবেকবোধকেও জাগ্রত করতে হবে। সব মিলিয়ে এই চেতনাটা কিন্তু ভারে ভারে আমাদের মধ্যে আনতে হবে। আবারও কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে শ্রোতা, 2248-8085-এ কে রয়েছেন দেখে নিই। নমস্কার। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার, আমি আরামবাগ হুগলি থেকে মোহাম্মদ মহসিন বলছি।
0: বলুন।
1: ছোট করে বলছি আমি।
0: হ্যাঁ ছোট করে।
1: আইনের মানে নেই, মানে শাস্তি নেই আইনের। যে অন্যায় করছে, অন্যায় শাস্তি ঠিক মতন হলে, হওয়ার মতন হলে, তাহলে আর অন্যায়টা হবে না,
0: অপরাধটা হবে না, তাই তো? আচ্ছা বেশ, একেবারেই সেরকম একটা ভাবনাও মানে আমাদের মধ্যে কখনো কখনো কাজ করে, যে অপরাধী একজন অপরাধ করছেন, তাকে যদি একটা চূড়ান্ত শাস্তি তার মধ্যে চলে আসে, আইন যদি তাকে শাস্তি দেয়, তাহলে বোধহয় সেই অপরাধ প্রবণ মানুষগুলির মধ্যে সেই অপরাধ প্রবণতাটা কমে যাবে। কিন্তু সর্বক্ষেত্রে কি সেটাই হয়? মানে আইন করে শাস্তি দিলেই একজন অপরাধীর অপরাধ প্রবণতা কমে যাচ্ছে এমনটাও কি? মানে সত্যি তো এই প্রশ্নটা আমাদের মনের মধ্যে জাগে। এটাও কি ঠিক যে আমি একজন অপরাধীকে শাস্তি দিলাম আইন করে, সে শাস্তি শেষে পুরো সেখান থেকে মুক্ত, একটা সম্পূর্ণ সর্বাঙ্গীণ ভালো মানুষ হয়ে গেল? সব ক্ষেত্রে কি এটা হয়? সেক্ষেত্রে কি বিবেকের জাগরণটা দরকার হয়ে পড়ে না? আপনারাই বলবেন। আমাদের যে মাধ্যমগুলো আছে 2248-8085, এই নাম্বারে সরাসরি কথা বলবার জন্য চলে আসতে পারেন। এছাড়াও 9903-05-992 তে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আচ্ছা, ফেসবুক পেজ তো আছেই, যেখানে আজকের এই পোস্টারটি আছে, সেই পোস্টারের নিচে কমেন্ট সেকশানে আপনাদের কমেন্ট পাঠিয়ে দিতে পারেন। 100.1 FM গোল্ডে আজ গল্পলাল আছে আপনার কথা নিয়ে।
2: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
0: হোয়াটসঅ্যাপে ঢুকে যাচ্ছি। কিশোর বালি হাওড়া থেকে লিখেছে, নমস্কার শুভ সন্ধ্যা কল্পলালদা, আমি কিশোর বলছি হাওড়া থেকে। সব মানুষের যদি বিবেক থাকতো, অপরাধমূলক কথাটাই থাকতো না। হ্যাঁ, আইনের শাসন আছে বলে অপরাধ করার আগে কিছু মানুষ পাঁচবার ভাবে, যারা অপরাধ করবে শাস্তি পাক, এটা আমরা সকলেই চাই। কিন্তু জানেন, আবার এমনও দেখা গেছে বিনা দোষে অপরাধী হয়ে গেছে। আইনের শাসন যদি ন্যায্য বিচার করে, তাহলে আসল অপরাধীকে ধরে আসল অপরাধীকে ধরে তাহলে খুব ভালো হয়। কিশোর বালিহাওড়া থেকে লিখেছে। এরপর লিখেছে যাদবেন্দ্র পণ্ডা, জোকিয়া বাজার, কাথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছে, বিবেক হলো মানুষের ভেতরকার আদালত, ভেতরের আদালত। আইন যেখানে পৌঁছতে পারে না, সেখানে বিবেক কাজ করে। বিবেকবান মানুষ মানুষের শাস্তির ভয় না থাকলেও কোনো অন্যায় কাজ করে না, কারণ তার নৈতিকতা তাকে বাধা দেয়। যেমন কেউ যদি রাস্তায় টাকার ব্যাগ কুড়িয়ে পায় এবং আশেপাশের কোনো সিসিটিভি ক্যামেরা বা পুলিশ না থাকে, তবুও অনেকে সেই টাকা প্রকৃত মালিক বা পুলিশকে ফেরত দেয়, এটি কিন্তু সম্পূর্ণ বিবেকের তাড়নায় হয়। আইন কেবল অপরাধ করার পরের শাস্তি নিশ্চিত করতে পারে, কিন্তু মানুষের মনের ভেতরের অপরাধ করার ইচ্ছেকে পুরোপুরি মুছে ফেলতে পারে না। ঠিক তাই আমিও মনে করি, অপরাধমুক্ত সমাজ গঠনের জন্য এই দুটির কোনো বিকল্প নেই। ভালো থাকবেন আপনারা, আপনিও ভালো থাকুন। এরপর মেসেজ কে পাঠিয়েছে, উত্তম দালাল খরসাই, মনসাতলা, বেগমপুর হুগলি থেকে লিখেছে, প্রিয় কল্পলাল দাদা ভাই, আইনই সমাজে অপরাধ কমায়, বিবেকবান মানুষের চেয়ে অক্ষমতাবান মানুষের প্রভাব এই পৃথিবীতে অনেক বেশি। আর ক্ষমতার প্রধান চিহ্ন হল বিবেক বিসর্জন দেওয়া। বিবেক বিসর্জন না দিলে ক্ষমতার মধু আস্বাদনে বঞ্চিত হতে হবে। বিবেকবান হতো যদি এই পৃথিবী, তাহলে হিরোশিমায় পরমাণু বোমা পড়ত না। আবার অপরদিকে নাগাসাকি বা দেখা যায় একটি গ্রামের চাষিবাসী মানুষ একটি অন্যায় করতে অধর্ম হবে বলে পিছিয়ে যেত। অটো ড্রাইভার অনেক টাকার ব্যাগ, অলংকারের থলি পেয়েও থানায় এসে জমা দিয়েছে, বিবেক আছে কোথাও? কিন্তু এই বিবেক বড়ই বাল।

0: আন্তরিক প্রীতি শুভেচ্ছায় উত্তম দালাল মনসাতলা খরসরাই বেগমপুর থেকে পাঠিয়েছে। এরপর তপন চক্রবর্তী লিখেছে যে আজকের বিষয় আইনের ভয়ে অপরাধ কমে নাকি মানুষের বিবেকের কারণে। এই বিষয়গুলি আইন আছে তার স্থানে, মানুষ নিজ পথে চলেছে স্বেচ্ছায় নিজ গতিতে ছন্দে, কখনো ভুল পথে কখনো ঠিক পথে। রাষ্ট্রে বেআইনি কার্যকলাপ বন্ধ করতে অনেক আইন তৈরি হয়েছে, অথচ অপরাধ জগতের বার পারন্ত বিবেক আছে নাকি অনেকেই তাকে বিসর্জন দিয়েছে, নবরূপে আহ্বান করছে অপরাধ জগতের। বিবেকের তাড়নায় কোথায় তার কমতি, আবার বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে এখনো আমরা বিবেকহীন ভুল পথযাত্রী। কোথায় কমছে অপরাধ, আইনের অনুশাসনের ভয়ে? নমস্কার, শ্রবণ সঙ্গীতের আকাশবাণী, পাঠিয়েছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে। চলে যাব আবারও আমাদের টেলিফোনে 2248-8085-এ। কে রয়েছে দেখে নি। নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: কল্পনালদা মৌলি বলছি।
0: মৌলি, হ্যাঁ মৌলি বলো, কেমন আছো মৌলি?
1: আছি, ভালো আছি।
0: আচ্ছা বেশ, আজকে বিষয়টা একটু শুনি।
1: ভালো আছি,
0: হ্যাঁ হ্যাঁ আছি, ভালো আছি,
1: হ্যাঁ
0: থাকতেই হবে, একদম একদম একদম।
1: ভালো না থাকলে মানে বেঁচে থাকা যাবে না, এটাই হলো কথা।
0: আচ্ছা,
1: এভাবে যেরকম পরিস্থিতি আসুক সবাইকে
0: ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে আমাদের চারপাশে,
1: ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে আশপাশের লোককে, বাড়ির লোককে,
0: ঠিক তাই।
1: আর ওই একটু সৎ চিন্তা করে একটু সৎ কাজ করলেই বোধ হয় কিছুটা ভালো থাকা যায় নিশ্চয়ই।
0: একদমই একদমই।
1: দেখো আজকে তুমি যেটা দিয়েছ বিষয়, কথা হচ্ছে যে মানুষের তো বিবেক থাকা খুবই দরকার, যে আমি যে পরিস্থিতি হোক আমি অন্যায় কাজ কেন করব, অন্যায় কাজ করাটা তো আমার ঠিক না। আমি ভালো কাজ করতে না পারি আমি অন্যায় কাজও করব না। এবার যদি কেউ ধরো যারা অন্যায় কাজ করছে, হ্যাঁ আমার মনে হয় তাদের বিরুদ্ধে না একটা কাউন্সিলিং দরকার আছে, প্রথম কাউন্সিলিং তারপর শাস্তি, অন্তত ছোটখাটো অন্যায় কাজে
0: মানে একটা সুযোগ অন্তত দেয়া দরকার কাউন্সিলিং মাধ্যমে,
1: যে তুমি কেন এই কাজটা করেছো, তুমি বলো, কোনো ভয় নেই, তুমি বলো কেন এই কাজটা করেছো। তাতে জানো তো কল্পনাটা হয়তো অনেক কিছু বেরোবে, জানো তো কিছু একটা করে ফেলেছে বা কোনো একটা সাংঘাতিক কিছু একটা করে ফেলেছে, সেখানে আমার মনে হয় কাউন্সিলিং এ হয়তো সে ঠিক হয়ে যেতে পারে।
0: এটা বেশ ভালো সংযোজন, খুব ভালো সংযোজন মৌলি, যে সত্যি কিছু কিছু ক্ষেত্রে বোধহয় একটু কাউন্সিলিং করে তাকে অন্তত একটিবার সুযোগ দেওয়া দরকার। অনেক হ্যাঁ অনেক ধন্যবাদ, খুব হ্যাঁ হ্যাঁ তুমিও ভালো থেকো, আমাদের সঙ্গে থেকো, এরপরেও আছি। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, আইনের ভয় অপরাধকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু সব অপরাধ থামাতে পারে না, কারণ আইন সাধারণত মানুষকে শাস্তির ভয় দেখায় আর বিবেক তাকে অন্যায় করার আগেই থামিয়ে দেয়। যেখানে আইন পৌঁছতে পারে না সেখানে মানুষের বিবেক তাকে প্রশ্ন করে, আমি যা করছি তা কি ঠিক? শুধু বিবেকের ওপর সমাজকে ছেড়ে দেওয়া যায় না, শক্তিশালী আইন যেমন প্রয়োজন তেমনই প্রয়োজন নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ। আইন অপরাধের পর শাস্তি দেয় আর বিবেক অপরাধের আগেই হাত থামায়। তাই সুস্থ সমাজ গড়তে দুটোরই প্রয়োজন, আইনের শাসন এবং বিবেকের জাগরণ। পরমা মিত্র ভবানীপুর থেকে লিখেছে। আচ্ছা, লিখেছে হচ্ছে সুশান্ত সেনগুপ্ত, লিখেছেন তিনটি পয়েন্ট হিসেবে, যে আইনকে, আইনের ভয় অপরাধকে আটকায়, আইন হলো বাইরের শিকল, পুলিশ জেল জরিমানার ভয়ে অনেক মানুষ অপরাধ থেকে দূরে থাকে, আইন না থাকলে সমাজে জোরজার মুলুকতার হয়ে যেত, ভয় মানুষকে নিয়মে বাঁধে, কিন্তু আইনের চোখকে ফাঁকি দেওয়া যায়, রাতের অন্ধকারে যেখানে পুলিশ নেই সেখানে আইনের ভয় কাজ করে না, তখন মানুষকে আটকায় তার নিজের ভেতরের আদালত। আর বিবেক হলো ভেতরের বিচারক, কেউ না দেখলেও বিবেক বলে এটা অন্যায় এটা করো না। যে মানুষের বিবেক জেগে আছে সে একা ঘরেও চুরি করবে না, আর যে আর যার বিবেক মরে গেছে সে দিনের আলোতেও হাজার আইন থাকা সত্ত্বেও অপরাধ করবে। আইন দিয়ে অপরাধীকে শাস্তি দেওয়া যায় কিন্তু বিবেক দিয়ে অপরাধী তৈরি করা বা তৈরি হওয়া আটকানো যায়। একটা সুন্দর সমাজ গঠনের জন্য কঠোর আইন এবং জাগ্রত বিবেক দুটোই লাগে, আইন মানুষকে বাধ্য করে আর বিবেক মানুষকে মানুষ করে। খুব সুন্দর কথা। সংঘমিত্রা ঘোষ লিখেছেন, বিবেকবিহীন মানুষ অমানুষের সমান, সুতরাং আইনের দ্বারা শাস্তি প্রদান বিবেকবিহীন মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে পাঠিয়েছেন এই হোয়াটসঅ্যাপ মেসেজটি। এরপর মেসেজ করেছে পশ্চিম বর্ধমান থেকে সুচেতা, লিখেছেন, শুভ সন্ধ্যা কল্পলাল দাদা, বিবেক হলো অন্তরের আয়না, এখানে নিজের ভালো মন্দ সব কাজের প্রতিফলন দেখা যায়, তাই বিবেক সচেতন হলে অপরাধটাই হবে না, তখন আইনের কোনো প্রয়োজনীয়তা থাকে না। কিন্তু বাস্তব চিত্র যে বড়ই কঠিন, বিবেকহীন হয়ে যায় অনেকে, আর তখনই আইনের ভয় থাকে না, থাকলে অপরাধকে কমানো যায় না। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা। এরপর প্রদীপ বসাক সমুদ্রগড় পূর্ব হাট শিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে লিখেছেন যে আইনের ভয়ে অপরাধ কমতে পারে, কিন্তু মানুষের বিবেক অপরাধকে জন্মাতেই বাধা দেয়। আইন আমাদের বলে দেয় যে কোন কাজ অপরাধ, তার জন্য কি শাস্তি হতে পারে, তাই অনেকেই শাস্তির ভয়ে অন্যায় থেকে দূরে থাকে, কিন্তু যেখানে আইন পৌঁছতে পারে না, যেখানে কোনো পুলিশ ক্যামেরা বা আদালত নেই, সেখানে মানুষকে থামায় তার নিজের বিবেক। একজন মানুষ যদি শুধু আইনের ভয়ে অন্যায় না করেন, সুযোগ পেলেই হয়তো নিয়ম ভাঙার কথা ভাবতে পারেন, কিন্তু বিবেক জাগ্রত থাকলে একা থাকলেও তিনি ভুল কাজ করবেন না, কারণ তখন শাস্তির ভয় নয়, নিজের কাছে ছোট হয়ে যাওয়ার ভয় কাজ করে। তাই অপরাধ নিয়ন্ত্রণে আইন যেমন প্রয়োজন, তেমনই প্রয়োজন মূল্যবোধ, নৈতিক শিক্ষা, মানবিক চর্চা, পরিবার, বিদ্যালয় এবং সমাজ যদি ছোটবেলা থেকে সত্য, দায়িত্ব বোধ, সহমর্মিতার শিক্ষা দেয়, তাহলে আইন ভীতির পাশাপাশি তৈরি হবে বিবেকবান মানুষ। প্রদীপ বসাক হাট শিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন মেসেজটি। আর সময় ভীষণই কম, ছোট্ট করে একটু পড়ে নিই। শুভঙ্কর ঘুরুই নরেন্দ্রপুর মিশন আবাসিক মহাবিদ্যালয় থেকে লিখেছেন হোয়াটসঅ্যাপে, আমাদের আইন আমাদের কিছুটা হলেও বাধা দেয় অপরাধ না করতে। আইন যদি না থাকতো, তখন একটা সাধারণ মানুষ ভেবে নিত যে এর জন্য আমাকে কেউ শাস্তি দেবে না। এই শাস্তিজনিত ভয় থেকে অপরাধ প্রবণ মানসিকতা কিছুটা হলেও কমে, অর্থাৎ এই আইন আমাদের ভেতরে খারাপ আমিটাকে বেরোতে দেয় না। এবার আসি বিবেকের প্রসঙ্গে। মানুষের বিবেক জাগ্রত হলে অপরাধ অবশ্যই কমে, কিন্তু অন্যের বিবেককে তো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, তাই সেটা যেহেতু সম্ভব নয়, তাই আইনের উপর জোর দেওয়াই উচিত। শুভঙ্কর ঘুরুই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয় থেকে পাঠিয়েছেন। পাশাপাশি আমাদের সময় খুব কম, আমরা একটু দেখে নিই যে আমাদের কিছু প্রাপ্তি স্বীকার আর কি, কারণ সময় কম। আমাদের টেক্সট মেসেজ করেছেন বাউরিয়া বাউলখালী থেকে শান্তনু ঘোষ এবং কনক ঘোষ। টেক্সট মেসেজ আর কি কেউ করেছেন কিনা দেখে নি, আর না আর কোনো মেসেজ দেখা যাচ্ছে না। যাই হোক, সময় খুব কম, স্টুডিওর ঘড়ি বলছে রাত 8:44 হয়ে 37 সেকেন্ড। আপাতত আপনার কথা থেকে সাময়িক বিদায় তো নিচ্ছি, কিন্তু আজ রবিবার ঠিক 9:30 ফিরে আসব রবিবারের বৈঠক নিয়ে আপনাদের সঙ্গে। কল্পলাল 100.1 FM গোল্ডে শুনতে থাকুন, সঙ্গে রাখুন FM গোল্ড, তখনও কিন্তু কথা হবে আপনাদের সঙ্গে।
2: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে জয়া ভারতী। विदेश मंत्री सुब्रमण्यम जयशंकर ने कहा, बदलते वैश्विक परिदृश्य से उभरते और मध्यम स्तरीय देशों के बीच सहयोग के नए रास्ते खुले। उन्होंने शांति आपूर्ति श्रृंखला की मजबूती और संपर्क को इन देशों की प्रमुख प्राथमिकताओं के रूप में रेखांकित किया। ग्रामीण विकास मंत्री शिवराज सिंह चौहान ने आंध्र प्रदेश को 3,600 करोड़ रुपए की लागत से बने 3 लाख मकान सौंपे। उन्होंने 3D कंक्रीट प्रिंटिंग तकनीक का उपयोग कर देश की पहली पायलट आवास परियोजना की आधारशिला रखी। तमिलनाडु, पुदुचेरी और पश्चिम बंगाल की 5 विधानसभा सीटों और असम की 1 लोकसभा सीट के लिए उपचुनाव का प्रचार समाप्त हुआ, मतदान मंगलवार को। ईरान ने कहा, अमेरिका जब तक उसकी 7 शर्तें पूरी नहीं करेगा, हुर्मुज जलडमरु मध्य बंद रहेगा। ईरान की मिसाइलों की रेंज बढ़ाने की भी योजना। और जापान में एशियाई खेल भव्य समापन समारोह के साथ संपन्न, भारत ने खेलों के इतिहास में दूसरा सर्वश्रेष्ठ प्रदर्शन किया, 21 स्वर्ण पदक सहित 85 पदकों के साथ चौथे स्थान पर रहा। अब समाचार विस्तार से। विदेश मंत्री सुब्रमण्यम जयशंकर ने कहा है कि अंतर्राष्ट्रीय शांति और सुरक्षा, आपूर्ति श्रृंखला का लचीलापन और संपर्क सुविधा उभरती और मध्यम स्तर की शक्तियों के लिए महत्वपूर्ण एजेंडा है। नई दिल्ली में म्यूनिख सुरक्षा सम्मेलन में डॉ जयशंकर ने कहा कि विश्व बदल रहा है, इसका एजेंडा और परिदृश्य बदल रहा है तथा उभरते और मध्यम स्तरीय देशों के बीच सहयोग के लिए महत्वपूर्ण एजेंडा सामने आ रहा है।
3: There are countries who are emerging.
4: दुनिया में कुछ ऐसे देश हैं जो उपनिवेशवाद से बाहर निकलकर अपनी अर्थव्यवस्थाओं को आगे बढ़ा रहे हैं। भारत इसका एक अच्छा उदाहरण है। वहीं कुछ विकसित देश भी पुराने गठबंधनों और व्यवस्थाओं से आगे बढ़कर अपनी स्वतंत्र भूमिका तलाश रहे हैं। इसलिए उभरते देशों में एक तरफ ग्लोबल साउथ है और दूसरी तरफ ग्लोबल नॉर्थ। दोनों के उभरने के तरीके अलग हैं, लेकिन दोनों की एक समान इच्छा है, दुनिया में अपनी अहमियत और प्रभाव बढ़ाना। यही वो बात है जो दोनों देशों को एक दूसरे से जोड़ती है।
3: Really is a point of convergence.
2: डॉक्टर जयशंकर ने कहा कि उभरती और मध्यम स्तरीय शक्तियों से संचालित बदलता परिदृश्य, अमेरिका की बदलती स्थिति, चीन के उभार और परस्पर बढ़ती अत्यधिक निर्भरता की बहस को जन्म दे रहा है। उन्होंने कहा कि उभरती और मध्य स्तरीय शक्तियों का दृष्टिकोण जोखिम कम करना और विविधता लाना है। ग्रामीण विकास मंत्री शिवराज सिंह चौहान ने आज प्रधानमंत्री आवास योजना ग्रामीण के दूसरे चरण के अंतर्गत आंध्र प्रदेश को 3,600 करोड़ रुपए की लागत से 3,00,000 घरों के लिए पहली किस्त जारी की। ये कार्यक्रम गुंटूर जिले में मुख्यमंत्री एन चंद्रबाबू नायडू की उपस्थिति में आयोजित किया गया। श्री चौहान ने 3D कंक्रीट प्रिंटिंग तकनीक का उपयोग करके देश की पहली पायलट आवास परियोजना की आधारशिला भी रखी। इसके अंतर्गत 14 करोड़ रुपए की लागत से 177 घरों का निर्माण किया जाएगा। श्री चौहान ने कहा कि केंद्र और आंध्र प्रदेश सरकार राज्य भर में विकास को गति देने और इसे देश का अग्रणी राज्य बनाने के लिए मिलकर काम कर रही है।
5: केंद्र सरकार ने प्रधानमंत्री जी के आशीर्वाद से 3,00,000 मकान बनाने की पहली किस्त आंध्र प्रदेश के गरीबों को समर्पित की है। 100% मकान गरीबों को बनाने में आपके साथ भारत सरकार खड़ी है। प्रधानमंत्री जी के नेतृत्व में 3D कंक्रीट प्रिंटिंग टेक्नोलॉजी, एक नई टेक्नोलॉजी से ये मकान हम बनाने वाले हैं कि ये मकान 6 महीने के अंदर कम्प्लीट हो, उसमें लागत भी कम आए।
2: सांख्यिकी और कार्यक्रम कार्यान्वयन मंत्रालय के सचिव सौरभ गर्ग ने कहा कि भारत की निरंतर आर्थिक मजबूती, मजबूत कॉरपोरेट प्रदर्शन और निरंतर निवेश गतिविधियों का असर अब विभिन्न अंतर्राष्ट्रीय एजेंसियों द्वारा देश के विकास अनुमानों में की गई बढ़ोतरी में परिलक्षित हो रहा है। नई दिल्ली में कौटिल्य आर्थिक कॉन्क्लेव के दौरान श्री गर्ग ने कहा कि वित्त वर्ष 2026-27 की पहली तिमाही में 7.8% की वृद्धि दर्ज करने के बाद भारतीय अर्थव्यवस्था ने अपनी गति बरकरार रखी है। इसी कार्यक्रम में प्रधानमंत्री के प्रधान सचिव वित्तीय शक्तिकांत दास ने कहा कि हाल के वर्षों में भारत की आर्थिक मजबूती का मुख्य कारण वित्तीय क्षेत्र में सुधार रहा है। उन्होंने कहा कि दिवालियापन और दिवालिया संहिता, बैंकों के पुनर्पूंजीकरण और रचनात्मक नियामक निगरानी जैसे सुधारों से भारत का वित्तीय क्षेत्र आर्थिक विकास का एक मजबूत स्तंभ बनकर उभरा है। उपराष्ट्रपति सीपी राधाकृष्णन ने कॉरपोरेट गवर्नेंस को आधुनिक अर्थव्यवस्था का अदृश्य आधार बताया है। नई दिल्ली में इंस्टीट्यूट ऑफ कंपनी सेक्रेटरीज ऑफ इंडिया के साथ स्थापना दिवस समारोह में उन्होंने कहा कि विकसित भारत के निर्माण में मजबूत संस्थान और सुशासन उतने ही महत्वपूर्ण है जितने की भौतिक और डिजिटल बुनियादी ढांचे हैं। श्री राधाकृष्णन ने कहा कि सतत आर्थिक प्रगति के लिए निवेशकों का विश्वास आवश्यक है। उन्होंने कहा कि भारत विश्व की सबसे तेजी से बढ़ती अर्थव्यवस्थाओं में से एक है और तीव्र गति से तकनीकी विकास के युग में प्रवेश कर रहा है।
6: Our country stands as one of the fastest growing economies of the world while simultaneously entering an era of rapid technological advancement. From fragile 5 economy, we become the 4th largest economy and I'm sure soon we are going to be the 3rd largest economy of the world.
2: नई दिल्ली में एक अन्य कार्यक्रम में उपराष्ट्रपति ने कहा कि सच्चे विकसित भारत को अपने नागरिकों, पारिवारिक मूल्यों, चरित्रवान युवाओं और समाज में अनुकंपा पर विश्वास होना चाहिए। महापर्व क्षमापना समारोह में उन्होंने कहा कि एक क्षमा, मैत्री, अहिंसा

100.1 FM Gold টিউন করেছেন আপনি। আর আজ রবিবার, রবিবারের বৈঠক শোনার সময়। কল্পলাল স্টুডিওর এ প্রান্তে আছে, কথা দিয়েছিলাম ঠিক 9:30 আবার কথা হবে আপনাদের সঙ্গে, সেই কথা মতোই কাজ। কিন্তু বৈঠক, আড্ডা সবটাই হবে, কিন্তু তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ রয়েছে, সেটি হচ্ছে একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনছেন প্রতি বিশেষ অনুষ্ঠান, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ

0: ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান
1: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।

100.1 FM গোল্ড রবিবারে বৈঠক নিয়ে স্টুডিওর এপ্রান্তে আপনাদের শ্রবণ সঙ্গী আমি কল্পলাল মজুমদার। আসলে রবিবারের বৈঠক মানে শুধুমাত্র আমি একা কথা বলে যাব এমনটা নয়, আপনাদের সঙ্গেও কথা হবে, আপনারাও জানাবেন। আজকে নিছক একটা আড্ডা, রবিবারের বৈঠক মানেই তো তাই। আড্ডায় তো অনেক কথা উঠে আসতে পারে, অনেক ক্রিয়েটিভ কথাবার্তাও যেমন চলে আসবে, অনেক সময় অনেক সাধারণ কথা, নিছক গল্প গাথা যেটা বলা যেতে পারে, সবটাই উঠে আসুক আজকের রবিবারের বৈঠকে। আসলে প্রত্যেক রবিবার মানেই তো একটু অন্যরকম, কারণ সপ্তাহের আর পাঁচটা ছটা দিনের ব্যস্ততা পেরিয়ে আসতো একটু থামার দিন, সারাদিন আমরা থেমেছিলাম, নিজের সঙ্গে একটু কথা বলার দিন, পরিবারের সঙ্গে বসে চা খাওয়ার দিন, পুরনো কোনো গান শোনার দিন, আর হয়তো এমন কিছু কথা মনে করার দিন যেগুলো আমরা ব্যস্ততার মধ্যেও ভুলে যাই। একদম এমন কিছু কথা মনে করার দিন যেগুলো আমরা শত ব্যস্ততার মধ্যে ভুলে যাই। তাই সেই রবিবারের বৈঠকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো বিষয় মানে কোনো না কোনোভাবে জড়িত, কোনো না কোনোভাবে জড়িয়ে থাকে। সেটা হলো জীবনের ছোট ছোট সুখ যেগুলোর জন্য কোনো টাকা লাগে না, ছোট ছোট সুখ কেনবার জন্য কোনো অর্থ কোনো টাকা লাগে না। কীভাবে সেই সুখগুলো কেনা যায়, কীভাবে সেই সুখগুলো আমি আপনি প্রাত্যহিক কাজকর্মের মধ্যে দৈনন্দিন জীবনযাপনের মধ্যে ফিরে পেতে পারি সেটাই আজ দেখব। বারোটা পর্যন্ত আছি আপনাদের সঙ্গে, অবশ্যই আপনারাও আছেন, গল্প আড্ডা সবটাই হবে, কিন্তু মাঝে মাঝে গান তো থাকবেই, সেই গান শুনতে শুনতেই আমরা চলে যাব বা অপেক্ষা করব পরবর্তী সময়ের জন্য, এবং অপেক্ষা করব আপনাদের জন্য, আপনাদের মতামতের জন্য। অবশ্যই কিভাবে যোগাযোগ করবেন সবটাই জানাবো, কিন্তু সুরেলা সফরের মতো করেই এই অনুষ্ঠান শুরু করবো একটা সুন্দর গান দিয়ে, আশা ভোঁসলের কণ্ঠে অনুরাগের ছায়াছবি থেকে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন 100.1 FM গোল্ড।

ভাবুন তো, সুখী হওয়ার জন্য আমাদের আসলে কত কিছুর দরকার হয় বলে আমরা মনে করি। ভালো বাড়ি চাই, ভালো গাড়ি চাই, দামি পোশাক, সুন্দর মোবাইল চাই, বিদেশে বেড়াতে যেতেও চাই। কিন্তু কখনো ভেবে দেখেছে কি যে সুখের সবচেয়ে সুন্দর কিছু মুহূর্তের জন্য এক পয়সাও খরচ হয় না। সকালে ঘুম থেকে উঠে জানলার পর্দা সরিয়ে দেখি বাইরের সুন্দর রোদ, সত্যি কোনো টাকা লাগে কি? বৃষ্টির দিনে জানলার পাশে বসে বৃষ্টির শব্দ শোনা, ভালো লাগার এই মুহূর্তটা কোনো টাকা দিয়ে কেনা যায় কি? অনেকদিন পর পুরনো এক বন্ধুর ফোন এলো, কিরে কেমন আছিস? এই কয়েকটা শব্দের জন্য তো কোনো টাকা লাগে না। কিংবা মায়ের হাতের রান্না খেয়ে মা যখন জিজ্ঞাসা করে, কেমন হয়েছে রে? তখন আমরা যদি বলি, দারুণ হয়েছে, সেই হাসিটা কি কোনো টাকা দিয়ে কেনা যায়? এটাই তো জীবনের ছোট ছোট সুখ। আসলে সুখ না কখনো খুব বড় হয় না। আমরা অনেক সময় সুখকে খুব বড় করে দেখি, ভাবি জীবনের বড় কোনো ঘটনা ঘটলেই বুঝি সুখ আসবে, চাকরি পাবো তারপর সুখী হব, বাড়ি করব তারপর সুখী হব, ছেলে মেয়ে থাকলে বিয়ে দেব তারপর সুখী, অনেক টাকা জমাব তারপর নিশ্চিন্ত হব, সুখী হব। কিন্তু জীবন আমাদের একটা আশ্চর্য শিক্ষা দেয়, সুখ আসলে বড় কোনো অনুষ্ঠানের অতিথি নয়, সুখ অনেক সময় নিঃশব্দে এসে বসে থাকে ঠিক আমাদের পাশেই, এক কাপ চায়ের ধোঁয়ার মধ্যে, একটা পুরনো গানের সুরের মধ্যে, বিকেলের হাওয়ায়, পরিচিত কারো হাসিতে, অথবা খুব সাধারণ একটা কথায়, তুমি বাড়ি ফিরেছো, আমি অপেক্ষা করছিলাম। ভাবুন তো, এই একটা কথার কত দাম! টাকায় কি এই সুখ মাপা যায়? আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বৃষ্টি ভালোবাসেন না। এই সিজন মানে সামনেই আমাদের শ্রেষ্ঠ উৎসব আসছে, দুর্গাপুজো, এই সময় আমরা বৃষ্টি ভালোবাসি না। কিন্তু ভাবুন তো, গরমের পর প্রথম বর্ষা, সেই বৃষ্টি ভালোবাসে না এমন বাঙালিকে কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর। বৃষ্টি নামলেই মন ভালো হয়ে যায়, কারো মনে পড়ে যায় ছোটবেলা, স্কুল ছুটির পর ভিজে ভিজে বাড়ি ফেরা, মা দরজায় দাঁড়িয়ে আছেন, এইভাবে কেউ ভিজে বাড়ি আসে? মুখে রাগ কিন্তু হাতে তোয়ালে, তারপর শুকনো জামা, এক কাপ গরম চা, আর হয়তো জানলার পাশে বসে কোনো সেই স্মৃতির দিকে ভাবা, বা বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে থাকতে সেই সমস্ত পুরনো স্মৃতি মনে করা। এবং সেই স্মৃতির জন্য কি সত্যি কোনো টাকা লাগে? আজ এত বছর পরেও বৃষ্টি নামলে আমরা সেই ছোট্ট বাড়িটাকে, সেই মানুষগুলোকে, সেই বৃষ্টির মুহূর্তের সময়টাকে কিভাবে মনে করি, কিভাবে মনে করে নিজের মনের মধ্যে অজান্তেই সুখী হয়ে উঠি, যে সুখ হয়তো সত্যি অনেক টাকা দিয়েও কেনা যায় না।

0: খুব সকালে উঠে জানলা দিয়ে যখন হালকা ভোরের আলো আসে এবং সেই আলোয় বারান্দায় দাঁড়িয়ে সকালের পাখির ডাক, এই ডাক শুনতে পাওয়ার মধ্যেও কিন্তু একটা অদ্ভুত তৃপ্তি কিংবা সুখ। হয়তো রাস্তা তখনও পুরোপুরি ব্যস্ত হয়ে ওঠেনি, চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে একটা সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু সারাদিনের ব্যস্ততার মধ্যে এই কয়েক মিনিটই হয়তো আমাদের সবথেকে নিজের মতো করে সময় কাটানোর সময়। আমরা কি কখনো সেই মুহূর্তটাকে উপভোগ করি, নাকি মোবাইল হাতে নিয়ে সঙ্গে সঙ্গে খবর দেখতে শুরু করি? কখনো কখনো সুখ আমাদের সামনে দাঁড়িয়ে থাকে জানেন, আমরা শুধু তাকে দেখার সময় পাই না। আপনার জীবনেও এরকম ছোট্ট ছোট্ট সুখানুভূতি পাওয়া, সুখ বা এরকম অনুভূতি তো এসছে, আসেও এবং আগামীতেও আসবে, তো সেরকম সুখের কথাই আজকে শুনব। সত্যি শত টাকা অর্থ দিয়ে যে সুখকে কেনা যায় না, এই যে একটু আগে বললাম, সে সুখ হয়তো কখনো কখনো নয়, প্রত্যেকটা সময়ই হয়তো ঠিক আমাদের সামনে দাঁড়িয়ে থাকছে, আমরা তাকে খুঁজে নিতে পারি না, আমরা তাকে দেখার সময় পাই না। তো আপনার জীবনেও এরকম কোনো সুখানুভূতির কথা আজকে চলে আসুন বলতে কল্পলালের সঙ্গে। যেহেতু রবিবারের বৈঠক, তাই আড্ডায় উঠে আসুক না, ঠিক এই রকম ছোট্ট ছোট্ট সুখ এবং তার অনুভূতির কথা আপনাদের কথা থেকে, যেগুলো আমি শেয়ার করব আমাদের অপরাপর বন্ধুদের। 2248 8085 এই হচ্ছে টেলিফোন নাম্বার সরাসরি কথা বলবার জন্য। এছাড়াও যদি কথা বলার সময় না থাকে, যদি আমি আপনার একমাত্র শ্রবণ সঙ্গী হয়ে উঠি ঠিক এই মুহূর্তটিতে 100.1 FM গোল্ডে, তাহলে অবশ্যই 9903052 9903052 তে আপনি আপনার সুচিন্তিত ভাবনা, আপনার সেই পাওয়া সুখ যেটা জানাতে পারলে হয়তো আপনি আপনার এই মুহূর্তটাও ভালো লাগবে এবং আপনার অন্যরকম একটা সুখ আসবে উপলব্ধিতে, যেটা ওই বললাম হাজার অর্থ দিয়েও কেনা যাবে না, সেরকম সুখের কথা লিখে পাঠান। কল্পলাল অপেক্ষা করে আছে আজ আপনাদের জন্য, পুরো 12টা পর্যন্ত আছে এই মুহূর্তে। স্টুডিওর ঘড়ি বলছে রাত 9:50 হয়েছে 56 সেকেন্ড। আমাদের শ্রোতাও কিন্তু আমাদের মধ্যে উপস্থিত এই মুহূর্তে। 2248 8085 কে রয়েছে দেখেন। নমস্কার। না, ছিলেন কিন্তু ফোনের আলো ব্লিঙ্ক করতে করতে হঠাৎ করে কেটে গেল। আমরা অপেক্ষা করছি আজ, আমি কল্পলাল আছি আপনাদের সঙ্গে 100.1 FM গোল্ডে। বলতে বলতে কোনো শ্রোতা বোধ হয় চলে এসেছে, দেখিনি কে রয়েছে। নমস্কার। হ্যাঁ, কে বলছেন?
1: অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন অনিমেষ বাবু।
1: দেখুন, সুখ জিনিসটা আসলে আপেক্ষিক, অর্থ অনেক ক্ষেত্রে অনর্থের মূল হয়। আমরা দেখছি রবীন্দ্রনাথের ডাকঘর নাটকে দইওয়ালা অমলের কাছ থেকে শিখে নিয়েছিল দই বেচতে যে কি সুখ, বলেছিল দই বেচতে যে কি সুখ তা আমি তোমার কাছে শিখে নিলাম। সেই রকম আমার জীবনে সুখ হয় যখন পথ শিশুদের কোনোভাবে সাহায্য করতে পারি। এই যে পুজো আসছে, এই পুজোটা কিন্তু আমাদের সবার হয়ে ওঠে না, অনেক পথ শিশু আছে, গৃহহীন, অন্নহীন, বস্ত্রহীন, সেই সব পথ শিশুদেরকে যদি কোনোভাবে সাহায্য করতে পারি তা থেকে সুখ অনুভব করতে পারি। আসলে ওই যে বললাম নলপি সুখমস্তি বলে একটি কথা আছে, তা অনেকে সেইটুকু পায় না, এই যে নলপি সুখমস্তি এই পথ শিশুদের কাছে সেটাও অনেক সময় থাকে না। তা আমার সুখ সেইখানে যদি কোনোভাবে পথ শিশুদের কোনোরকম সাহায্য করতে পারি।
0: বাহ, খুব ভালো, শুভরাত্রি দাদা। খুব সুন্দরভাবে একটা অনুভূতির কথা বললেন, যেখানে সত্যি শত মূল্য দিয়েও বোধ হয় সুখ কেনা যাবে না। অনুষ্ঠান উৎসব সবার জন্য, আমার চারপাশের মানুষ যাতে সেই উৎসবে সামিল হতে পারে, সেই উৎসবের একটা বড় অংশ হিসেবে নিজেকে যুক্ত করতে পারে, তাহলেই তো একটা অন্যরকম সুখ। এবং সেই সুখ পাওয়ার জন্য একটু প্রচেষ্টা দরকার আমাদের, যাতে করে অন্তত আমরা সবাইকে নিয়েই উৎসবে সামিল হতে পারি। শুধুমাত্র আমি আনন্দ করব, উপভোগ করব, আরও যারা আছে আমার চারপাশে, যারা প্রত্যেকটা মুহূর্তে আমার মতো করেই দিন যাপন করার চেষ্টা করে কিন্তু বহু সময় করে উঠতে পারে না, তাদের জন্য একটু সুখ এনে দেওয়ার একটা চেষ্টা চালানো যেতে পারে। এরকম বহু সুখ আছে যেগুলো কিন্তু সত্যি মূল্য দিয়ে, অর্থ দিয়ে মাপা যায় না বা কেনা যায় না। আরও একজন শ্রোতা রয়েছে আমাদের সঙ্গে, দেখে নি কে রয়েছেন। নমস্কার। না, কোনোভাবে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কথা বলতে বলতে ফোনের আলো ব্লিঙ্ক করতে করতেও আবার যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। আসলে আজকের এই পৃথিবীতে না একটা অদ্ভুত ব্যাপার হয়েছে বা হয়, আমাদের হাতে এত যোগাযোগের ব্যবস্থা এসছে কিন্তু অনেক সময় আমরা আমাদের কাছের মানুষটির সঙ্গে কথা বলার সময় পাই না, একটা ছোট্ট পরীক্ষা করতে পারি না, এবং আমরা করিও জানিও। একটা সময় কিছুক্ষণের জন্য মোবাইলটা পাশে রেখে দিন, সামনের মানুষটির দিকে তাকান, জিজ্ঞাসা করুন আজ তোমার দিনটা কেমন গেল। হয়তো দেখবেন উত্তর দিতে গিয়ে মানুষটি একটু অবাক হচ্ছে, কারণ আমরা সবাই কথা বলতে চাই, কেউ আমাদের মন দিয়ে শুনুক এটা আমরা সবাই চাই, আর কাউকে মন দিয়ে শোনা এটাও কিন্তু এমন এক সুখ যার জন্য কোনো টাকা লাগে না। শ্রোতা কি বলছে এই মুহূর্তে একবার দেখে নি। নমস্কার। নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
2: আমি শ্যামল বসু চৌধুরী, যাদবপুর থেকে।
0: বলুন শ্যামলবাবু।
2: যে টপিকসটা রেখেছেন একটা অদ্ভুত টপিকস, খুব ভালো লাগলো যে একটা নতুন একটা এই ধরনের টপিকস, ছোট্ট একটা টপিকস কিন্তু এর মধ্যে অনেক আনন্দ আছে।
0: রবিবারের বৈঠক তো যে কোনো কিছু বিষয় উঠে আসতে পারে।
2: একদম একদম,
0: সব সময় ভারী ভারী ভারী কথা আরম ভালো লাগে না, হালকা হালকা কথা হোক।
2: কি বলেছেন, খুব একটা হালকা চালের একটা কথা, একটু সুন্দর লাগবে। যাই হোক, আমার কথা কিছু বলি। জীবনের ছোট ছোট সুখ, একটা কথা হচ্ছে জীবনের প্রতিদিনের ছোট ছোট বিষয়গুলো, যে আনন্দ পাওয়া হলো জীবনের ছোট ছোট সুখ। হঠাৎ পুরনো কোনো পছন্দের গান শোনা, হঠাৎ বৃষ্টি পড়ছে ভোরবেলা, ঘুম থেকে উঠে দেখলাম জানলা দিয়ে পাশে দেখ একটা কম আনন্দ দেয় না এই বৃষ্টি ফোটা টকটক করে, এবং এটা যদি কোনো টিনের টিনের চালের উপর পড়ে তার আনন্দ কিন্তু একটা আলাদা আমাদের একটা অনুভূতি দেয়। আর হঠাৎ পরিচিত বা অপরিচিত মানুষকে তার হঠাৎ প্রয়োজন একটু সাহায্য করা, আর যদি এগিয়ে যেতে পারি, ক্ষমতা থাকে, তারপর তার মুখে যে তৃপ্তির হাসিটা পাই, সেটা আমার মনকে খুব আনন্দ বোধ
0: দেয়।
2: আর জীবন তো সবসময় আমাদের মনের মতো হয় না, কখনো সাফল্য, কখনো ব্যর্থতা, কখনো দুঃখ, কখনো আনন্দ, কিন্তু এই এই ছোট্ট জীবনের মধ্যে অনেক সৌন্দর্য লুকিয়ে থাকে। ছোট ছোট মুহূর্তের মধ্যে জীবন তো সবদিন সমান কাটে না। তবে আমি বলি, প্রতিটা দুঃখের রাতে এসেছে একটা সুন্দর ভোরে সূর্য, মনের দুঃখকে ভুলিয়ে দেয়। নমস্কার,
0: অনেক ধন্যবাদ আপনাকে। এবং ওই যে একটা কথা আছে না, রাত যত গভীর দিনের আলো তত কাছে, সুতরাং এই গভীর রাত দেখে হতাশা বা ভয়ে পিছিয়ে আসাটা কিন্তু একেবারেই ঠিক নয়। কারণ ওই যে বললাম, গভীর রাত মানেই ঠিক আর কিছুক্ষণের মধ্যেই আপনার জীবনে ভোরের আলো ফিরে আসবে। তাই তার অপেক্ষাতে থাকতে থাকতেই আপাতত গান শুনতে শুনতে আমরা চলে যাব 10টার সংবাদ বিরতিতে। 10:10 আবারও ফিরে আসছি রবিবারের বৈঠক নিয়ে, কল্পলাল শুধুমাত্র আপনাদের সঙ্গে, আপনাদের প্রিয় চ্যানেল 100.1 FM গোল্ডে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন FM গোল্ড। রূপঙ্করের এই গানটি শুনতে শুনতে আমরা এই পর্ব থেকে সাময়িক বিদায় নিচ্ছি, ফিরে আসছি রাত 10:10।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিশ্বমঞ্চে শক্তিধর দেশগুলির প্রতিযোগিতার মধ্যে মাঝারি শক্তির দেশগুলি ক্রমশ জোটবদ্ধ হচ্ছে। দিল্লিতে 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনের ভাষণে বললেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুডুচেরির 5টি বিধানসভা আসনে এবং আসামের 1টি লোকসভা আসনে উপনির্বাচনের ভোট প্রচার আজ শেষ হয়েছে। 6ই অক্টোবর ভোটগ্রহণ, ভোটগণনা 9ই অক্টোবর। ভারত ও কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আলোচনার 5ম পর্ব আগামীকাল কানাডার অটোয়ায় শুরু হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। মার্কিনিরা সামরিক পথ নিলে তেহরানও প্রস্তুত, স্পষ্ট বার্তা ইরানের। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জাপানের আইচি নাগোয়ায় এশিয়ান গেমসের সমাপ্তি। পাঞ্জাব এফসিকে টাইব্রেকারে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে। আসছি বিস্তারিত খবরে। বিশ্ব প্রেক্ষাপটে আমেরিকা স্বেচ্ছায় নিজেকে একা করে নিচ্ছে, আর সেই সঙ্গে উত্থান হচ্ছে চীনের। তার ফলে গোটা পৃথিবীতে রাজনৈতিক সমীকরণ বদলে যাচ্ছে। দুই শক্তিধর দেশের মধ্যে যখন তীব্র প্রতিযোগিতা চলছে, তখন নিজেদের মধ্যে ধীরে ধীরে জোট গড়ছে মাঝারি শক্তিধর দেশগুলি। দিল্লিতে 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে বিদেশমন্ত্রী আজ বলেন, আমেরিকা নিজেকে ক্রমশ নিঃসঙ্গ শক্তি হিসেবে তুলে ধরছে।
1: That the landscape today is primarily marked by a radical repositioning of the United States. Repositioning which is a posture of choice and where in a way it has deliberately become a lonelier power.
0: ডক্টর জয়শঙ্কর বলেন, গোটা বিশ্বের প্রেক্ষাপটে প্রভাব ফেলছে চীনের উত্থান। তিনি জানান, এখন গোটা বিশ্বে যত উৎপাদন হয় তার 3/1 করে চীন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের প্রতিদ্বন্দ্বিতা দুই দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, দুই শক্তিধর দেশের টানাটানিতে মাঝারি শক্তির দেশগুলি নিজেদের জায়গা করে নিচ্ছে। উদীয়মানী দেশগুলি নিজেদের স্বার্থের বিষয়ে সচেতন, তারা ক্রমশ স্বনির্ভর হয়ে ওঠার চেষ্টা করছে। দেশগুলি প্রয়োজনে একে অন্যের সঙ্গে কাজ করতে পারে, আবার একই সঙ্গে চীন এবং আমেরিকার সঙ্গেও ভালো সম্পর্ক রেখে চলতে পারে, কারণ তাদের সঙ্গে ওই উদীয়মান দেশগুলির কোনো সংঘাত নেই বলে বিদেশমন্ত্রী মত ব্যক্ত করেন।
1: There are countries who are emerging from colonization whose economies are growing. India is a good example of that. But there are also countries which are emerging from what has been the comfort of an alliance structure till now. So one category of emerging countries you can say are from the global south and one category are from the global north. Both are emerging in different ways. And what is common between them is the desire to be more relevant, to make a greater impact.
0: তামিলনাড়ু, পুডুচেরি ও পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্যের 5টি বিধানসভা আসন এবং আসামের 1টি লোকসভা আসনে উপনির্বাচনের ভোট প্রচার আজ শেষ হয়েছে। এই 6টি আসনে আগামী 6ই অক্টোবর ভোটগ্রহণ, ভোটগণনা শুক্রবার 9ই অক্টোবর। যেসব বিধানসভা আসনে ভোট হতে চলেছে সেগুলি হল তামিলনাড়ুর মাদুরান্তকাম, ধারাপুরাম, পুডুচেরির থাট্টাঞ্চাভাড়ি, পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম। এছাড়া আসামের নগাঁও লোকসভা কেন্দ্রেও ভোটগ্রহণ হবে। সংশ্লিষ্ট বিধায়কদের পদত্যাগের ফলে বিধানসভার আসনগুলি এবং কংগ্রেস নেতা প্রদ্যুৎ বরদলৈয়ের পদত্যাগের ফলে নগাঁও লোকসভা আসনটি শূন্য হয়েছিল। রাজ্যসভার আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনের জন্য বিজেপি উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গে যথাক্রমে দীনেশ আর্য ও রুক্মিণী মল্লিক বা কোয়েল মল্লিককে দলের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি এই দুজনের নামের অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের দ্বিতীয় পর্যায়ের আওতায় অন্ধ্রপ্রদেশকে 3 লক্ষ বাড়ি নির্মাণের জন্য 3,600 কোটি টাকার প্রথম কিস্তির অর্থ হস্তান্তর করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে গুন্টুর জেলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও শ্রী চৌহান দেশের প্রথম 3D কংক্রিট প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্পের আওতায় 14 কোটি টাকা ব্যয়ে 177টি বাড়ি নির্মাণ করা হবে। রাজ্যের আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে এবং বিমান যোগাযোগ পরিকাঠামো আরও শক্তিশালী করতে 4টি নতুন বিমানবন্দর তৈরির জন্য পশ্চিমবঙ্গ সরকার আগামীকাল কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কেঞ্জারাপু রামমোহন নাইডু, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে আগামীকাল নবান্ন সংলগ্ন সভা করে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ভারত ও কানাডার প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সিইপি এর 5ম পর্বের বৈঠক আগামীকাল কানাডার অটোয়ায় শুরু হচ্ছে। এবছরের মধ্যেই বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে দুপক্ষ এই আলোচনায় বসবে। বৈঠক চলবে চলতি মাসের 9 তারিখ পর্যন্ত। এই বাণিজ্য চুক্তি 2030 সালের মধ্যে দুদেশের বাণিজ্য 4,65,000 কোটি টাকার লক্ষ্য পূরণে সাহায্য করবে। সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা তিন দিনের সরকারি সফরে আগামীকাল নতুন দিল্লি আসছেন। এটি তার এবছরের দ্বিতীয় সফর। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন দিল্লিতে আয়োজিত এআই ইম্প্যাক্ট সামিটে অংশ নিতে তিনি ভারতে এসেছিলেন। সফরকালে প্রেসিডেন্ট পারমেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে বলে জানিয়েছে ইরান। সেদেশের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাব জানিয়েছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের উপর ভিত্তি করে নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি খোলা হবে না। অন্যদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সামগ্রিক অবস্থান আমেরিকাকে জানিয়ে দেওয়া হয়েছে। হরমুজ অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট ও বাস্তবসম্মত পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, আমেরিকার সঙ্গে সংঘর্ষ অব্যাহত রেখে কিংবা নিষেধাজ্ঞা আরোপ করে কোনো স্থায়ী সমাধান হবে না। তেহরানে আজ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে বক্তব্য রাখার সময় তিনি জানান, আমেরিকা যদি সামরিক পথই বেছে নেয় তবে ইরানও প্রস্তুত, তবে মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে বিচক্ষণতার পথ বেছে নেবেন বলেই তিনি আশা প্রকাশ করেছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে এই যুদ্ধ খুব দ্রুতই শেষ হয়ে যাবে, সংঘাত অবসানের পর তেলের দাম অনেকটাই কমে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। ওপেক প্লাসের সাতটি দেশ অর্থাৎ সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাকস্তান, আলজেরিয়া এবং ওমান আগামী নভেম্বরের জন্য তাদের জ্বালানি তেল উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ একটি ভার্চুয়াল বৈঠকে বিশ্বব্যাপী তেলের বাজারের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পর এই সিদ্ধান্ত গ্রহণ করে তারা। ইয়েমেনের তুর আল বাহা এবং তাইজে হুথিদের নিশানা করে 97টি অভিযান চালানো হয়েছে বলে সেদেশের সরকারের সশস্ত্র বাহিনী দাবি করেছে। অভিযানে 260 জন হুথি জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে তারা। এর পাশাপাশি 44টি সামরিক ও অন্যান্য যানবাহন ধ্বংস করা হয়েছে বলেও খবর। এছাড়াও ইয়েমেনি বাহিনী সানা এবং সাদার মতো হুথি ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি হুথিদের রিয়াধে হামলা চালানোর দাবিকে খারিজ করে দিয়েছেন। এর আগে হুথি নিয়ন্ত্রিত চ্যানেল আল সিরাতে হুথি সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেন, তারা সৌদি আরবের রাজধানী রিয়াধে আরামকো তৈল শোধনাগারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার তেল শোধনাগারগুলিতে আক্রমণ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। এর পাল্টা জবাবে কিভ সহ ইউক্রেনের অন্যান্য অঞ্চলে হামলা জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের সামরিক কেন্দ্র, প্রতিরক্ষা শিল্পাঞ্চল এবং এ সংক্রান্ত অন্যান্য পরিকাঠামোগুলিতে রুশ বাহিনী তাদের হামলা বাড়াবে। ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম দফার ভোট নেওয়া হচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা চতুর্থবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে প্রাক্তন প্রেসিডেন্ট জয়ের বোলসেনারোর পুত্র সেনেটর ফ্ল্যাভিও বোলসেনারো ক্ষমতায় ফেরার জন্য ব্যাপক প্রচার চালাচ্ছেন। সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই দল আজ খাইবার পাখতুনখোয়া থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে লং মার্চ শুরু করেছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি লাক্কি মারওয়াতের গান্ধীচক থেকে পদযাত্রা শুরু করেন। তিনি জানান, বৃহস্পতিবার যখন তারা খায়রাবাদ পৌঁছবেন তখন তিনি দলের পরবর্তী পরিকল্পনার কথা ঘোষণা করবেন। সরকারের সঙ্গে পিটিআই দলের মুখ্য দাবির মধ্যে রয়েছে ইমরান খানের সঙ্গে অবিলম্বে সাক্ষাতের সুযোগ এবং তাকে এমন কোনো হাসপাতালে স্থানান্তর করা যেখানে তার ব্যক্তিগত চিকিৎসকরা তাকে পরীক্ষা ও চিকিৎসা করতে পারবেন। বারমুডা থেকে বোস্টনগামী একটি মেডিকেল বিমানের ধ্বংসাবশেষ আমেরিকার নানটাকেট উপকূলে পাওয়া গেছে। এই বিমানে 4 জন কানাডার এবং 2 জন বারমুডার নাগরিক ছিলেন বলে ইউএস কোস্টগার্ড নিশ্চিত করেছে। তবে উদ্ধারকারী দল বিমানে থাকা 6 জন আরোহীর খোঁজে এখনও অনুসন্ধান চালাচ্ছে বলে খবর। জাপানের আইসিনাগোয়ার মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে চলতি বছরের এশিয়ান গেমস। 2 সপ্তাহের বেশি সময় ধরে 43টি ক্রীড়ার জমজমাট প্রতিযোগিতার ইতি ঘটল। এশিয়ান গেমসের স্মরণীয় আসরের সমাপ্তি ঘোষণা করেন অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া ওসিয়ার সভাপতি। উদ্বোধনী অনুষ্ঠান থেকে জ্বলে আসা ঐতিহ্যবাহী মশাল এবং পতাকা কাতারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেন শুটার নিরু হান্ডা। সামগ্রিক পদক তালিকায় ভারত এবার 4th স্থান অধিকার করেছে। 21টি সোনা, 27টি রূপ, 37টি ব্রোঞ্জ সহ 85টি পদক জয় করেছে তারা। এশিয়ান গেমসে ভারতীয় খেলোয়াড়দের দৃঢ় সংকল্প, অদম্য উদ্দীপনা ও অসাধারণ ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে দেশের প্রতিনিধিত্ব করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় দলের সব সদস্যের প্রশংসা করেছেন। মোহনবাগান সুপার জায়ান্ট 126তম আইএফএসএল ফুটবলের ফাইনালে উঠেছে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ তীব্র উত্তেজনাপূর্ণ প্রথম সেমিফাইনালে মোহনবাগান টাইব্রেকারে 4-3 গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে দিয়েছে। নির্ধারিত অতিরিক্ত সময় খেলা গোল শূন্য ছিল। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিশ্বমঞ্চে শক্তিধর দেশগুলির প্রতিযোগিতার মধ্যে মাঝারি শক্তির দেশগুলি ক্রমশ জোটবদ্ধ হচ্ছে। দিল্লিতে 62তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ভাষণে বললেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাপানের আইশিনাগোয়া এশিয়ান গেমসের সমাপ্তি। খবর শেষ হলো, পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
3: হান্ড্রেড পয়েন্ট ওয়ান এফ এম গোল্ডে এটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে, শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM Gold।
3: হান্ড্রেড পয়েন্ট ওয়ান এফ এম গোল্ডে ফিরে এলাম আরও একবার আপনাদের সঙ্গে, কল্পলাল কল্পলাল মজুমদার। রবিবারের বৈঠক নিয়ে কথা হচ্ছে এমন একটা বিষয় নিয়ে যে বিষয়টা সত্যি আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনোভাবে আসছে, এবং সেই যে একমুঠো সুখ বা একমুঠো ভালো লাগার মুহূর্তকে কেনবার জন্য না, কোনো অর্থ হয়তো সেভাবে ব্যয় হয় না, কিন্তু মনের কোনো একটা ভালো লাগা থেকে যায়, এবং সেই সুখের সন্ধান করবার জন্য বা সেই ভালো লাগার মুহূর্তটিকে ধরে রাখবার জন্য আমরা কিন্তু সর্বদা ব্যস্ত। আবার বেশি ব্যস্ততার কারণে হয়তো সেই সুখের অনুভূতিটা সত্যি সেভাবে করতে পারি না, যে সুখ বা যে সুন্দর মুহূর্তটা হয়তো আমাদের সামনে প্রতি মুহূর্তে এসে দাঁড়ায়। আমরা অনেক সময় ভাবি ভালোবাসা মানেই তো উপহার, তাই না? ফুল, দামি খাবার, দামি কোনো জিনিস, অবশ্যই অবশ্যই এসবের মূল্য আছে, কিন্তু ভালোবাসার সবচেয়ে বড় উপহার অনেক সময় এই একটা বাক্য, আমি আছি। কেউ অসুস্থ হলে পাশে বসে থাকা, কেউ মন খারাপ করলে চুপ করে তার কথা শোনা, বাবার পাশে বসে একটু গল্প করা, মাকে ফোন করে বলা খেয়েছো, হঠাৎ কোনো বন্ধুকে ফোন করে বলা অনেকদিন কথা হয়নি তাই ফোন করলাম, এই ছোট্ট ছোট্ট কাজগুলোই সম্পর্ককে বাঁচিয়ে রাখে। একটা পরিবারের সবচেয়ে সুন্দর দৃশ্য কি জানেন? সবাই যখন একসঙ্গে বসে কথা বলে, না কেউ কোনো গুরুত্বপূর্ণ খুব কথা বলছে এমনটা নয়, কেউ পৃথিবী বদলে দেওয়ার পরিকল্পনা করছে এমনটাও নয়, হয়তো একজন ভাবছে আজ বাজারে কি দাম, ভাবতে ভাবতে বলছেও সে কথা, আরেকজন বলছে আজ মাছটা কিন্তু খুব ভালো রান্না হয়েছে, কেউ পুরনো দিনের একটা গল্প শুরু করেছে, কেউ হেসে উঠছে। এই সাধারণ মুহূর্তগুলো একদিন সত্যি স্মৃতি হয়ে যায়, আর তখন আমরা বুঝতে পারি জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো কিন্তু সত্যিই খুব সাধারণ ছিল।

0: লোপামুদ্রা মিত্রের কণ্ঠে আমরা গানটি শুনছিলাম, বড় বেদম ছুটছে দেখো সভ্যতা, সভ্যতা ছুটছে, এবং এই ছোটার কারণেই হয়তো আমরা বহু সময় বহু সুখের মুহূর্তগুলোকে অনুভব করতে পারি না। আর একটা সুন্দর গান, সেটাও তো আমাদের জীবনের এক অদ্ভুত বিনামূল্যের সুখ, তাই না? একটা ভালো গান আমরা শুনে বা গান শুনেই আমরা চলে যেতে পারি ঠিক বহু বছর আগে, 20-25 বছর আগে বা তারও আগের কোনো একদিনে। একটা গান শুনে মনে পড়ে যেতে থাকে সেই ফেলে আসা স্কুলের পুরনো বন্ধুকে, কলেজের প্রথম দিন বা কলেজের দিনগুলো, প্রথম প্রেম, কোনো প্রিয় মানুষ, অথবা এমন একটা বিকেল যার কথা আমরা বহু বছর ভুলেছিলাম। সুরের এক আশ্চর্য ক্ষমতা আছে, যে ক্ষমতাটা সত্যি কোনো মূল্য দিয়ে কেনা যায় না। সে আমাদের অতীতে নিয়ে যায়, অথচ আমাদের এক পাও হাঁটতে হয় না। এই সুখের অনুভূতিগুলো তো এক একজনের কাছে এক এক রকম, এবং সেই অনুভূতির কথাই আজকে শেয়ার করবেন আপনারা 2248-8085 এই নাম্বারে, অথবা 9903-05-999-2 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সরাসরি কথা বলবার জন্য। কোনো বন্ধু কিন্তু এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে, কে রয়েছেন? নমস্কার। হ্যালো।
1: হ্যালো।
0: হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কে বল?
1: নমস্কার দাদাভাই।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি নাচনকোনা সাবড়া কোন বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল।
0: বলুন বলুন।
1: দাদা দেখুন, আমি সুখ কিন্তু যতই পয়সা থাক টাকা থাক, সুখ কিন্তু আমি যার কাছ থেকে ভূমিষ্ঠ হয়েছি মা বাবা, সেই বাবা মাকে নিয়ে আমি পথ চলছি দাদাভাই, এবং তাদের যদি আমি পথ দেখানো পথে চলতে পারি এবং তাদেরকে যদি আমি ঠিক মতন রেখে তাদেরকে নিয়ে আমি এই পথ যদি চলতে পারি, আমার কাছে কিন্তু সুখ এটাই বড় সুখ। কেন বাবা আজ মারা গেছেন কিন্তু মা আছেন, তাকে নিয়ে আছি বটগাছ, যতদিন ছায়া পাব ততদিন কিন্তু আমি সুখ পাব। এবং
0: কোনোভাবে নেটওয়ার্কের প্রবলেম হওয়ার কারণে হয়তো আপনার সঙ্গে আপনার পুরো কথাটা এলো না, বোঝা গেল। তবে আজকে একটুখানি আড্ডায় না এমন কিছু সুখের কথা উঠে আসুক, যে সুখগুলোর কথা হয়তো আমরা সচরাচর ভাবি না। মানে বাবা মা আমাদের উপর, আমাদের মাথার উপর সবসময় বটবৃক্ষের মতো, ছাতার মতো থাকেন, এটা তো অবশ্যই, এটা ছাড়া আমরা চলার কথা ভাবতেও পারবো না, ভাববও না, ভাবা উচিতও না, ওটা একটা গুরুতর অপরাধ হয়ে যাবে। কিন্তু আমি বলতে চাইছি এমন কিছু সুখ যেটা আপনি নিজের অজান্তেই সুখটা পাচ্ছেন কিন্তু কখনো অনুভব করতে পাচ্ছেন না, বা যখন সেই সুখটা পাচ্ছেন হয়তো বুঝতে পাচ্ছেন না, এরকম সুখ বোধ হয় অন্য কিছুতে নেই। যেমন ধরুন আপনার জীবনে ঘটে যায় এমন কোনো সুখ যার জন্য এক টাকাও লাগছে না, অর্থও লাগছে না, সকালে চা খাওয়া, ঘুম থেকে উঠেই বাইরের সেই পরিবেশটা দেখতে দেখতে চা খাওয়া, পাখির ডাক শুনতে শুনতে চা খাওয়া, বৃষ্টিতে ভেজা, আপনার নাতি নাতনির সঙ্গে গল্প করা, অনেক ভুলভাল গল্প যে গল্পের হয়তো কোনো বাস্তব ভিত্তি নেই কিন্তু গলা জড়িয়ে ধরে আপনার নাতি বা নাতনি অনেক দারুণ দারুণ সমস্ত গল্প করছে, যার মধ্যে যে সুখটা আপনি পাচ্ছেন তার সেই সুখটাকে কিন্তু অর্থ দিয়ে কেনা যায় না। কিংবা ধরুন পুরনো গান শোনা, অনেক পুরনো গান, যে গানগুলো শুনতে শুনতে আমি একটু আগে বললাম যে খুব কষ্ট করে আপনাকে অতীতে হেঁটে যেতে হবে না, সেই গানই আপনাকে, আপনার সেই অতীত স্মৃতি আপনাকে ফিরিয়ে দেবে। হয়তো একা বারান্দায় বসে থাকা, অথবা হয়তো এমন কোনো সুখ যেটা শুধুমাত্র আপনার নিজের না, কাউকে শেয়ার করা যায় না, কিন্তু সেই সুখটা একান্ত আপনার। আজ সন্ধ্যায় বরং সেই সুখের কথাই মনে করুন, মানে এই রাতে সন্ধে পেরিয়ে গেছে, সেই সুখটার কথাই মনে করুন এবং বলুন কল্পলালকে। কারণ আমরা অনেক সময় বড় বড় সুখের অপেক্ষা করতে করতে কিন্তু এই ছোট্ট ছোট্ট যে সুখগুলোর কথা বললাম সেগুলো ভুলে যাই, বা ওই যে বললাম একটু আগে হয়তো আমার সামনে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা হাজারো ব্যস্ততা বা ওই বড় সুখের সন্ধানে থাকতে গিয়ে সেই ছোট্ট ছোট্ট সুখগুলোকে কীভাবে যেন হারিয়ে ফেলি। আর জীবন, জীবন তো আসলে এই ছোট্ট ছোট্ট সুখের মুহূর্ত দিয়েই তৈরি। বড় সুখের জন্য হয়তো অনেক অপেক্ষা করতে হয়, কিন্তু যে সুখগুলোর কথা আপনি, আমি বললাম, আপনারাও বলবেন, সেগুলো কিন্তু আমাদের চারপাশেই ছড়িয়ে থাকে। শুধু একটু থামতে হয়, একটু দেখতে হয়, একটু অনুভব করতে হয়, আর এই সুন্দর ভাবনাটা সঙ্গে রেখেই আজকের আটটা কিন্তু আমি নিয়ে যাব। আপনারও সঙ্গে থাকুন, সঙ্গে আছেন যেমন 2248-8085-এ কোনো একজন শ্রোতাকে রয়েছেন দেখেন। নমস্কার।
2: নমস্কার, আমি কুণাল চ্যাটার্জি হাওড়া কোনা থেকে বলছি।
0: বলুন কুণাল বাবু।
2: হ্যালো, করবলালু।
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি বলুন।
2: হ্যাঁ বলছি যে আমার যে সুখ, আমি একজন তো দৃষ্টিহীন মানুষ, তো বাড়িতেই থাকি, তো আমার সুখ হচ্ছে আকাশবাণী শুনে, আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠান, যেমন শুক্র শনি রবি চিরন্তনী ভোর ৫টায় শুনি, বা আকাশবাণী সকালে প্রাত্যহিকী শোনা, এইগুলোতে আমার সুখ, এবং আকাশবাণীর খবর শোনা, এবং আমি ভয়েস অফ ওয়ার্ল্ডেও কিছুদিন কাটিয়েছি, আপনি হয়তো চিনবেন, বেহালায় শখের বাজারে ভয়েস অফ ওয়ার্ল্ড। তো ওইখানে আমি একটি ছোটদের স্কুল আছে বাচ্চাদের, বাটিসি স্কুল বলে, সেখানকার একজন টিচার ছবি আন্টি বলে, কি সুন্দর বাচ্চাদের পড়াতেন এবং সুর করে করে নামটা পড়াতেন, গান শোনাতেন, ওইগুলো আমি একটু মিস করি। তো ওইগুলো আমার ভাবতে খুব ভালো লাগে, আমার মনে হয় যে ওইগুলোতেই আমার সবচেয়ে সুখ, এবং সকালবেলায় ভোরে উঠে ব্রহ্ম মুহূর্তে মেডিটেশন করা, অনুলোম বিলোম করি, আমি ওম চ্যান্ট করি, একদম সকালবেলায় প্রকৃতির মাঝে একটু পিলারের ওপরে বসে আমি করি, এবং সকালবেলায় পাখির ডাক শুনতে শুনতে সূর্যের যে প্রথম নরম আলো এবং যে সুন্দর হাওয়া এবং প্রকৃতির মাঝখানে গাছপালা পাকপাখালি গাছগাছালির যে শব্দ, এইটাতে আমি আমার সবচেয়ে বেশি সুখ খুঁজে পাই।
0: বেশ, অনেক ধন্যবাদ। এইরকমভাবেই সুখের সন্ধান বা সুখ খুঁজে পাওয়ার যে আকুতিটা আমাদের সকলের মধ্যে রয়েছে, সেটা কিন্তু সত্যি একটু অন্যভাবে আমাদের ভাবায়, অন্যভাবে আমাদের কি বলবো, একটু স্মৃতিমেদুর করে তোলে। মানে যে সুখগুলো আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের সামনে আছে, আমরা অনুভব করতে পারি না, কিন্তু সত্যি যদি অনুভব করার মতো সময় থাকে বা মুহূর্তে মুহূর্তটা আসে, তখন কিন্তু সেই অনুভবটাই আমাদের কাছে একটা অন্যরকম অনুভূতির বিষয় হয়ে দাঁড়ায়। একটু ছোটোবেলায় যদি ফিরে যাই, একটু ছোটোবেলায়, তখন আমাদের কাছে সুখ মানে কি ছিল বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, একটা নতুন পেন্সিল, একটা খাতা, স্কুল ছুটি, বৃষ্টির দিনে স্কুল বন্ধের খবর, পাড়ার মাঠে খেলতে যাওয়া, ঘুড়ি ওড়ানো, বিকেলে বন্ধুর বাড়িতে গিয়ে বলা, চল খেলতে যাবি, কি আশ্চর্য। আজ আমরা সবাই বড় হয়েছি, আমাদের চাহিদা বেড়েছে, কিন্তু সেই ছোট আনন্দগুলো কোথাও যেন হারিয়ে গেছে। একটা সময় ছিল ৫ টাকা পকেট মানি পেলেই মনে হতো সারা পৃথিবীর মধ্যে বোধ হয় আমিই সবচেয়ে ধনী মানুষ। আজ আমাদের হাতে হয়তো অর্থ আছে, কিন্তু সেই অর্থ দিয়ে আমরা কটা আনন্দ বা কতটা আনন্দ কিনতে পারছি, কিনতে পারছি কি? আবারও শ্রোতা চলে আছেন, চলে এসছেন আমাদের সঙ্গে, 2248-8085-এ কে রয়েছে দেখে নি। নমস্কার।
3: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছে?
3: আমি সায়ন বলছি, মালদা থেকে।
0: সায়ন, বলো সায়ন, তোমার সুখ কিসে?
3: আমি খুব অল্পতেই সুখী, অল্পতেই খুশি।
0: ছোট্ট ছোট্ট সুখের মুহূর্তগুলোকে আমরা কিভাবে অনুভব করতে পারি সায়ন?
3: এই যে আমি আপনার সাথে কথা বলছি, এটাও কিন্তু একটা সুখ আমার।
0: একদম, এটা আমারও সুখ,
3: এটা আমার সুখ। তখন আমি মানে আমার জীবনে পরম সৌভাগ্য বলে মনে করি যে আমি, আমার জগৎটাও তো খুব একটা বিস্তৃত তা তো নয়, তার কারণটা আমি এটাকে আমাদের পরিবারকে জানিয়েছি।
0: কিন্তু এভাবে তুমি ভাববে না, কেন বিস্তৃত নয়, তুমি তোমার মতো করে ভাবছো, কিন্তু আমরা মনে করি না। এই পুরো জগৎ সংসারে যা কিছু আছে সবটাই আমার, সবটাই তোমার।
3: একদম একদম, এটা তো বটেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে অল্পতে খুশি হওয়া, যে আপনি যে ইভেন আমার একটা বিষয় মনে হয় যে সবসময় বা খুশি হওয়া বা সুখী হওয়ার কোনো কারণও লাগে না।
0: একদম না,
3: মানে এখন যদি আপনি জিজ্ঞেস করেন, আচ্ছা সায়ন তুমি এত খুশি কেন, আমি কিন্তু কোনো কারণ বলতে পারবো না।
0: একদমই।
3: হ্যাঁ, আজকে একটা সিনেমা দেখে হঠাৎ করে মনটা ভালো হয়ে গেল।
0: বাহ বাহ,
3: সিনেমাটা কিন্তু আহামরি কিছুই নয়, কিন্তু ওই যে মুহূর্তগুলো তৈরি করছে, ওই যে মনের মধ্যে একটা রেখাপাত করছে, ছবিটা দেখেই আমার মনে হলো যে দারুণ লাগলো, একটা মনে হচ্ছে যেন অনেক কিছু অনেক ভাবে নিজের জীবনটাকে যেন আমি দেখতে পেলাম সিনেমার মধ্যে।
0: বাহ বাহ বাহ, এই তো অনুভূতি, এই অনুভব বা এই সুখের জায়গাগুলোকে কিন্তু খুঁজে নিতে হয় সায়ন,
3: খুঁজে নিতে হয়। এই যে হ্যাঁ, এবার যদি পরবর্তীতে গিয়ে আমি সিনেমাটা দেখি তাহলে হয়তো অতটা ভালো লাগতে পারে আমার, কিন্তু যে দেখলাম ওই যে একটা মুহূর্ত কাটালাম, একটা মজার কথা বলে আমি শেষ করবো। 2020 সালে লকডাউন, হ্যাঁ লকডাউনের সময় আপনার নিশ্চয় মনে আছে কেমন আছেন বলে একটা অনুষ্ঠান হতো, সেখানে একটা অনুষ্ঠান হয়েছিল যে 1997-96 সালে যারা আমাদের এসএমএ প্রেজেন্টার ছিলেন তারা কেমন আছেন। হ্যাঁ, সেই অনুষ্ঠানটা শুনে যেন আমি টাইম ট্রাভেল করছিলাম, ওই সময় তো আমি ছিলাম না, কিন্তু ওই সময় যেন শুনতে শুনতে মনে হচ্ছিল আমি যেন একটা আমার ঘরে বসে আছি, যেখানে কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি নেই, মোবাইল নেই, ফোন নেই, শুধুমাত্র একটা রেডিও, আমি যেন নিজেই 1997 সালে ফিরে গিয়েছিলাম। এটাও কিন্তু একটা সুখ, এটা কাইন্ড অফ আপামর সাধারণ মানুষের কাছে কিন্তু এটা পাগলামি বলে মনে হতে পারে, কিন্তু সুখী হতে গেলে মাঝে মধ্যে একটু পাগলামি করতে।
0: একদমই তাই, তা না হলে তুমি সুখ খুঁজে পাবে না। তুমি যদি অত্যন্ত বাস্তববাদী রিয়েলিস্টিক হও প্রত্যেকটা মুহূর্তে, তাহলে তো এই সুখের সন্ধান তুমি পাবে না।
3: না, আমি একটা কথা বললি, আমার বলতে কোনো লজ্জা নেই, আমার মধ্যে পাগলামিটা আছে,
0: থাকুক, এটাকে এটাকে জিয়ে রাখো, তাহলেই কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, যতদিন পর্যন্ত তোমার মধ্যেই পাগলামিটা থাকবে।
3: একটা কথা আছে কি, যে একটা পদ আছে, চাকর ঘুগি তাকর মাছ, মিঠাই করো হাত পাঁচ, লিজি ফুর্তি করো মনে সুখে, ওরে মনোরে বেহুশ হইলে ঘিরে লিবে দুঃখে।
0: বাহ,
3: একটু বেশ বেহুশ হলেই তো দুঃখ ঘিরে ধরবে, তাই চলো আনন্দ করো, খুশি থাকো, সুখী থাকো, আর যেদিন দিন আসবে সেদিন একদম পাত্তারি গুটিয়ে বিদায় নিয়ে নেবো।
0: সে ভাবনা এক্ষুনি আনতে হবে না সায়ন। তবে তোমার কথাগুলো কিন্তু খুব ইন্সপায়ারিং, আমাদের আমাকে তো উদ্বুদ্ধ করছে, আমাদের শ্রোতাদেরও নিশ্চয়ই করবে। তুমি এরকমই থেকো।
3: কত স্মৃতি আপনার সাথে আমার, একজন একজন 22, একজন 21 বছর 20 বছর বয়সী যুবকের মনে কথা বলতে পারার চেষ্টাটা জাগিয়েছেন আপনি, আপনারা জাগিয়েছেন আজকে যতটুকু পারি। সব আমি বলি, এটা স্তুতি করছি, অনেকে হয়তো ভাববেন, কিন্তু আমাকে তো বলতে হবে আজকে যে আমি ক্রিয়েটেড বাই আকাশবাণী, আমার যে চিন্তা ভাবনা গুলো এটা আকাশবাণী ক্রিয়েট করেছে।
0: আসলে প্রতিষ্ঠান আকাশবাণী এমনই একটি প্রতিষ্ঠান, সত্যি মানুষ যোগ্য মানুষকে সম্মান দেয়, এবং আমরা কিন্তু সেই ধারাটাকে বহন করে নিয়ে চলছি, আমাদেরও ভালো লাগে।
3: কেন বললাম বলি, যে এই আকাশবাণীতে বলার সুবাদে অনেক মানুষের সাহচর্য পেয়েছি, এবং অনেক খারাপ কিছু শুনেছি, কিন্তু খারাপ গুলোকে আমি পাশ কাটিয়ে চলছি।
0: থাকেই, খারাপটা তো থাকবে, কিন্তু খারাপটাকে তো মনের মধ্যে গেঁথে রাখলে চলবে না সায়ন, ভালো খারাপ নিয়েই আমাদের জীবন
3: অনেক বড় হয়ে যাবে।
0: না না সায়ন, তুমি খুব হ্যাঁ ভালো থেকো, এরকমই থেকো, এবং এরকম ভাবেই প্রত্যেকটা মুহূর্তে তোমার ভালো লাগাগুলোকে জিয়ে রেখে আগামী সময়টা এগিয়ে চলো। আমি আপনাদের কথাও শুনতে চাই, আপনারাও যারা এই মুহূর্তে টিউন করেছেন 100.1 FM গোল্ড, কল্পলাল আছে আপনাদের সঙ্গে রবিবারের বৈঠকে। সত্যি সেই ছোট্ট ছোট্ট সুখ বা ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে কিনবার জন্য অনেক টাকা ব্যয় করেও কিন্তু সেই মুহূর্তগুলোকে আমরা বা সুখের মুহূর্তগুলোকে কিনতে পারি না, কিন্তু আপনার চারপাশে ছড়িয়ে আছে সেই সমস্ত সুখ, শুধু একটু সন্ধানী দৃষ্টি দিয়ে দেখলেই হয়তো খুঁজে পেতে পারেন আপনার সেই ভালো লাগার মুহূর্তটিকে। সেই মুহূর্তটিকেই আজকে শেয়ার করবেন কল্পলালের সঙ্গে। আপাতত গান, গান বিরতির ওপারে, গান বিরতি বলবো না, গান শুনতে শুনতেই আমরা অপেক্ষা করব আপনার টেলিফোনের জন্য। শুভঙ্কর ভাস্করের গান শুনতে শুনতেই অপেক্ষা করি আপনাদের জন্য।

গান শুনতে শুনতে কিন্তু অনেক হোয়াটসঅ্যাপ ঢুকে পড়েছে। হোয়াটসঅ্যাপ করেছেন বিজয় কৃষ্ণ দালাল, লিখেছেন শুভরাত্রি প্রিয় কল্পলাল, সত্যি এমন একটা শোক আছে কোনো টাকা পয়সা লাগে না, যেমন রাত থেকে যখন আস্তে আস্তে দিন হইতে শুরু করে, মানে ঠিক ভোরের বেলা সেই মুহূর্তটা এবং ভোরের আকাশটা অপূর্ব সুন্দর লাগে। আচ্ছা সূর্যের আলো আস্তে আস্তে বাড়িতে থাকে, সুন্দর কলকাকলিতে ভরে যায় সুন্দর মুহূর্ত, কি অপূর্ব দৃশ্য, এতে কোনো টাকা লাগে না। যাই হোক, আমি একটু ছন্দে লিখলাম, সুখ মানে কোনো যন্ত্রণা নেই, ভাবনাটা বড় ফুল, যন্ত্রণা সব মেনে নিয়ে ফোটে স্বাচ্ছন্দ্যের ফুল। সবাই তো পারে মানিয়ে গুছিয়ে গাইতে সুখের গান, শুধু পূরণ হয় না জীবনের পথে কিছু শূন্য স্থান। ধন্যবাদ, নমস্কার, বিজয় দালাল নানিকুল, বন্দিপুর হুগলি থেকে পাঠিয়েছেন। খুব সুন্দর করে তার অনুভূতির কথা তিনি লিখে পাঠিয়েছেন। পাঠিয়েছেন নন্দা রায় পোরেল, হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে। লিখেছেন, সুখের চাবিকাঠি হল ভালোবেসে যে কাজ করে আত্মসন্তুষ্টি পাওয়া যায়, সেটাই আসল সুখ বলে আমার মনে হয়। ঝমঝমিয়ে বৃষ্টি আসলে মন এমনিতেই ভালো হয়ে যায়। ঘরকন্যার কাজ, নিত্য নতুন এক্সপেরিমেন্টাল রান্না, এসবের পাশাপাশি বই পড়া, শব্দ শখ, লেখালেখি, সাথে গাছপালা, পশু পাখির সান্নিধ্যে সারাদিন কেটে যায়। তারা সবাই আমার অতিথি, রোজ খেতে দিই, তাদের সঙ্গে থাকতে থাকতে তাদের মনের ভাষাও বুঝতে পারি। শহরের বুকে যে এত রকমের পাখি আছে আগে জানতাম না, ওদের খুনসুটি, প্রেম, কিচিরমিচির, কুজনেই আমার বাড়ি ভরে থাকে।

0: এরকম অপার্থিব সুখ আমি অন্য কোথাও পাই না। নন্দা রায় পোরেল হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে পাঠিয়েছেন মেসেজ করেছেন। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখেছেন, আমার একমুঠো সুখের সন্ধানে ছুটি, ছুটতে ছুটতে হাঁপিয়ে যাই, তখন মনে হয় দূর বাবা আমার ঘরের বারান্দায় ছোট্ট সুখ লুকিয়ে আছে যা অর্থ দিয়ে কেনা যায় না। বাহ, খুব সুন্দর লিখেছেন সংঘমিত্রাদি। এরপর আমরা চলে যাব সুমিতা রায়। সুমিতা রায় কোথা থেকে পাঠিয়েছে, ঢাকুরিয়া থেকে লিখেছে, শুভ সন্ধ্যা দাদা ভাই, সুখের জন্য টাকা পয়সা দরকার লাগে না, প্রতিটি মানুষের মধ্যে ভালোবাসাটাই আসল চাবিকাঠি। যে সংসারে সবাই একাকার, সবার সাথে মতের মিল এক হয় সেটাই খোঁজে সুখের খোঁজ। বাড়ির সদস্য চাকরির জন্য বাইরে থাকতে হয়, সে যতক্ষণ না বাড়ি ফেরে বাড়ির লোকের মুখ ভার, আর ফিরলে আনন্দের খুশি উপচে পড়ে। এটাই একটা ছোট্ট সুখ, এখানে টাকার দরকার নেই, এখানে দরকার ভালোবাসা। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। আরও লিখেছেন, আমার ছোট্ট সুখ, আমার ঘরের জানলায় বসে আকাশে পাখি উড়ছে দেখলে ভালো লাগে। এরপর সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছে কি যে, আজকের বিষয় অনুযায়ী বলি, আমরা যখন ছোট তখন আমাদের বাড়িতে মাঝে মাঝে আসতেন গান করার জন্য একজন ভদ্রলোক। ওই ভদ্রলোক নিজে হারমোনিয়াম নিয়ে আসতেন এবং বিভিন্ন ধরনের ভক্তিমূলক গান করতেন। যখন উনি আসতেন সেই সময়টা ছিল সকাল আটটা থেকে আটটা তিরিশ, সকালের সেই ব্যস্ততার মধ্যেও আমরা সেই গান মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম। ওনার কোনো চাহিদা ছিল না, উনি গান শুনিয়ে আনন্দ পেতেন। আজও আমরা সেই সব সুন্দর দিনগুলোর কথা মনে করি। আর একটা সুখস্মৃতির কথা, টহল দেয়া মানে শীতকালে বৈরাগী ধরনের একজন মানুষ ছিলেন। উনি ভোর হবার আগে যখন অন্ধকার থাকত তখন হরিনাম শুনিয়ে টহল দিতেন। এইসব দিনগুলোর কথা খুব মনে পড়ে। আমরা আজও শান্তি এবং আনন্দ অনুভব করে থাকি। খুব ভালো থাকবেন, শুভরাত্রি জানিয়েছেন সীমাদি, এবং সীমাদিকেও আমরা শুভরাত্রি জানালাম। তবে থাকবেন কিন্তু আমাদের সঙ্গে পুরো ১২টা পর্যন্ত। আবারও একটু টেলিফোনে চলে যাবো, 2248-8085। কেউ একজন রয়েছেন আজকের এই সুখের সন্ধান দিতে, তার সুখের অনুভূতিগুলো ঠিক কীরকম জেনে নি। নমস্কার। না, ছিলেন বন্ধু, ওই কোথাও থাকতে থাকতে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আর কি। আমরা আবারও অপেক্ষা করছি বন্ধুর জন্য। অপেক্ষা করতে করতে যে কথা আরেকটু বলার, সেটা হচ্ছে, মনে আছে সেই পাড়ার ছোট্ট দোকান? স্কুল থেকে ফেরার পথে দাঁড়িয়ে একটা লজেন্স, একটা আইসক্রিম কিংবা একটা ছোট্ট চকলেট, বন্ধু বলছে তোরটা একটু দে, আর নিজের অর্ধেকটা হয়ে গেলেও আমরা দিয়ে দিতাম। আজ ভাবলে হাসি পায়, কিন্তু সেই ভাগ করে খাওয়ার আনন্দটা ছিল একটা সত্যি অভূতপূর্ব আনন্দের মুহূর্ত। আজ হয়তো আমাদের টেবিলে অনেক খাবার, কিন্তু সেই বন্ধুর সঙ্গে ভাগ করে খাওয়ার মুহূর্তটা আর নেই। তাই কখনো কখনো মনে হয় জীবনের সুখ খাবারের পরিমাণে নয়, কার সঙ্গে ভাগ করে খাচ্ছি ঠিক তার মধ্যে। শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার গর্বদা।
0: নমস্কার,
1: আমি নিউটাউন কলকাতা, নিউটাউন থেকে বিশু মন্ডল কথা বলছি।
0: বলুন বিশুবাবু,
1: আজকের বিষয়টা তো দিয়েছেন খুব সুন্দর, রবিবারের বৈঠক গুলো খুব সুন্দর হয়। তবে আমার ব্যাপারটা আমি বলছি, আমার তো একা থাকি দাদা, চোখে দেখতে পাই না, কিন্তু যখন আমার মনটা খারাপ লাগে তখন সুখের দুনিয়াটা খোঁজার জন্য আমি গান জানি দাদা, হারমোনিয়াম নিয়ে গান করতে বসি। আর সেই গান করতে করতে কখন যে আমি হারিয়ে যাই সেই মনটা আর মনের মধ্যে থাকে না, তখন একটা ফুর্তি মনের মধ্যে চলে আসে, তখন এইটা আমার খুব সুখের বলে এটুকু আমার অনুভব মনে হয় দাদা, এইটুকুই বললাম। নমস্কার।
0: বেশ, নমস্কার। আসলে এই যে সুখের মুহূর্তগুলো এক একজনের কাছে এক এক রকম, স্বাভাবিকভাবেই কেউ ছোট্ট একটু বলেই অত কুণ্ঠা করার কোনো ব্যাপারই নেই, কারণ ভালো লাগাটা তো কারো কাছে অনেক বড় করে বলা, কারো কাছে ছোট্ট করে বলা, বলাটাই তো আসল। এবং সেই বিষয়টাকে আমারও শোনা এবং শোনানোটাও কিন্তু একটা বড় জরুরি হয়ে যায়। যাই হোক, অপেক্ষা করি আবার আপনাদের জন্য, গান শুনতে শুনতে গানের ওপরে ফিরে আসছি। 2248-8085 এই নাম্বারে আপনারা ফোন করবেন, কিংবা 9903055992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার মনের কথা জানিয়ে দিন।

9903059992 তে টেক্সট মেসেজ করেছেন পূর্ণিমা দত্ত। পূর্ণিমা দত্ত লিখেছেন, কোথা থেকে লিখেছেন, গ্রাম গঙ্গাসাগর। হ্যাঁ, লিখেছেন, আমি নৌকোতে চড়লেই খুব খুশি হই, জল দেখলেই বাচ্চা হয়ে যাই। আমি কিন্তু আমি জলের দেশের মেয়ে। বাহ, মানে এই জলই হচ্ছে, জলের মধ্যেই তার সুখ বা খুশি, যাই হোক না কেন। আচ্ছা, বামুনপুকুর বটতলা দাসপাড়া উত্তর চব্বিশ পরগনা থেকে ভূপাল দাস লিখেছেন, দাদা

0: ভাই, দুঃখ দরিদ্র মানুষের পাশে থাকার আনন্দটা আমার জীবনের সবচেয়ে বেশি সুখের বলে আমি মনে করি। বাহ, খুব ভালো জায়গাগুলো তুলে ধরেছেন। হোয়াটসঅ্যাপে চোখ পোলালে দেখি কে পাঠিয়েছেন। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন, নানান রূপে নানান কাজে মানুষ খোঁজে সুখ, কেউ বেড়াতে কেউ খেতে, দূর করে পরের দুঃখ। আমি সুখ খুঁজে পাই যারা নিরাশ্রয় অসহায়, তাদের দিকে হাত বাড়িয়ে হতে পারি সহায়। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে হোয়াটসঅ্যাপ করেছেন। এছাড়াও হোয়াটসঅ্যাপ করেছেন কে, শ্রেয়সী গাঙ্গুলি পূর্বালোক কলকাতা থেকে লিখেছেন, আমার জীবনের ছোট্ট সুখ হলো ভোরে আমার হাফ পেট বলতে পারেন প্রচুর পাখির ডাকে ঘুম ভাঙা। কখনো ঘুম ভাঙতে দেরি হলে ওরা জানলার কাছে এসে আরও উদ্গ্রীব হয়ে ডাকে, এবং সকালে উঠে জানলা খুললেই ওদের আনন্দের বহিঃপ্রকাশ দেখি। বারান্দায় যাই, সবাই অপেক্ষা করে বসে থাকে, মুড়ি বিস্কুট ছোলা ফল জল সব সাজিয়ে দিয়ে নিজের চা নিয়ে বসি। বাহ, কি সুন্দর একটা ছবি আমাদের সামনে দিলেন বলুন তো দিদি, শ্রেয়সীদি। আর দেখি ওরা আনন্দ করে খায়, খেলাধুলো করে। পূর্বালোক থেকে শ্রেয়সী গাঙ্গুলি খুব সুন্দর ভাবে আমাদের সামনে এমনভাবে উনি বিষয়টা তুললেন যে সত্যি একটা একটা অন্যরকমভাবে আমরা ভাবনাগুলো আমাদের মধ্যে চলে আসে। 2248 8085, কোনো শ্রোতা বোধ হয় অপেক্ষা করে আছেন অনেকক্ষণ ধরে। নমস্কার।
1: নমস্কার কল্পনালদা।
0: হ্যাঁ নমস্কার।
1: আমি শঙ্কর বাগ বলছি, মশাট হুগলি থেকে।
0: শঙ্কর বলো।
1: দেখুন, এই যে সুখটা যখন আসে বর্তমানে, আমাদের যখন কোনো পুরনো বন্ধু অনেক তো খুঁজে পাওয়া যায় না, হয়তো হারিয়ে গেছে, হঠাৎ যখন যখন কোনো সময় বাড়িতে আসে বা হয়তো রাস্তাঘাটে যখন দেখা হয়ে যায়, তখন একটা যে কতটা আনন্দ লাগে, তখন সেখানে একটা সুখ তো অবশ্যই থাকে। যেমন হঠাৎ করে যখন এসে বলে তোকে কতবার তোকে খুঁজেছি, সেই যে তোর সঙ্গে স্কুলের মাঠে যখন জল হতো, তখন কাদায় তোর সঙ্গে খুব ফুটবল খেলতাম, তখন তুইও কত ছোট ছিলিস, এখন আমিও কত ছোট, তোকে এখন তো দেখে চিনতেই পারা যায় না, এইটা যখন তার সঙ্গে কথাটা যখন শুনি ভীষণ ভালো লাগে। আর একটা সুখ হচ্ছে যখন কোনো প্রিয়জনের জন্মদিনটা যখন চলে আসে, হঠাৎ করে আমি যখন তার বাড়িতে যখন কোনো একটা গিফট বা উপহার নিয়ে যখন পড়ি, তখন তিনিও যখন খুশি হয়, তিনি যখন মনে রেখে বলেন যে তুই আমার জন্মদিনটা এত বছর হলো মনে রেখেছিস এবং সঙ্গে করে যে তুই আমার বাড়িতে এসেছিস, এইটাই আমার নিজের খুব ভালো লাগছে। আবার একটা সুখ দেখবেন, যখন কোনো ব্যক্তি হয়তো কাশিতে জ্বরেতে খুব যখন মাথায় মানে উঠতে পারছে না, তখন আমরা তিনি যখন টেনশন করে যে আমি আর বেশি দিন নেই, তখন যখন আমরা যখন তার পাশে গিয়ে আমরা যখন দাঁড়াই, তাকে যদি গিয়ে বলি না না তুমি চিন্তা করো না, তোমরা আমরা তো সবাই আছি, আমরা এত বোন বন্ধু মিলে আছি, তোমরা সবাই পাশে কিছু হেল্প করবো, তোমার কিচ্ছু হবে না, ঠিক আছে, তুমি চিন্তা করবে না, কোনো টেনশন করবে না, এই যে তার পাশে গিয়ে একটা দাঁড়ানো, তাকে একটা হেল্প করা, সেখানেও একটা সুখ থাকে। নমস্কার।
0: নমস্কার শঙ্কর। সন্দীপ সরকার হোয়াটসঅ্যাপ করেছেন, আজাদগড় টালিগঞ্জ কলকাতা 40 থেকে লিখেছেন, পৃথিবীতে কত মানুষের কত দুঃখ, সারা পৃথিবীতে কত হানাহানি, এখনও অনেক মানুষ একবেলা ভালো করে খেতে পায় না। যুদ্ধবিধ্বস্ত বিধ্বস্ত দুটি দেশে নিরপরাধ অসহায় শিশুগুলির মুখ দেখলে বুকের ভেতরটা কেঁপে ওঠে। আহমেদাবাদের বিমান দুর্ঘটনা, মালয়েশিয়ান এয়ারলাইন্সের নিখোঁজ যাত্রীদের পরিজন, তারা কি অবস্থায় আছেন ভাবা যায়? হাসপাতালের সামনে গেলে দেখা যায় রোগীদের অসহায় আত্মীয় পরিজন, যন্ত্রণাক্লিষ্ট বহু মানুষ হাসপাতালে শয্যায় শুয়ে, কোটি টাকার মালিকও মুখ দিয়ে খেতে পান না। তাই প্রতিদিন সকালে উঠে সূর্যের দর্শন করতে পাওয়া, আবার একটি নতুন দিন প্রকৃতির মায়ের কাছ থেকে উপহার পাওয়া, এটা কি কম সুখের নাকি? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের তরে বাঁচার অঙ্গীকার নিই, তাহলেই সেই পারস্পরিক সুখ অনির্বচনীয় এক শান্তি নিয়ে আসবে আমাদের পৃথিবীতে। সকলকে শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা।

শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। সন্দীপ সরকার আজাদগড় টালিগঞ্জ কলকাতা 40 থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে এই মেসেজটি। এছাড়া কে পাঠিয়েছেন, দেবাঞ্জন রায়। দেবাঞ্জন রায় কি লিখেছেন যে আমার কাছে সুখ হচ্ছে আমার ছোট্ট একটা দোকানে অনেক পুরনো রেডিও গ্রামোফোনকে পুরনো ক্যাসেট প্লেয়ারে সারিয়ে তুলে পুরনোকে আবার নতুন করে মানুষের হাতে তুলে দেওয়া। কেউটা হুগলি থেকে যেটা কোথাও হয় না তেমন কিছু জিনিস আমার কাছে আসে, কলকাতা ঘুরেও আসে, আবার সেটাকে সরিয়ে তার চেয়ে সুখ পাওয়া যায়। এখনকার নতুন 100 জিনিস কিনেও সে সুখ পাওয়া যাবে না। আমি নিজেও একজন সংগ্রাহক, আর ছোট্ট একটা দোকানের সারাইয়ের দোকান আছে, তার মধ্যেই ওনার সুখ। দেবাঞ্জন রায় লিখেছেন। এই তো, এইভাবেই তো নিজের মতো করে সুখ খুঁজে নেওয়া যায়, তাই না? এবং যে সুখের মধ্যে বা যে সুখ কেনার জন্য কিন্তু অনেক অর্থ ব্যয় হয় এমনটা একেবারেই না। আচ্ছা, আপনার জীবনে কি কখনো এমন বন্ধু এসেছেন বা আছেন যার সঙ্গে অনেক দিন কথা না হলে সম্পর্কটা একই রকম থেকে যায়? কথা হয়তো মাসে একবার হয় বা হয় না, কখনো 6 নয়, কিন্তু ফোনে একদিন হঠাৎ বললেন কি খবর, ওপাশ থেকে উত্তর এই তো বেঁচে আছি, তারপর শুরু হয়ে গেল সেই পুরনো গল্প। কেউ বলছে মনে আছে আমরা একদিন, আবার দুজনে হেসে উঠল। এই হাসির জন্য কি কোনো টাকা লাগে? সত্যিকারের বন্ধুত্বের সবচেয়ে বড় সৌন্দর্যই সেখানে, যেখানে সত্যি কোনো হিসেব থাকে না। আমাদের স্টুডিওর ঘড়ি বলছে এই মুহূর্তে রাত 10:54 হয়ে 50 সেকেন্ড। আমরা আবারও একটু সংবাদ বিরতির দিকে যাব, মানে গান শুনতে শুনতে সংবাদ বিরতির দিকে যাব, কারণ 11:00 থেকে 11:10 সংবাদ বিরতিতে থাকব, তারপরে আবারও কথা হবে, আরও একটা ঘন্টা তো আছি, 12 আছি। আপনাদের মনের কথা আজকের এই বিষয় নিয়ে, অর্থাৎ খুব ছোট্ট ছোট্ট সুখানুভূতি যেগুলো সত্যি অর্থ দিয়ে কেনা সম্ভব নয়, আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সেই সমস্ত সুখ, শুধুমাত্র সন্ধানী চোখ নিয়ে, সন্ধানী দৃষ্টি দিয়ে একটু সজাগভাবে তাকালে আমরা কিন্তু সেই সুখের সন্ধান পেয়ে যাব। খুঁজতে হবে, সেই খোঁজাটাকে কিভাবে খুঁজছেন, কার কোথায় সুখ, কিভাবে তিনি নিজের মতো করে ভালো থাকেন, সমস্ত কথাই উঠে আসবে আজকে রবিবারের বৈঠকে। কল্পলাল আছে আপনাদের সঙ্গে 100.1 FM গোল্ডে, আর আপাতত শ্রীকান্ত আচার্যের কণ্ঠে একটি গান আমরা শুনব। গান শুনতে শুনতেই আমরা চলে যাব 11:00 সংবাদ বিরতিতে, ঠিক 11:10 অপেক্ষা করব আপনার জন্য আজকের এই অনুষ্ঠানে।

0: well for the Nagaon Lok Sabha constituency. The assembly seats fell vacant following the resignation of the sitting legislators, while the Nagaon Lok Sabha seat became vacant after the resignation of Congress leader Pradyut Bordoloi. Indian Ambassador to UAE Deepak Mittal has said prayers continue to flow in for good health of Captain Smith Machar. In a social media post, Ambassador Mittal said he is recovering well and in good spirits. He added that the embassy remains in touch with the local authorities and the family and is extending all possible assistance. Iran has said the Strait of Hormuz will not reopen until the United States meets seven conditions outlined in a June interim agreement, as Tehran and Washington remain at odds over efforts to end their conflict. Iranian state media quoted Parliament Speaker Mohammad Bakar Kalibaf as saying that Tehran's position on reopening the strategic waterway was completely clear and firm. Separately, Iranian army spokesperson Mohammad Akrimenia said Iran will seek to extend the range of its missiles following its recent war with the United States. Meanwhile, US President Donald Trump has claimed that the war with Iran will end very quickly and predicted that oil prices will fall sharply once the conflict was over. The curtain has come down on the Asian Games with a dazzling closing ceremony at Aichi Nagoya in Japan. The ceremony featured the parade of athletes, lowering of the Asian Game flag and the handover of the ceremonial torch and flag to Doha, host of the 2030 edition. India's women's flag bearer and shooting star Neeru Dhanda carried the Indian tricolour at the closing ceremony. India finished fourth in the overall medal standings with 85 medals, including 21 gold, 27 silver and 37 bronze. Vice President C.P. Radhakrishnan and Prime Minister Narendra Modi extended compliments to every member of the Indian contingent for representing the nation with determination, passion and remarkable sporting spirit. And with that, we end this news bulletin.
1: Gaane Kothay Golden Shomoy. আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold FM Gold রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক 100.1 FM Gold
2: FM Gold ঘড়ি বলছে এই মুহূর্তে রাত 11:10 হয়ে 35 সেকেন্ড, আর মাত্র একটা ঘন্টা, না পুরো একটা ঘন্টাও নয়, 50 মিনিট মতো থাকবো আপনাদের সঙ্গে আপনাদের প্রিয় চ্যানেল FM Gold। আর আজ কথা হচ্ছে রবিবারের বৈঠকে, অবশ্যই কথা হচ্ছে আপনাদের সঙ্গে, আপনাদের সেই ফেলে আসা শুধু বলা যায় না, সুখ, ছোট্ট ছোট্ট সুখ, ছোট ছোট অনুভূতি যা আপনার চারপাশে ছড়িয়ে আছে, কিন্তু খুঁজে নেওয়ার জন্য যে চোখটা, সেই চোখটা হয়তো সবসময় আমাদের, বা মনটা হয়তো সবসময় আমাদের থাকে না, বা আপনার সেই সুখানুভূতির গল্প, সুখানুভূতির কথা আপনারা বলবেন প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মানুষের কাছে নতুন নতুন করে সুখ এসে ধরা দিতে চায়, কিন্তু সেই সুখকে খুঁজে পাওয়াটা একটা বড় ব্যাপার, কিভাবে সেই সুখের সন্ধান আমরা পেতে পারি। ধরুন একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি, সেই দাঁড়িয়ে থাকার মধ্যে সুখ, একটা শীতের সকালে রোদ পোহানোতে সুখ, বর্ষার পর ভিজে মাটির গন্ধ তাতেও এক সুন্দর সুখ, শরতের শিউলির গন্ধ কিংবা আকাশে, নীল আকাশে সাদা মেঘের ফেলা, এ দেখেও কিন্তু এক অন্যরকম সুখ, বিকেলের আকাশে পাখি ফিরে যাচ্ছে, সূর্য ডুবে যাওয়ার সময়ে আকাশের রং বদলে যাচ্ছে। কেউ কি কখনো ভেবে দেখেছেন যে প্রকৃতিও কিন্তু আমাদের প্রত্যেক দিন কত রকম সুখের মুহূর্তগুলোকে বিনামূল্যে দিচ্ছে, কিন্তু আমরা যে ব্যস্ত, আমাদের চোখ যে মোবাইলের স্ক্রিনে, আমাদের কান যে হেডফোনে, আমাদের সময় ঘড়ির কাঁটায়, তাই আকাশের দিকে তাকানোর সময় কোথায় বলুন তো? সেই সুখানুভূতির গল্প আপনার কাছ থেকে শুনব, 2248-8085 এই ফোন নাম্বারে ফোন করবেন, অথবা 9903052992 তে মেসেজ, সে তো অবশ্যই করবেন। গান শুনতে

0: এই মুহূর্তে কিন্তু একজন শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে 2248 0 8 5 এ, কে রয়েছেন দেখে নি। নমস্কার।
1: আমিও আমার এরকম কিছু ভালো, মানে এই যে সুখ, সুখ ব্যাপারটা তো আসলে এটা তো ওইভাবে যেটা আজকে বিষয় যে কোন পার্থিব জিনিসের ওপরই শুধু থাকে না, অনেক সুন্দর মুহূর্ত এই সুখটাকে এনে দেয়, সুখের যে আমাদের অনুভূতি এনে দেয়। তেমনি আমি একটি অভিজ্ঞতার কথা বলতে পারি, যেরকম আমার অনেক ছোটবেলার বন্ধু, সেই বন্ধু মানে সে আমি যখন ছোট ক্লাসে পড়তাম তার সাথে আমার খুবই বন্ধুত্ব ছিল, তারপরে তার সাথে বহু বছর আর কোনো যোগাযোগ ছিল না, কিন্তু হঠাৎই মানে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সঙ্গে আবার যোগাযোগ হয়, মানে প্রায় 30-35 বছর পরে, এবং সেই যোগাযোগ হওয়াটা খুব হঠাৎ করে, এবং তারপরে আমরা মানে কানেক্টেড হই, এবং সেটা ভীষণ একটা ভালো লাগার জায়গা আর কি। কারণ যেটা আনএক্সপেক্টেড, মানে যেটা কোনোভাবেই কোনোদিনই আর কি ভাবনাতে আসেনি যে হঠাৎ করে আবার এই কানেকশনটা হবে, সেটা হওয়ার ফলে মানে আমাদের ভীষণ ভালো লেগেছে দুজনেরই, এবং তারপরে আমাদের এখন যোগাযোগ রয়েছে, এবং মানে কোইনসিডেন্টালি সে আমার বাড়ির যথেষ্ট কাছাকাছি থাকে, তো সেই কারণে সেই যোগাযোগটা থেকে গেছে আর কি। এইটা যেমন এক ধরনের ভালো লাগা, তেমনি আরেকটি ভালো লাগার কথা বলতে পারি যে সুখ

0: যেটাতে আসে, যে প্রত্যেক বছর আমাদের এই যে বইমেলা হয় কলকাতার বইমেলা, এটাও কিন্তু একটা ভীষণ একটা মানে ভালো লাগার ব্যাপার। এবং সারা বছর ধরে ওই সময়টার জন্য যেন প্রতীক্ষা থাকে আর কি, যে কখন কবে সেই বইমেলা, সেই যে জানুয়ারি মাসে এই দিনগুলো আসবে। এবং একটা মানে এক ছাদের নিচে আমরা অনেক মানে বিভিন্ন বইয়ের যে ভান্ডার, এটা পাওয়া, দেখতে পাওয়া, শুধুমাত্র বই দেখাটাও তো একটা অসাধারণ অনুভূতি। বিভিন্ন মল আছে যে আমরা বই দেখতে পাই, আর সুন্দর স্টল, বিভিন্ন ধরনের স্টল, বিভিন্ন জার্নাল, তারপরে হচ্ছে লিটল ম্যাগাজিনের যে জায়গাটি থাকে, তো সব মিলিয়ে একটা খুব ভালো লাগার ব্যাপার অনুভূতি তৈরি হয়। তো এইটাই আমার বলার ছিল,
1: এছাড়াও আরো অনেক পুরনো বন্ধুদের সঙ্গে, ওই যে আমি একটু আগে বললাম হঠাৎ করে কোন পুরনো বন্ধু ফোনে কথা বললো, কেমন আছিস, অনেক দিন কথা হয় না, এই তেজে মানে এই বিষয়টার মধ্যেও যে সুখ, সেই সুখ কিন্তু লাখ টাকা দিয়েও কেনা সম্ভব নয়। শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া চার থেকে লিখেছেন, আজকের এই একাকিত্বের জীবনের আগে যে জীবন ছিল উল্লাস, হই হই, ছুটোছুটি, আবেগপূর্ণ আনন্দময় একটা জীবন, না কোনো বিলাসিতা নয়, টাকা দিয়ে কিচ্ছু কেনা নয়, ছোট্ট ছোট্ট নানা আনন্দ, যার মেমোরি আজ হাজার কষ্টের মধ্যে সুখ শান্তি দেয়, সেই মা বাবা ভাই আর নানা গুরুজনদের সাথে কোথাও টাইম, স্কুল কলেজ লাইফের বন্ধুদের সাথে, ম্যারিড লাইফে হাজব্যান্ড সন্তানদের সাথে আর ফ্যামিলির বাচ্চাদের সাথে, কোথাও মধুর দিনগুলো ছিল, মানে কত মধুর দিনগুলো ছিল, কিন্তু আজ সুখ পাওয়ার জন্য আমি বিভিন্ন জায়গায় যাই আর কি, লিখেছে, রাস্তার বাচ্চাদের নানা খাবার দিই, মানুষের উপকারের থেকে মানুষের উপকারে থাকতে চাই, আমার ওল্ড এজ রিলেটিভদের সাথে ফোনে গল্প করি, আজও ওদের হাসি মুখগুলো সুখ দেয়, আর যেদিন বাড়ি থাকি বৃষ্টির দিনে জানলা দিয়ে বৃষ্টি দেখে হারিয়ে যাওয়া এই দিনের কথা ভাবি, রাতের আকাশে তারাদের দিকে তাকিয়ে থাকি, প্রিয়জনদের খুঁজি, ও তারাদের দিকে তাকিয়ে প্রিয়জনদের খুঁজি, FM গোল্ড শুনি। শিপ্রাকারার মালিক পাড়ালেন বেতর হাওড়া থেকে তার এই সুখানুভূতির গল্প আমাদের শুনিয়েছেন, এটা সত্যি এক ভালো লাগার মুহূর্ত। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন ডক্টর উৎপল মুখার্জি পুণে থেকে, লিখেছেন যে অনুষ্ঠানে আমি আছি এক অবসরপ্রাপ্ত ব্যক্তি, খুব ছোট্ট ছোট্ট ঘটনাকে উপভোগ করে সুখী হই, যেমন বাজারে পৌঁছে নিজের পছন্দের মাছ কিনলাম, যখন ফার্ম হাউসে থাকে থেকে পাখির ডাকে ঘুম ভাঙা, নিজের পেটের সাথে সময় কাটানো, আমাদের দেশ খেলা করে গোল্ড মেডেল পায়, নিজের আমবাগানে যখন অনেক মুকুল হয়, ইত্যাদি। অনেক কে হয়তো শুনে হাসবেন, না কেউ হাসবে না দাদা, ভালো লাগাটা একদম নিজের মতো করে ভালো লাগাগুলোকে খুঁজে নিতে হয়, ছোট করে লেখা। ভালো থাকবেন কল্পলাল দাদা ভাই, শুভরাত্রি, আপনিও খুব ভালো থাকুন উৎপলবাবু, এভাবেই আমাদের সঙ্গে জুড়ে জুড়ে থাকুন, এর মধ্যেও কিন্তু এক অন্যরকম সুখ আছে। শ্রোতা রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে 2248-8085, কে রয়েছে দেখেন, নমস্কার, হ্যালো,
2: হ্যাঁ
1: কে বলছেন?
2: আমি হচ্ছে সুচিস্মিতা পাল বলছি, ইচ্ছাপুর থেকে।
1: হ্যাঁ সুচিস্মিতা, শুনি।
2: ক্লাস 9 এ পড়ি।
1: ও তুমি তো আমাদের ছোট্ট বন্ধু, কেমন আছো?
2: হ্যাঁ ভালো আছি।
1: ভালো আছো?
2: আমার গল্প লিখতে খুব মজা লাগে।
1: আচ্ছা, গল্প লিখতে মজা লাগে?
2: স্কুলে গিয়ে স্যার ম্যাডামের সাথে কথা বলি, এটা আমার মজা।
1: বাবা বাবা, এই মজাগুলোকে ধরে রাখবে, যদিও এরপরে আরো অনেক বড় হবে, কিন্তু এই মজাগুলো স্মৃতিতে থেকে যাবে, এরপর কলেজ লাইফ সেখানেও এক অন্যরকম মজা।

0: খুব ভালো থেকো সুচিস্মিতা, আমাদের সঙ্গে থেকো, তুমি আমাদের ছোট্ট বন্ধু, আমাদের সঙ্গে থেকো এরকম ভাবে।
1: আপনার কথা শুনতেও আমার খুব ভালো লাগে।
0: বাবা থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, তুমি আমার কথা শুনছো এবং শুনে ভালো লাগছে এবং সেটাকে প্রকাশ করছো, খুব ভালো থেকো, ঠিক আছে? সবাইকে নিয়ে ভালো থেকো, অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানালাম তোমাকে। এই তো ভালো লাগার মুহূর্ত, আমার কাছে অপ্রত্যাশিত, প্রত্যাশাও করিনি এক ছোট্ট বন্ধু অনুষ্ঠান শুনে তার ভালো লাগার কথা আমাকে জানাবেন, এটা স্মৃতিতে থেকে যাবে, আগামী দিনও হয়তো অনুষ্ঠান করতে এসে তাকে পাবো, কিন্তু প্রথমেই যে পাওয়া ছোট্ট বন্ধুকে, তার মতো করে সে আমাকে সুন্দর করে গুছিয়ে তার অনুভূতির কথা প্রকাশ করছে। আপনারাও করুন, চলে আসুন 2248-8085 এবং 9903-05992 তে। আজ কল্পলাল আপনাদের সঙ্গে একটু সুখের অনুভূতির কথা বলতে এবং শুনতে চাইছে। গান শুনি, গানের গান শুনতে শুনতে আবারও ফিরে আসছি কথায়।

আমরা একা থাকাকে অনেক সময় দুঃখ বলে মনে করি, কিন্তু একা থাকা আর একাকিত্ব কিন্তু এক জিনিস নয়। কখনো কখনো নিজের সঙ্গে একা থাকা খুব দরকার। এক কাপ চা নিয়ে বারান্দায় বসে থাকা, কোনো গান না শুনে শুধু নীরবতা শোনা, পুরনো অ্যালবাম দেখা, বইয়ের একটা পাতা পড়া, অথবা কিছুই না করা। হ্যাঁ, কিছু না করাও কখনো কখনো বড় সুখ। আমরা সারাক্ষণ কিছু না কিছু করছি, কাজ করছি, ফোন করছি, মেসেজ করছি, দৌড়চ্ছি, পরিকল্পনা করছি, কিন্তু কখনো কি শুধু বসে থেকেছি, নিজেকে প্রশ্ন করেছি যে আমি কেমন আছি? এই প্রশ্ন করাটাও কিন্তু ভীষণ।

0: তখন জরুরি না। আমরা ভুলে যাই, ভুলে যাই বলেই কিন্তু মাঝে মাঝেই একা থাকা এবং একাকিত্বকে ভীষণভাবে গুলিয়ে ফেলি। সাধনা মজুমদার বরানগর ডানলপ থেকে মেসেজ করেছেন, হোয়াটসঅ্যাপে লিখেছেন, নমস্কার কল্পলাল দাদা, নমস্কার। আমার ছোট্ট ছোট্ট সুখের মুহূর্তগুলির মধ্যে বিশেষ সুখটি হল যে শিউলি গাছটাকে আমি আমার গ্রামের বাড়িতে একসময় ছেড়ে এসেছিলাম, সেই শিউলি গাছটাকে আবার ফিরে পেয়েছি। জানেন, হাজব্যান্ডের দেওয়া শিউলি চারা গাছটি আজ বড় সুন্দর হয়ে ফুল দিচ্ছে। এই শরৎকালে গাছের তলায় বসে ভোরের বেলা এই বিউটিফুল ফুল কুড়ানোতেই আমার পরম সুখ। আমার আরও এক পরম সুখ কি জানেন, সম্প্রতি আমার একটি ফুটফুটে নাতনি হয়েছে। বাহ, খুব ভালো খবর। মেয়ে যখন নাতনির নানান ভঙ্গিমার ভিডিও আমাকে পাঠায়, আমি বারবার সেই ভিডিও দেখে এত আনন্দ পাই যে কি বলবো। মাত্র ন মাসের নিষ্পাপ শিশুর হাসি মুখ, বাবা বাবা মা মা বলার চেষ্টা দেখে আমার প্রথম কন্যা সন্তানকে পেয়ে যে সুখ অনুভব করতাম, সেই অতীতের দিনে আমি ফিরে যাই। নাতনিকে দেখতে দেখতে তার কুচি কুচি হাত পা নাড়ার দৃশ্যগুলো আমায় বড়ই অভিভূত করে তোলে। এরকম আরও অনেক ছোট্ট ছোট্ট সুখ আমি আমার বাড়ির মধ্যে প্রতিদিন খুঁজে পাই। আজ পর্যন্তই থাক, ভালো থাকবেন। ধন্যবাদান্তে সাধনা মজুমদার বরানগর ডানলপ থেকে পাঠিয়েছেন, এবং এইভাবেই তো সুখগুলোকে খুঁজে নিতে হয় সাধনাদি। ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোর মধ্যে আপনার জন্য অনেক সুখ অপেক্ষা করে আছে। হ্যাঁ, সেই সুখকে কিনতে পয়সা এক পয়সাও লাগবে না। কিনে নিন না, দুহাত ভরে কুড়িয়ে নিন সেই সুখটাকে। দেখবেন কখনো কোনো দুঃখ আপনার কাছে ঘেঁষবে না। 2248 8085, কেউ বোধহয় রয়েছেন আমাদের সঙ্গে, দেখে নি কে রয়েছেন। নমস্কার। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি হালিশহর থেকে রিন্টু বলছি।
0: বলুন বলুন।
1: ইচ্ছার সঙ্গে মানে সুখের বড় সম্পর্ক। ইচ্ছা যদি জাগে তবে সুখকে খুঁজে পাওয়া যায়।
0: বেশ,
1: আমরা যেন অর্থ ছাড়া ব্যর্থ জীবন হয়ে গেছে আমাদের, আর স্বার্থময় জগৎ হয়ে গেছে আমাদের। নমস্কার নেবেন?
0: নমস্কার জানাই আপনাকে। আচ্ছা, পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে ছোট্ট করে লিখেছেন, মানুষের পাশে যদি দাঁড়াতে পারি এটাই আমার কাছে সুখের অনুভূতি। কোনো অপরাধ যদি না হতে দিই এই পৃথিবীর বুকে, এটাই আমার কাছে সুখের অনুভূতি। সবাইকে যদি এক করে রাখতে পারি এটাই আমার কাছে সুখের অনুভূতি। পায়েল ব্যানার্জি তার সুখের কথা কিন্তু আমাদের জানিয়েছেন আমাদের টেক্সট মেসেজ করে। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন একটু ছন্দে, বন্ধু তোমার মুখের হাসি মুখ থেকে আজ বুকে রাখো, বন্ধু তুমি দুঃখের দিনে আমার কথা ভাবতে থাকো, বন্ধু তুমি পাশে থেকো সুখে দুঃখে সকল কাজে, বন্ধু তুমি বললে না তো তোমার কিছু বলার আছে, বললে মনটা হালকা হবে, নতুন পথও মিলতে পারে, বিশ্বাসে ভীত উতলে গড়ে, মনের জোর ভীষণ বাড়ে, তুমি বলবে মনের কথা মুখ ফুটে যা হয়নি বলা, বন্ধু তুমি পাশে থেকো হাত বাড়ালেই পাবে সখা, বন্ধু তোমায় পাশে পেয়ে কথা হলো স্কুলের পথে, তুমি আমায় বললে কথা কলেজ কেটে গড়ের মাঠে, আমি আমার দুঃখে ডাকি কামার পুকুর সারদা মঠে, তুমি কিছু বললে কথা শান্তিপুরের শ্মশান ঘাটে, তোমার সাথে কথা হলো হাসপাতালের বেডে শুয়ে, তোমার কথা বললে তুমি ফটোর ফ্রেমে বন্দী হয়ে, এভাবেই তো দিন চলে যায় বয়স বাড়ে হাওয়ায় হাওয়ায়, সবাই সবার মতো থাকে বন্ধু তাকে চোখের তারায়। লিখেছেন কিন্তু অন্যরকমভাবে, কিন্তু আর একটু বিষয়ের জায়গাটাকে ধরতে পারলে আর একটু ভালো লাগতো। যাই হোক, ঘড়ির কাঁটা বলছে রাত 11:32 হয়ে গেছে, সময় কিন্তু তরতর করে এগোচ্ছে। অপেক্ষা করে থাকি আবারও আপনাদের জন্য গান শুনতে শুনতে, মান্না দের কণ্ঠে একটি গান শুনি। গান

0: জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটা কি জানেন, আমরা ধরে নিই যে প্রিয় মানুষগুলো সবসময় আমাদের পাশে থাকবে, তাই আজ কথা বললাম না কাল বলবো, আজ দেখা করলাম না পরের সপ্তাহে নিশ্চয়ই করব, আজ ফোন করতে পারলাম না কাল নিশ্চয়ই করব। কিন্তু জীবন সবসময় আমাদের সেই কালটা দেয় না, তাই যারা আছেন তাদের সঙ্গে কথা বলুন, বাবা মায়ের সঙ্গে একটু বসুন, বয়স্ক কোনো আত্মীয়াকে বা আত্মীয়কে ফোন করুন, পুরনো বন্ধুর খবর নিন, কারোর সঙ্গে দেখা হলে বলুন তোমাকে দেখে ভালো লাগলো। এই ছোট্ট কথাটা কারো কারো সারা দিন কিন্তু অন্যরকমভাবে ভালো করে দিতে পারে। হ্যাঁ, আরও একটা সুখ আছে, কাউকে হাসাতে পারা। একটা মজার কথা বললেন, কেউ হেসে ফেলল, একজন মন খারাপ করা মানুষকে একটু হাসালেন, কেউ আপনাকে বলল তোমার সঙ্গে কথা বলে মনটা ভালো হয়ে গেল, ইচ্ছে বড় পুরস্কার আর কি হতে পারে বলুন তো। কখনো কখনো আমরা বুঝতেই পারি না, আমাদের একটা ছোট্ট আচরণ অন্য একজন মানুষের জীবনে ঠিক কতটা আলো আনতে পারে। তাই আমরা আজকের দিনে অন্তত একটা কাজ করতে পারি, বড় সুখের পেছনে একটু কম দৌড়িয়ে ছোট্ট ছোট্ট সুখগুলোকে একটু বেশি করে দেখি, যেটা আপনারা আজকে করছেন, ফোনে কথাও বলছেন ঠিক সেই রকমভাবেই। আমরা কাউকে ফোন করি, কাউকে বলি ভালো থেকো, বাড়ির কারোর সঙ্গে পাঁচ মিনিট গল্প করি, জানলার বাইরে তাকাই, আকাশ দেখি, একটা গান শুনি, আর নিজের মনকে বলি জীবনটা খারাপ নয়, আমরা শুধু মাঝে মাঝে তার ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তগুলোকে দেখতে ভুলে যাই। আর সেই সুন্দর মুহূর্তগুলোকে দেখবার জন্য কোনো একজন বা দেখার কথা জানানোর জন্য কোনো একজন শ্রোতা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, 2248885 কে রয়েছেন। নমস্কার।
1: নমস্কার বন্ধু।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি অনেকদিন পর আজকে পেলাম অনুষ্ঠানে, তবে আপনাকে একা পেলাম, আমার মল্লিকা বান্ধবীকে পেলাম না।
0: আচ্ছা আচ্ছা।
1: আমি বেলেঘাটা থেকে নন্দিতা চক্রবর্তী বলছি।
0: বলুন দিদি।
1: আমার দেখুন, এই পৃথিবীতে দুঃখের যেমন

0: অভাব নেই, সুখেরও কিন্তু অভাব নেই। সুখ না খুঁজে নিতে হয়, তৈরি করে নিতে হয় অনেক সময়। যাদের একটু রসবোধ থাকে বা যাদের মনটা খুব ক্লিয়ার থাকে, আমার মনে হয় তাদের কোন রকম অসুখ তাদের বোধ হয় খুব একটা আক্রান্ত করতে পারে না। দেখুন না, বাড়িতে যে পোষ্যটি আছে তিনি এমন ভাবে মানে বল দিয়ে খেলা করেন, মনে হয় বড় বড় প্রিয়াজা হারমেনি যাবে, এত দুষ্টু, দারুণ সুখ। আর এই সুখের কোনো মানে তুলনা বা কোনো কিছুর সঙ্গে আর খুঁজে পাওয়া যাবে না। তারপরে আমার স্পেশাল সুখ আছে কচি কচি শিশুদের, ওরা যখন খেলে বা ধরুন এই মাত্র একজন একজনকে চিমটি দিল, একটু পরেই বলল খেলবি, এই যে নিষ্পাপ মনের একটা আনন্দ,
1: ঠিক ঠিক
0: এটা বলুন তো কিসের সঙ্গে তুলনা হবে? আমার তো একটি দু বছরের কর্তা আছে, তিনি বড্ড ভালোবাসেন, কিন্তু হাতে মিষ্টির প্যাকেট বা লজেন্সের প্যাকেট বা কিছু একটা নিয়ে গেলে তিনি খুব আদর সোহাগ করবেন, আর যদি হাতে সেটা না দেখে তাহলে কর্তা মারধর শুরু করবে। এই হচ্ছে সুখ, সুখের অভাব কি
1: একদমই।
0: আর যারা একা থাকি তাদেরও আমি বলবো স্বাধীনতার সুখ আছে। কেন জানেন, সবার মধ্যে থাকলে না এই এখানে এটা করলে কেন, এই এখানে এটা রাখলে কেন, এই ওটা ওখানে আবার যাওয়ার কি দরকার ছিল, কিন্তু নিজে যখন নিজের মতো করে থাকবেন সেটা একটা বিরাট সুখ।
1: একদম, এই যে একটু আগে আমি বললাম না, একা আর একাকিত্বকে গুলিয়ে ফেললে হবে না। একা আলাদা জিনিস, একাকিত্ব আলাদা জিনিস। একা থাকার মধ্যে যে সুখটা, সেই সুখটা খুঁজতে হবে,
0: নিজের মতো করে সেটা তৈরি
1: করে নিতে হবে। একদমই
0: তাই। ভালো লাগলো আপনার উপস্থাপনার মধ্যে বড্ড আন্তরিকতার ছোঁয়া পেলাম। আমি বেলেঘাটা থেকে নন্দিতা
1: চক্রবর্তী। নন্দিতা দি, জানি আপনার সঙ্গে কথা হয়েছিল, আজ মল্লিকা নেই, তবে আবারও মল্লিকা কল্পলাল আসবে আপনাদের জন্য, আপনারা ভালো থাকুন।
0: নাটকটা একটা সুখ কিন্তু, এই সুযোগে একটুখানি বললাম, এখন বললে নেই
1: না, একদমই। এভাবেই আমরা সুখ খু�ঁজে নেব দিদি, এভাবেই আমাদের সঙ্গে থাকুন, আমরা কিন্তু এখানেও একটা সুখ পেয়ে যাই। এই যে অনুষ্ঠান করতে আসি, আপনারা কথা বলেন, এক একজন এক এক রকম অনুভূতির কথা বলেন, এটাও কিন্তু আমাদের বড় প্রাপ্তি। খুব ভালো থাকবেন, শুভরাত্রি জানালাম আজকের মতো। আবারও হোয়াটসঅ্যাপ চলে এসেছে, শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে একটু ছন্দে অনেক অনেক শুভেচ্ছা আমাকে জানিয়েছেন, আপনাকেও জানালাম অনেক শুভেচ্ছা। লিখেছে, দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করে জয়ী আজ হবেন বাবু, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হয়নি কখনো কাবু, দুটি ছেলে লেখাপড়ায় পাড়ার মধ্যে সেরা, ধন্য ধন্য করে সবাই যেন হীরে দিয়ে গড়া, সময় গিয়েছে অনেক দিন দুজনেই আজ প্রতিষ্ঠিত, উচ্চশিক্ষার পাঠ চুকিয়ে বিদেশে কর্মরত, স্ত্রী পুত্র কন্যা নিয়ে আছে পরম সুখের আবেশে, সময়ের ব্যস্ত গতিতে অতীতকে ভুলেছে অবশেষে, বয়সের ভারে ক্লান্ত বাবা স্বদেশে থাকেন একা, ছেলেদের একটি ফোন পাওয়ার মনে জাগে আকাঙ্ক্ষা, ইচ্ছে হয় এই বয়সে নানান ভরে ছেলেদের, মাফ করবেন, ইচ্ছে হয় এই বয়সে নয়ন ভরে ছেলেদের একটু দেখা, সাধ হয় তাদের পাশে পরম শান্তির রূপরেখা, হায় রে সমাজ হায় রে মানুষ, বাবার হৃদয়ে করবে কবে সেই গান, বৃদ্ধ বয়সে অন্তরের পরশে জেগে উঠবে প্রাণ। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, এবং আমরা দেখে নিই, বন্ধুর জন্য তো অপেক্ষা থাকবেই, সেই অপেক্ষার মধ্যেও যেটা একটু বলার সেটা হচ্ছে, এই যে আমরা সুখের কথা বলছি, সুখের সন্ধানের, সুখ সন্ধানের জন্য নানান প্রচেষ্টা, নানানভাবে চেষ্টা করছি কোথায় কিভাবে সুখ পাওয়া যায়, অন্তত নিজেকে একটু তার মধ্যে ভালো রাখা, ভালো থাকার চেষ্টা তো করতেই হয়। যেমন ধরুন, রাস্তা পার হতে সাহায্য করলেন একজন বয়স্ক মানুষকে, দেখবেন যদি কখনো এরকমটা করে থাকেন একটা অদ্ভুত পরিতৃপ্তি পাবেন। অনেকেই পেটের কথা বললেন, পোষ্য, পোষ্য তো বাড়িতে রয়েইছে, কিন্তু যারা রাস্তায় থাকে সেই স্ট্রিট অ্যানিমাল, একটু বিস্কুটের প্যাকেট যদি একটু কিনে খাইয়ে দেন, দেখবেন ওরা, ওদের ওই খাওয়া দেখে একটা অদ্ভুত পরিতৃপ্তি পাবেন আপনি। এই সুখ।

গুলো কিন্তু খুব বেশি খরচ কি হচ্ছে বা খরচ কি হবে আপনার কি মনে হয়? কারো হাতে ভারী ব্যাগ দেখে একটু এগিয়ে গেলেন একজন বয়স্ক মানুষের কাছে, কাউকে একটা ঠিকানা খুঁজে দিলেন, কোনো মন খারাপ করা মানুষকে দুটো ভালো কথা বললেন, এই কাজগুলোর জন্য অন্য কেউ হয়তো আপনাকে পুরস্কার দেবে না, কেউ হয়তো আপনাকে বা আপনার নাম জানারও চেষ্টা করবে না বা জানবে না, কিন্তু বাড়ি ফিরে আপনার মনটা বলবে আজ একটা ভালো কাজ করেছি। আচ্ছা, আপনার এই অনুভূতির দামটা কতটা বলুন তো? সেটা কি কোনো টাকা বা কোনো পয়সা দিয়ে কেনা সম্ভব হবে? আপনি কি বলেন? গান শুনতে শুনতে সেই আপনার কথা শুনব, সময় খুব কম, চেষ্টা করবো আর এক দুটো ফোনে আপনাদের সঙ্গে কথা বলার জন্য।

আমরা অনেক সময় প্রচুর সমালোচনা করি এবং সহজেই সেটা করতে পারি, তুমি এটা ঠিক করনি, তোমার এই কাজটা ভালো হয়নি, তুমি এমন কেন করলে। কিন্তু প্রশংসা করতে আমরা অনেক সময় কৃপণ হয়ে যাই। কখনো কখনো কাউকে বলুন না, তুমি না খুব ভালো করেছো, তোমার জন্য এই কাজটা খুব সহজ হয়ে গেছে আমার কাছে, বা তোমাকে পাশে পেয়ে আমার না খুব ভালো লাগছে। হয়তো কথাগুলো আপনার কাছে খুবই সাধারণ, কিন্তু যার উদ্দেশ্যে বলছেন তার কাছে হয়তো সেটা সারাদিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত এবং বড় প্রাপ্তি। যেমন একটু আগে দিদিরা আমাকে বললেন, দাদারা বলছেন, আমার সঙ্গে কথা বলছেন, ভালো লাগছে, ছোট্ট কথা কিন্তু আমার প্রাপ্তির ভাড়াটা কিন্তু অনেকখানি বেড়ে যাচ্ছে। তাই ভালো ভালো কথা বলার ক্ষেত্রে কার্পণ্য না করলে বোধহয় ভালো কথা এমন এক সম্পদ যে যত বেশি বিলিয়ে দেবেন ততই সুখ বাড়বে। আরও একটা সুখের সন্ধান আপনাদের বরং দিই, সেটা হচ্ছে ক্ষমা করে দেওয়া। কেউ আপনাকে অনেক কষ্ট দিয়েছে, জানি এটা খুব কঠিন, খুব খুব কষ্ট দিয়েছে, তাকে ক্ষমা করা যায় না। কেউ আপনার সঙ্গে অন্যায় করেছে, কেউ হয়তো এমন একটা কথা বলেছে যা আপনি বহু বছর ধরে মনে রেখেছেন, আবার অনেক সময় হয়তো সেই কষ্টটা বয়ে নিয়ে চলি বছরের পর বছর। কিন্তু একটা সময় যদি নিজেকে বলি, যা হয়েছে হয়েছে, আমি

0: এই কষ্টটা বয়ে নিয়ে যেতে চাই না। তখন কি হয় জানেন, হয়তো অন্য মানুষটার কিছু হয় না, কিন্তু আপনার মনটা হালকা হয়ে যায়। ক্ষমা মানে ভুলকে সঠিক বলে মেনে নেওয়া নয়, এটা মাথায় রাখা। ক্ষমা মানে ভুলকে সঠিক বলে মেনে নেওয়া নয়, ক্ষমা মানে নিজেকে সেই কষ্টের বন্দী দশা থেকে মুক্ত করে দেওয়া। আর সেই মুক্তির জন্য সত্যি কিন্তু কোনো টাকা লাগে না। বুলু শাহ মধ্যমগ্রাম থেকে আমাদের মেসেজ করেছেন, সুখ থাকে মনে, মনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলেই সুখ। সুখের কথা বলো না, আর বুঝেছি সুখ কেবলই ফাঁকি। বুলু শাহ মধ্যমগ্রাম থেকে আমাদের সুখের সন্ধান এভাবেই দিয়েছেন। টেলিফোনে কেউ রয়েছেন, দেখে নি কে রয়েছেন। নমস্কার। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যাঁ, কে বলছেন?
1: সুখের মাধ্যমে যে মানুষের জীবনে সাফল্যতা আসবে এই কথাটা ভুল। দুঃখের কাহিনী পড়লেই কিন্তু মানুষের জীবনে সাফল্যতা আসে। আজকে আপনি পশুদের কথা বললেন না, আপনি 50 বছর ধরে আমার বাড়িতে পশু, জানেন তো, যদি সব মিলিয়ে যদি থাকতো আমার বিড়াল গুলো প্রায় 300 উপর বিড়াল হতো। বর্তমানে 11টা বিড়াল, 6টা বড় পশু ছিল। গত 3 বছর আগে লাস্ট বড় পশুটা মারা গিয়েছে আমার মা চলে যাওয়ার পর। আর বন্ধু বান্ধব দেখুন, আমার লোকালে যে 25 জন বন্ধু একটা না ইউনিক ছিল। তখনকার দিনে তো ক্যাটারিং পরিবেশ হতো না, তখন আমরা নিজেরাই 25 জন আমাদের দাদা দিদি যাদের বিয়ে হতো আমরা নিজেরাই পরিবেশন করতাম, যারা বর পক্ষ বা কন্যা পক্ষ আসতো।
0: তখনকার ছবিটাই এমন ছিল,
1: সবার ছিল। এখন কিন্তু বর্তমানে কি হয়েছে, ডিজিটালাইজেশন যুগে এখন সবকিছু উলট পালট হয়ে গেছে। ওই যে আনন্দ, ওই অনুভূতি, আর বিশেষত আমি একটিভাবে কলেজ ছাড়ার পর আমার এক বন্ধু দীর্ঘদিন আমার বাড়ি খুঁজে পাচ্ছিল না, আজকে 35 বছর বাদে এখান থেকে 2-3 বার মানে ঘুরঘুর করে দেখছে, কারণ সবকিছু তো ডেভেলপ হয়ে গেছে। আমি একদিন ডাক দিলাম, কিরে সোমনাথ নাকি? বলে হ্যাঁ মানবেন্দ্র, তুই দেখ কতদিন পর পড়েছে। এই যে আনন্দ, এই যে অনুভূতি, আজকে কলেজ লাইফের যে আনন্দ বা স্কুল লাইফের যে আনন্দ বা পাড়ার বন্ধুদের 25 জন মিলে এই যে চায়ের আসলে আমরা একটা আড্ডা জমাতাম, আস্তে আস্তে আস্তে আস্তে ক্রমশ না এটা দূরে চলে যাচ্ছে। এই আনন্দ কিন্তু বর্তমান মানে গেঞ্জি বা জেনারেশন পাচ্ছে কিনা আমার যথেষ্ট সন্দেহ।
0: হ্যাঁ, একদমই তাই, কিন্তু এখনকার মতো করে খুঁজতে হবে আনন্দটাকে, সুখটাকে।
1: আর একটা লাস্টে একটা কথা বলে শেষ করছি, শিল্পীর ভাষায় 2 লাইন বলে শেষ করছি।
0: বলুন।
1: বন্ধু তোমার পথের সাথীকে ডেকে নিও, মনের মাঝে চিরদিন তাকে রেখে দিও।
0: শুভরাত্রি দাদা। ধন্যবাদ। শুভরাত্রি।

আমাদের জীবনটা যেন একটা দৌড়, সকাল থেকে রাত, কাজ, দায়িত্ব, পরিবার, অফিস, বাজার, ফোন, হাজারটা চিন্তা। এই দৌড়ের মধ্যে মাঝে মাঝে থামাটাও বোধ হয় দরকার। একদিন বিকেলে কোনো কাজ না থাকলে শুধু হাঁটতে বেরিয়ে পড়ুন, না কোথাও যাওয়ার দরকার নেই, গন্তব্যের দরকার নেই, শুধু হাঁটুন, রাস্তার পাশের গাছগুলো দেখুন, মানুষগুলোকে দেখুন, আকাশটা দেখুন, নিজের সঙ্গে একটু কথা বলুন। হয়তো বুঝবেন জীবন আমাদের যতটা তারা করে করে না, আমরা নিজেরাই জীবনকে তার চেয়ে বেশি তারা করি। এক কাপ চা নিয়ে একটা কথা বলি। চা হয়তো খুব সাধারণ একটা পানীয়, কিন্তু চায়ের সঙ্গে জড়িয়ে আছে অনেক সম্পর্ক। সকালের চা, অফিসের চা, বন্ধুর চা, বৃষ্টির দিনের চা, বিকেলের চা, আর সেই চায়ের কাপ হাতে অনেক অনেক গল্প। কখনো কখনো সুখ আসলে এইভাবেই বোধ হয় আসে যে চায়ের কাপটাকে ঘিরে থাকা যে মানুষগুলো থাকে। হ্যাঁ, মোবাইলটা কিন্তু দূরে রাখুন, হয়তো সেই সময়ের মধ্যেই আপনার ওই মুহূর্তটুকু সারা দিনের মধ্যে সুন্দর হয়ে উঠবে। ঘড়ির কাঁটা বলছে রাত 11:56 হয়ে 52 সেকেন্ড। অনেকভাবে, অনেক রকমভাবে সুখের সন্ধানের কথা আমরা ভাবতে পারি, ভাবতে চাই, কিন্তু আপাতত সময় যেহেতু খুব কম, তাই এই টুকুর মধ্যেই সকলকে শুভরাত্রি জানাতে হবে, অন্তত সময় সেরকম বলছে। আবারও কথা হবে, হ্যাঁ, কোনো এক রবিবারের আড্ডা, সেটা হতে পারে আগামী সপ্তাহে। সেই আড্ডাতেও কিন্তু নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আসব। আজ সময়ের কাছে হার মেনে খুব সুখের একটা মুহূর্ত বা সুখের একটা অনুভূতি নিয়েই কিন্তু আজকের মতো শুভরাত্রি জানাচ্ছি আপনাদেরকে কল্পলাল। সকলে খুব ভালো থাকুন, এরকমভাবেই থাকুন, আমাদের সঙ্গে জুড়ে থাকুন, তাহলেই কিন্তু ছোট্ট ছোট্ট সুখগুলোকে খুব সুন্দরভাবে খুঁজে পাবেন, না তার জন্য সত্যি কোনো অর্থ লাগবে না। আজকের মতো আবারও জানাই শুভরাত্রি।

পাঁচজন হেঁটে মোটরে কেউ মারছে দুড়ি, মনের মানিক হারিয়ে মানুষ ছায়ার পিঠে।

বাংলা আধুনিক গান শুনছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় ও তারপর অপরিশ লাহিড়ির গান শুনলেন। এবারে শিল্পী মৌসুমী ভৌমিক।

বাংলা আধুনিক গান শুনছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়, অপরেশ লাহিড়ী, মৌসুমী ভৌমিকের পরে এবারের শিল্পী অঞ্জন দত্ত।

কোথায় সুরে কাছে আসার চেষ্টা, মাঝখানে আছে লেনদেন, আছে পয়সা, এটা কাছে আসার।

বাংলা আধুনিক গানের অনুষ্ঠান শেষ হল। আজ শুনলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়, অপরেশ লাহিড়ী, মৌসুমী ভৌমিক ও অঞ্জন দত্তর কণ্ঠে বাংলা আধুনিক গান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়। এখন বাংলা আধুনিক গানের পর বাংলা ছায়াছবির গান। আজকের প্রথম ছায়াছবি হারমোনিয়াম, প্রথম গানটি মান্না দে ও বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে।

0: পান্তরের মাঠের পরে দেখা হয়েছিল।
1: আরে না বাবা না।

0: বলেছিলে।
1: কে বলেছিল? কে?
0: ওই বামুন পাড়ার ছেলের সনে কথা হয়েছিল, ময়

বাংলা ছায়াছবির গানে হারমোনিয়াম ছবির গান আরতি মুখোপাধ্যায় ও পিন্টু ভট্টাচার্যর কণ্ঠে শুনলেন। এবারে হারমোনিয়াম ছবির গানে হৈমন্তী শুক্লা ও তরুণ বন্দ্যোপাধ্যায়।

বাংলা ছায়াছবির গান, হারমোনিয়াম ছবির গান হেমন্ত মুখোপাধ্যায় ও অরুন্ধতী দেবীর কণ্ঠে এবার।

বাংলা ছায়াছবির গান শুনছেন। হারমোনিয়াম ছায়াছবির পর এবার স্বর্ণতৃষা ছায়াছবির গান। প্রথমে আশা ভোসলে কণ্ঠে এই গানটি রইল আপনাদের জন্য।

বাংলা ছায়াছবির গানে এবারে শুনবেন উমা ছায়াছবির গান। প্রথমে পরপর দুটি গান অনুপম রায়ের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আজ শুনলেন হারমোনিয়াম, স্বর্ণতৃষা ও সবশেষে উমা ছায়াছবির গান। এখন নানা রঙের গান, ডিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে সময় রাত 3:02 হয়ে 26 সেকেন্ড। প্রথমে নজরুল গীতি, শিল্পী অজয় চক্রবর্তী।

নানা রঙের গান, নজরুল গীতি শুনছিলেন অজয় চক্রবর্তীর কণ্ঠে। এবারে শুনবেন দ্বিজেন্দ্র গীতি, প্রথম শিল্পী সুস্মিতা বন্দ্যোপাধ্যায়।

নানারঙ এর গানে। নজরুলগীতি ও দ্বিজেন্দ্রগীতির পর এবার অতুল প্রসাদের গান, শিল্পী শচীন সিংহ।

নানা রঙের গান আজ এই পর্যন্তই। ডিটিএইচ বাংলা পরিষেবায় অনুষ্ঠান শুনছেন

107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে জানান দিচ্ছে সময় ভোর চারটে। সময় ভোর মানে সময় এখন প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবে জৌনপুরীর আগে খেয়াল শিল্পী মিতা সাহা।

107 এফএম রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ জৌনপুরীর আগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন মিতা সাহা। সাত সুরে সারাদিন, এমনকি সারা রাতেও নতুন সুরের ভোর, আর সুরে সুরে নতুন আর একটা ভোরকে স্বাগত জানাতে তৈরি এআইআর এফএম রেইনবো প্রভাতী অনুষ্ঠান। দ্বিতীয় পর্বে এবারে শুনবেন আলাইয়া বিলাওয়াল রাগে বাঁশি, শিল্পী পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়।

0: 107 एफएम रेनबो प्रचार तरंगे এই মুহূর্তে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনছিলেন। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে জৌনপুরীর আগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন মিতা সাহা। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ আলাইয়া বিলাওয়াল রাগে বাঁশি শুনছিলেন, শিল্পী ছিলেন পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়। 107 এফএম রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের আজ এখানেই সমাপ্তি।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন।

ঘড়ির কাঁটা টিক টিক করতে করতে জানান দিচ্ছে সময় কিন্তু 5টা বেজে গেছে। আর ভোর 5টা মানেই সময় একেবারেই প্রভাতের, রবীন্দ্রসঙ্গীত সময়, আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের, রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

তোমার মোহন রূপে সত্যি আমরা সে ছটায় হারাই, ওই যে রূপের ছটায়। ছটা ঋতুর মধ্যে আমাদের কাছে এই যে ঋতুটা শরৎকাল, এ আমাদের কাছে অদ্ভুতভাবে ধরা দেয়, আর ঠিক সেইভাবেই ধরা দিয়েছে তার লেখাতে, যেখানে তিনি তার গান থেকে শুরু করে সমস্ত কিছুতেই অদ্ভুতভাবে যে কালের বর্ণনা দিয়েছেন, সেখানে সব ঋতুর মতোই শরৎও কবিকে এক অনন্য মাত্রায় কিন্তু একেবারে দুলিয়ে দিয়ে গেছে। যেখানে নদীর কূলে তিনি ঘুরে ঘুরে খেতে খেতে বিশাল আকাশের নিচে নিজেকে মেলে দিয়ে এই প্রকৃতির মধ্যেই একজন ছাত্র হয়ে উঠেছিলেন, আর কত সহজ সুন্দর, সহজ সরল সুন্দর করে ঠিক আমাদের মনের কথাটাই নিজের কথার মধ্যে দিয়ে তুলে ধরেছেন, বারবারই বলতে পেরেছেন এই যে শরতে নতুন করে আবার কে এলো, এ প্রশ্ন আমাদের মনেই থাকে। আর বারবারই যখন এই প্রকৃতি একেবারে বৃষ্টির পর বর্ষার পর যখন আমাদের জীবনে নতুনভাবে আসে, তখন বারবারই মনে হয় সত্যিই তো শরতে আজ কোন অতিথি এলো।